আকাশবাণী শিলচর, আজ 31 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 6ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 21শে জুন 2026 খ্রিস্টাব্দ রবিবার শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে।

0: को स्पष्ट रूप से खारिज कर दिया है। विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने कहा कि भारत के आंतरिक मामलों पर टिप्पणी करने का उन्हें कोई अधिकार नहीं है। फीफा विश्व कप फुटबॉल में कल रात नीदरलैंड्स ने स्वीडन पर 5-1 से शानदार जीत दर्ज की। कल ही ब्राजील ने भी हैती पर 3-0 की आसान जीत दर्ज की। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন অমৃতবাণী অনুষ্ঠান।
2: সাধন মানে তার পাদপদ্মে সর্বদা মন রেখে তাঁর চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। মানুষ স্বভাব ছাড়তে পারে না। চৈতন্যদেব বলেছিলেন, স্বভাব ছেড়ে যে আমার ভজনা করে তাকে আমি ভজনা করি। আমাদের এই ঠাকুর আছেন, তিনি সব। তিনি যখন যেমন দরকার তেমন দিবেন। এত লোক আসছে, কটিকে মনে রাখা যায়? আগুন জ্বাললে বাদুলে পোকা আসে না, সেই রকম। শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হয়, শুদ্ধ মন হয়, বল হয়। শুদ্ধ মনে শ্রদ্ধা ভক্তি হয়, প্রেম হয়। মন্ত্রতন্ত্র কিছুই নয় মা, ভক্তিই সব। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনি সব। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। সাধন করতে করতে দেখবে, আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি, তবে তো মনে দীনভাব আসবে। সৃষ্টি সুখ দুঃখময়, দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? চিরদিন কেউ দুঃখী থাকবে না, সব জন্ম কারও দুঃখী যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। নদীর কূলে বসে ডাকতে হয়, সময় তিনি পার করবেন। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরত রাজা লক্ষ্য বলে দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠাই মিলে এক কোপে তাকে কাটলে, তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হল না। দেবীর আরাধনা করেছিল কি না, ভগবানের নামে কমে যায়। কলিতে শুধু সত্যের আঁত থাকলেই ভগবান লাভ হয়। ঠাকুর বলতেন, যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। সংসার এক দক, মানে পাক। দকে পড়লে ওঠা মুশকিল। ব্রহ্মা বিষ্ণু খাবি খান, মানুষ কোন ছাড়? তাঁর নাম করবে, নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দেবেন। তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। কত সৌভাগ্যে এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। আরেক কথা শোনো, পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয়

0: সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশী হতে হয়। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়, ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়, সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়।
1: এতক্ষণ অমৃতবাণী অনুষ্ঠানে শ্রীমা সারদা দেবীর রচনা থেকে পাঠ শুনলেন। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম শিল্পী প্রসূন মুখোপাধ্যায়।

ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনায় শেষ গানটি শুনলেন ভীমসেন যোশীর কণ্ঠে। আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে জাতীয় পর্যায়ে পালিত বিশ্ব যোগ দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার।

0: ঐতিহাসিক কার্যক্রম হতে চলেছে। ইতিমধ্যে এই কার্যক্রমের আজকে যে আন্তর্জাতিক যোগ দিবস যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না, কারণ আমাদের অজানা। আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে, কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 257,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, ইতিহাস আমরা জানি। আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026 আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
1: That was the Honorable Chief Minister of West Bengal, Sri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honorable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal, is also among the lakhs of yoga enthusiasts who have assembled at the iconic Red Road. And the Honorable Chief Minister of West Bengal mentioned that more than 257,000 registrations have taken place for today's main ceremony here at the Red Road, and more than a crore yoga enthusiasts will join, especially in the state of West Bengal, from Darjeeling to Digha and from Kuchbihar to Kagdweep. And now we can see that the Honorable Prime Minister Sri Narendra Modi is walking towards the dais where he will be performing the asanas and leading the nation today in performing yoga. And as we know that yoga for healthy aging is the theme of
2: Rajpal R.N. Ravi ji, Urjavan Mukhyamantri Shubhendu Adhikari ji, Kendra mein mere sahyogi Pratap Rao Jadav ji,

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী তিন দিনের সফরে আজ আসামে আসছেন। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পুরী বিকেলে ডিব্রুগড় বিমানবন্দরে অবতরণ করে দুলিয়াজান যাবেন। মন্ত্রী ওয়েল ইন্ডিয়া লিমিটেডের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক সভায় মিলিত হবেন এবং বিভিন্ন ক্ষেত্র পরিদর্শন করবেন। কেন্দ্রীয় মন্ত্রী আগামীকাল ওয়েলের তৈল কূপ এবং চা বাগান পরিদর্শন করা সহ ওয়েল ইন্ডিয়ার আধিকারিক এবং ডিব্রুগড় জেলা আয়ুক্তের সঙ্গে পৃথকভাবে আলোচনায় মিলিত হবেন। আগামী মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পুরী ডিগবয় রিফাইনারি পরিদর্শন করবেন এবং প্রতিষ্ঠানটির আধিকারিক এবং তিনসুকিয়া জেলা আয়ুক্তের সঙ্গে আলোচনায় মিলিত হবেন। জাতীয় পরীক্ষণ সংস্থার দ্বারা পরিচালিত চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমের নাম ভর্তির প্রবেশ পরীক্ষা নিট ইউজি আজ পুনরায় অনুষ্ঠিত হচ্ছে। মোট ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাটির মধ্যে আজ এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী প্রশ্নপত্র এবং উত্তরপত্র সুরক্ষিত রাখার প্রক্রিয়ায় আধা সামরিক বাহিনী নিয়োজিত করা হয়েছে। সমগ্র দেশে 5,000-এরও বেশি কেন্দ্রে আজ অনুষ্ঠিত এই পুনঃপরীক্ষা প্রক্রিয়া স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত করতে সিসিটিভি নিরীক্ষণ ব্যবস্থার আয়োজন করা হয়েছে। এছাড়া সামাজিক মাধ্যমের গতিবিধি লক্ষ্য করার জন্য একটি উচ্চ পর্যায়ের তদারকি কমিটিও গঠন করা হয়েছে। জেলা প্রশাসন ছাড়াও রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরীক্ষা ব্যবস্থা সার্বিকভাবে নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, আজ অনুষ্ঠিত এই পরীক্ষার জন্য 22,00,000 পরীক্ষার্থী নাম পঞ্জীয়ন করেছে। সমগ্র বিশ্ব তথা দেশে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে। এবছরে আন্তর্জাতিক যোগ দিবসের মূল বিষয়বস্তু হচ্ছে সুস্থ বার্ধক্যের ক্ষেত্রে যোগের স্বাস্থ্যকর ভূমিকা। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অংশ হিসেবে সাংস্কৃতিক মন্ত্রক দেশের 100টিরও বেশি স্থানে বিশেষ কার্যসূচি পালন করছে। কলকাতার ঐতিহাসিক রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ যোগ দিবসের মূল কার্যসূচি অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য কামরূপে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কামরূপ মহানগরে, মন্ত্রী কৌশিক রায় শিলচরে, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমিতে যোগ দিবসে অংশগ্রহণ করছেন। শ্রীভূমি জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং জাতীয় আয়ুষ মিশনের যৌথ উদ্যোগে আজ শ্রীভূমিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে শ্রীভূমি স্টিমারঘাট রোডের করিমগঞ্জ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ টার্মিনাল প্রাঙ্গণে জেলাস্তরের মূল কার্যসূচি অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে সরকারি আধিকারিক, স্বাস্থ্যকর্মী, যোগ প্রশিক্ষক, ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবক এবং জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ অংশগ্রহণ করছেন। সুস্থ, সবল এবং মানসিকভাবে শান্ত জীবন গঠনে যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের অধীনে মেরা যুবা ভারত মাই ভারত কাছাড় জেলার পরিচালনা এবং মণিয়ারখালের স্বেচ্ছাসেবী সংগঠন বাণীশক্তি ক্লাবের সহযোগিতায় আজ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে। স্থানীয় মণিয়ারখাল চা বাগান মহাপ্রভু জগন্নাথ কমিউনিটি হলে যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাইলাকান্দি জেলায়ও আজ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের টাউন হল অডিটোরিয়ামে কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যোগ দিবসের অনুষ্ঠানে জেলা আয়ুক্ত অভিষেক জৈন সহ জেলার বিভিন্ন সরকারি বিভাগের কর্মী ও আধিকারিক, বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করছেন। বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্পের সঠিক ও সফল বাস্তবায়ন এবং জনসাধারণের প্রত্যাশা পূরণে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। রাজ্য মন্ত্রিসভায় দ্বিতীয়বার স্থান পেয়ে প্রথমবার শিলচর আসার পর মন্ত্রী শ্রী রায় ও শ্রী পাল গতকাল শিলচর ইটখোলা দলীয় কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। কাছাড় জেলা বিজেপি কমিটির পক্ষ থেকে দুই মন্ত্রীকে ফুলের তোড়া, গামছা সহ উপহার সামগ্রী দিয়ে উষ্ণ অভিনন্দন জানানো হয়। বিমানবন্দর থেকে শুরু করে শহরের স্থানে স্থানে বিজেপি কর্মী সমর্থকরা তাদের স্বাগত জানান। অনুষ্ঠানে দলের জেলা ও মণ্ডল পর্যায়ের নেতৃবৃন্দ, পঞ্চায়েত প্রতিনিধি ও বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। শিলচরের চৌধুরী আই হসপিটালে উদ্যোগে আজ শিলচর ইটখোলা অ্যাথলেটিক ক্লাব ভবনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10:00 শুরু হবে। শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে দ্বিতীয় লিঙ্ক রোডে ক্রস কালভার্ট নির্মাণের জন্য ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল আগামী 18 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে এই সময়কালে জনসাধারণকে বিকল্প সড়ক হিসেবে শিলচর প্রথম লিঙ্ক রোড ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত।

0: এতক্ষণ নজরুলগীতি শুনলেন বিথি সিনহার পরিবেশনায়, আকাশবাণী শিলচর। এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সকাল ৯টায় সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এ নিয়ে শুনবেন একটি কথিকা। সকাল ৯টা ৩০ মিনিটে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শিশিরকণা ধর চৌধুরীর বেহালা বাদন শুনবেন। বেলা ১০টায় প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। হিন্দি ছবির গান শুনতে পাবেন সকাল ১০টা ৩০ মিনিটে, বেলা ১২টায় ও সন্ধ্যে ৬টা ১৫ মিনিটে। শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা বেলা ১১টায়। বেলা ১১টা ৩০ মিনিটে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সুমাভা বিশ্বাস। তার অববাহিত পরেই মনিমিতা গোস্বামী ও মলয়ানাথ ভৌমিকের পরিবেশনায় শুনবেন লোকগীতি। ১টা ১৫ মিনিটে আধুনিক গানের শিল্পী শ্যামল মিত্র। ১টা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক ঠিকানা, রচনা চিত্রভানু ভৌমিক, প্রযোজনা জয়দীপ চৌধুরী। ২টা ৩০ মিনিটে শুনবেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা। এতে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সুস্থতা ও জ্ঞান ও বিশ্বশান্তির জন্য যোগ বিষয়টির উপর সাক্ষাৎকার শুনবেন বরাক উপত্যকার বিশিষ্ট যোগ বিশেষজ্ঞ বিপ্রাশিস চক্রবর্তীর সাথে। সাক্ষাৎকার নিয়েছেন মিতা শর্মা। মণিপুরী অনুষ্ঠান ৫টা ৫ মিনিটে। ৫টা ৩৫ মিনিটে ডিমাসা অনুষ্ঠান। ১০টা ৩০ মিনিটে ম্যানচেস্টার আয়োজিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকার আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের ধারাভাষ্য শুনবেন সমাপ্তি পর্যন্ত। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনবেন সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এ নিয়ে একটি কথিকা।
1: নমস্কার। আমরা সবাই জানি যে আন্তর্জাতিক যোগ দিবস আসন্ন, এ নিয়ে কয়েক মাস আগ থেকেই শুরু হয়ে যায় একটা প্রস্তুতি। বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকে, বিভিন্ন সচেতনতা অনুষ্ঠান, কর্মশালা, আলোচনা চক্র, এসব বিভিন্ন অনুষ্ঠান পর্ব সরকারি বেসরকারি স্তরে হয়ে থাকে। তো আজকে আমরাও একটা আলোচনায় সমবেত হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা আমরা প্রায়ই দেখছি যে সামাজিক মাধ্যম হোক, বিভিন্ন আলোচনা চক্র হোক, সেখানে বিষয়টি উঠে আসছে সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এবং এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন সবাই। তো আজকে আমরা এই আলোচনায় সেই দিকটা আমরা দেখব, তার তাৎপর্য, তার বিভিন্ন দৃষ্টিকোণ, এবং কেন এই বিষয়টি আমাদের খুব জরুরি। তো আজকে আমার সঙ্গে রয়েছেন আলোচনায় আয়ুষ মন্ত্রক যোগ সার্টিফিকেশন বোর্ড ভারত সরকারের স্বীকৃত নিরাময় স্কুল অফ যোগ এডুকেশনের সঞ্চালক শ্রীমতী শতাক্ষী ভট্টাচার্য মহোদয়া। নমস্কার।
2: নমস্কার।
1: রয়েছেন পয়লাপুল নেহেরু কলেজের বাংলা বিভাগের ডক্টর রবীন্দ্র রায় মহাশয়। নমস্কার স্যার।
3: নমস্কার।
1: আমি যোগাচার্য রাহুল চক্রবর্তী। তো যোগটা যে বয়সের সঙ্গে সঙ্গে খুব জরুরি, প্রতিটা বয়সে যখন আমরা একের পর এক বয়সের সীমা আমরা পেরোই, তার সঙ্গে করে যে যোগটা খুব জরুরি। তো কেন জরুরি, প্রথমে আমি চলে আসবো শতাক্ষী ভট্টাচার্য মহোদয়।

0: এর কাছে তার মতামতটা জানতে।
1: দেখুন, যোগ আমাদেরকে যুক্ত করে, আমাদের শরীরের সাথে মনকে, তার সাথে শ্বাসকে, তার সাথে আত্মাকে এবং তার সাথে প্রকৃতিকে। বার্ধক্য যে ব্যাপারটা, সেটা আমাদের প্রত্যেকের জীবনে একটি স্বাভাবিক এবং অনিবার্য পর্যায়, তাকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আর সুস্থ বার্ধক্যের মূল লক্ষ্য হলো কারুর সাহায্য না নিয়ে, মানে বলতে গেলে পরনির্ভর না হয়ে জীবনকে চালিয়ে যাওয়া। এটা আমাদের প্রত্যেকেরই যাওয়া, আমরা প্রত্যেকেই যাই। তো এখানেই আসছে আপনার যোগাভ্যাস। যোগাভ্যাস শরীরের প্রত্যেকটি অঙ্গকে সচল রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, মানসিক শক্তি দৃঢ় করে এবং একজন মানুষকে শেষ বয়স পর্যন্ত স্বাবলম্বী রাখে। এটি কেবল আয়ু বাড়ায় না, কিন্তু বরং জীবনের আমাদের যে গুণগত মান, কোয়ালিটি অফ লাইফ, অনেক বেশি বাড়িয়ে দেয়।
0: তার মানে আপনি বলতে চাইছেন যে এই যে যোগাভ্যাস যেটা, সেটা একজনের মানে মানে ওর যেটা ছোটবেলার থেকে যদি ও করে, হ্যাঁ, ওর যদি কম বয়স থেকেই সেটা একটা ওর দৈনন্দিন জীবনে এটা মানে একটা ওর মানে সঙ্গী করে নেয়, হ্যাঁ, মানে এটা সঙ্গী করে নেয়, তাহলে মানে তার যেটা ফল, মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওর অভ্যাস যেটা, এটাও সঙ্গে থাকলো, তো এই যে ফলটা তখন ও ঠিক সেইভাবে পাবে। এবং আস্তে আস্তে ওর যখন সেই বার্ধক্যের দিকে যাবে, তখন সে নিজের থেকেই একটা সম্পূর্ণ সুস্থ এবং কর্মক্ষম জীবন, যেটা কর্মক্ষম জীবন যেটা, সে পেতে পারে। এবং তার সেই আমরা যেটা বলছি যে সুস্থ বার্ধক্যের জন্য যোগ যেটা, সেটা তার আস্তে আস্তে জীবনের সঙ্গে জড়াতে পারে এটা সুন্দর করে। এটাই তো আপনি বলতে চাইছেন।
1: একদম একদম। কারণ বলে না, ওয়াটার দ্য রুট টু গেট দ্য ফ্রুট, মানে হচ্ছে গাছের গোড়ায় জল দিতে হবে ফল, ভালো ফল পাওয়ার জন্য। তো ছোটবেলা থেকেই যোগকে যদি আমাদের নিত্যসঙ্গী আমরা করে ফেলি, তখন আমাদের কি হবে, আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যাবে।
0: আচ্ছা, আমি এই জায়গাতেই আমি এই জায়গার সূত্র ধরে আমি এসে যাচ্ছি আমাদের আমাদের রবীন্দ্র স্যারের কাছে, যে ওরা তো মানে এই যে মানে আমি যদি দেখি যে এই কলেজে হাজার হাজার পড়ুয়া বিভিন্ন রকমের, ওরা ওদের শারীরিক পরিভাষা, ওদের মানসিক যেটা চিন্তাধারা, যে এইটা এর সঙ্গে তো মানে আপনারা তো খুব বেশি মানে ওদের সঙ্গে খুব জুড়ে থাকেন, আমি বলবো যে জুড়ে থাকেন, তো সেই জায়গা থেকে মানে আপনি কি দেখেন যে সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই যে যুব সমাজ, যেটা যুব সমাজ এবং যেই ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে কতটুক মানে জরুরি, এবং এই কিভাবে সেটা প্রয়োগ করলে মানে সেটার ভালো ফল এবং ভালো লাভ সমাজ পেতে পারে?
2: ধন্যবাদ আপনাকে। তো আপনি যে প্রসঙ্গে কথাটা উত্থাপন করেছেন, আসলে দেখুন, কলেজ লেভেলে আমরা যাদেরকে পাই তারা হচ্ছে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন পরিবার, বিভিন্ন জিওগ্রাফিক্যাল ভৌগোলিক এরিয়া থেকে এসে এক জায়গায় জড়ো হয়। তখন দেখা যায় তাদের মধ্যে যে মানসিক যে বিকাশ, যেটা আর কি বিভিন্ন এরিয়া থেকে আসার জন্য তো বিভিন্ন ধরনের থাকে। তো আমি মনে করছি যদি কলেজ লেভেলে যোগা শুধু শেখানো নয়, যদি এটা নিত্যদিনের, ম্যাডাম একটু আগে যা বলেছেন, ওরকম যদি অভ্যাসে পরিণত করে দেওয়া যায়, তাহলে ওই ছাত্রদের উপরে যে স্ট্রেস, যে প্রেশার যেটা আছে আর কি, পড়াশোনার যেটা
0: চাপটা
2: যেটা আর কি, ওটা অনেকটা ওরা বহন করতে সক্ষম হবে। তো কথা হচ্ছে এটা কলেজ লেভেলে আজকাল মানে নতুন যে এনইপি ইমপ্লিমেন্টেশন,
0: মানে আপনি যেটা মানে আমাদের নতুন শিক্ষানীতি
2: যেটা আরম্ভ হয়েছে, ওটাতে ভোকেশনাল হিসেবে একটা সাবজেক্ট রাখা হয়েছে, তো পড়ানো হচ্ছে, কিন্তু এটা তো শুধু এডুকেশনের লেভেলই থেকে যাচ্ছে আর কি। কিন্তু এটা যে যোগের যে মূল সূত্র, যেটা নিত্যদিন অভ্যাস করা, যেটা এটা হচ্ছে না। সেজন্য মানে অন্যভাবে একটু চিন্তা করা প্রয়োজন, যেটা আর কি আমি মনে করছি।
0: যা আপনার কথা হচ্ছে যে মানে একটু সচেতনতামূলক অনুষ্ঠান মানে বিভিন্নভাবে মানে যদি আমরা দেখি প্রত্যন্ত অঞ্চলে এবং মানুষের সঙ্গে

0: একটা মানে সেইভাবে যোগাযোগ যোগাযোগ স্থাপন
1: হ্যাঁ
0: করা,
1: একদম
0: এবং
1: একদম,
0: যোগটা যে কত জরুরি,
1: হ্যাঁ
0: হ্যাঁ, তাদের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে, এবং সেটা নিয়ে মানে ওর পাশে যাওয়া প্রত্যেকের, হ্যাঁ, ওইটা আপনি এখানে, আমি একটু আমি আবার চলে আসব আমার শতাক্ষী ভট্টাচার্য মহোদয়ের কাছে, যে যে নিরাময় স্কুল অফ যোগ এডুকেশন যতটুক আমরা আমি জানি এবং শুনেছি যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যোগটাকে মানে ছড়িয়ে ছিটিয়ে দিতে একটা মানে নিঃশুল্ক, যেটা আমরা বিনামূল্যে বলি, এবং সচেতনতা প্রোগ্রাম কর্মশালা এগুলো করে থাকে, এবং যোগ দিবসকে কেন্দ্র করে শতাধিক প্রোগ্রাম হয় 4-5 মাসের ভেতরে এরকম করে থাকে। তো সেটা সঙ্গে সুস্থ বার্ধক্যের জন্য যে যোগটা, এই বিষয়টা মানে মানে কতটুকু এটা আপনারা চিন্তা করছেন, বা এই বিষয়টা কি মাথায় রয়েছে আপনাদের যে কর্মশালা বা এগুলো হয়, যে এটা একটু যদি বলেন এ ব্যাপারে।
1: অনেক ধন্যবাদ আপনাকে। তো এখানে আমি একটা ব্যাপার বলতে চাইছি, যে নিরাময় যেসব কাজ করে যাচ্ছে যোগকে সামনে রেখে যোগের প্রচার প্রসারের জন্য, সেটা সে শুধু যোগ দিবস উপলক্ষে 2-3টা মাস করে করছে না, সে গোটা বছর করে যাচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সমাজের যে বিভিন্ন স্তরের যে মানুষ রয়েছেন, সে ছোটোর থেকে বয়স্ক অবধি যারা আছেন, প্রত্যেকেই যাতে এই শিক্ষার লাভ পান, যোগ শিক্ষার লাভ পান। তো সেটার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে যোগ সচেতনতা অভিযান আমরা করে থাকি। সেখানের মধ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিস, তারপর হচ্ছে বিভিন্ন গ্রামে, হ্যাঁ, হসপিটালস, প্রত্যেকটা ফিল্ড, প্রত্যেকটা জায়গাকেই আমরা আমাদের কাজের মাধ্যম হিসাবে নিয়েছি, যাতে কোনো না কোনো কোনোভাবে ছোট্ট কোনো অংশ যাতে বাদ না যায় এই যোগের, কি বলবো, ফ্লেভার বা এই যোগ শিক্ষাকে না পেয়ে সবার কাছেই যাতে সেটা পৌঁছে যায়। তো সেইভাবে আমাদের অনুষ্ঠান, অনেক রকমের অনুষ্ঠান রয়েছে, সচেতনতা সভা রয়েছে, আমাদের ওয়ার্কশপ থাকে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে, ক্যাম্প থাকে। তো সেখানে আমরা সমাজের সবাইকেই সঙ্গে করে নিয়েই এই প্রচার প্রসারের কাজ করে যাচ্ছি।
0: না, এটা তো খুব ভালো যেটা আপনি যেটা বললেন, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা মানে এই যে আমাদের যে এইগুলো নিয়ে আমরা চলছি, ঠিক আছে, তো এগুলোর মানে সেই আমাদের যে যে বিষয়টা যেটা সেই এখন যেটা উঠে আসছে, যেটা এই বিষয়টা যে সুস্থ বার্ধক্যের জন্য যোগ, সত্য এই বিষয়টাতে কতটুকু মানে আমরা মানে আপনারা বলুন বা অন্যান্য যোগ প্রতিষ্ঠান অনেক সবাই মিলেই কাজ করছেন, তো আমরা মানে সেটা কি মানে আজকের দিনে কি আমরা পৌঁছতে পারছি, মানে কতটুকু মানে আপনারা যখন বিভিন্ন জায়গাতে যান বা বিভিন্ন রকম এই বিষয় নিয়ে আলোচনা করেন, তো এটা কতটুকু আমরা মানে এটা পৌঁছাতে আমরা কি পেরেছি, বা মানুষের কি মানে প্রতিক্রিয়া আসে, এবং যোগ সম্পর্কে মানুষের কি ধারণাটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে?
1: হ্যাঁ, খুব ভালো এই কথাটা আপনি বলেছেন, যে লোকের কি প্রতিক্রিয়া, লোক এটাকে কিভাবে নিচ্ছেন। তো এখানে আমি বলবো যে আমরা অনেকটা অংশেই আমরা সাকসেসফুল বা সফল হয়েছি লোকের মধ্যে এই ইচ্ছে বা প্রবণতাকে জাগিয়ে তুলতে। যারা হয়তো শুনে এসেছেন এতদিন অবধি, কিন্তু এই সচেতনতা সভা বা এইসব ওয়ার্কশপের মধ্যে দিয়ে নিজেদেরকে খুলে ধরেছেন, এখন ওরা এগিয়ে আসছেন এবং বলছেন যে আমরা হয়তো অনেক আগের থেকে যদি এগুলো করতে পারতাম, আমি মানে মধ্যবয়স্ক যারা বা অনেকটা এজ হয়ে গেছে আমি তাদের কথাই বলছি, হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে ওরা এগিয়ে আসছেন এবং ওরা বলছেন ওরা এই মহাযজ্ঞের মানে অংশগ্রহণ করতে চান, এবং ওরা যাতে এই যোগ শিক্ষা যাতে আরও ছড়িয়ে পড়ে সেইখানে ওদেরও একটা মানে কন্ট্রিবিউশন ওরা চাইছেন। তো এই যে ইচ্ছেটা, এই ইচ্ছেটাই হচ্ছে আসল ব্যাপার। কারণ যখন আজকে আজকে বয়স্ক লোকরা যখন এগিয়ে আসছেন, ওরা বলছেন ওরা রেগুলার যোগ প্র্যাকটিস করতে চান, আমাদেরকে এরকম অনেকেই ফোন করে বলেন যে আমরা আমাদের পাড়াতে এইভাবে একটা শিবির আমরা অর্গানাইজ করব, আপনারা আসবেন, এসে নিয়মিত আমাদেরকে

0: মানে সেই আগ্রহ,
1: আগ্রহটা, হ্যাঁ আপনি যেটা বলেছেন আগ্রহটা, এই যে আগ্রহটা লক্ষ্য করা যাচ্ছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা।
0: আচ্ছা, এই আগ্রহ মানে এই আগ্রহ শব্দ থেকে আমার আরেকটা, আমি আবার চলে যেতে আমার যে রবীন্দ্র স্যারের কাছে, রবীন্দ্র স্যার যে মানে এই যে মানে আগ্রহ যে ব্যাপারটা, মানে আপনারা তো স্কুলে প্রচুর মানে স্কুল কলেজ বা এগুলো নিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা তো মানে ধরুন বিভিন্ন মানে আপনাদের পরীক্ষা, বিভিন্ন ধরনের এক্সামিনার, বিভিন্ন রকমের আপনাদের দায়িত্ব থাকে, সে নিয়ে আপনারা স্কুল টুলেও আপনারা যেতে, আপনার স্কুলেও যেতে লাগে, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা, বা কলেজের কথাও যদি আমরা আসি, এই যে আগ্রহের যে ব্যাপারটা, যেটা পড়ুয়াদের মধ্যে সেই যোগ বিষয়ে যে যেটা শিক্ষা বলেন আগ্রহটা, তো আগ্রহটা কিরকম দেখেন আপনারা, বা আগ্রহটা যদি সেইভাবে মানে না থাকে তাহলে কিভাবে সেই আগ্রহটা ওদের মানে আমরা জন্মাতে পারি বা ওদের মনে সেই আগ্রহ জাগাতে পারি, এই দুটো বিষয়েই আপনার কাছে জানতে চাইব।
2: খুব খুব সুন্দর কথা আপনি উত্থাপন করেছেন, যেটা নিয়ে আমাকে বলতে হচ্ছে কথাটা এরকম করে যে আগ্রহ যে জিনিসটা সেটা একদিনে তৈরি হয় না। মানুষকেদেরকে এই জিনিসটা সব জনসাধারণকে বা ছোটদেরকে বুঝাতে হবে যে যোগের উপকারিতাটা কি। যখন মানুষ একটা জিনিসের উপকারিতা বুঝে নেবে তখন অটোমেটিক এই জিনিসটার প্রতি বা যোগের উপকারিতা বুঝে নিলে যোগের প্রতি তার আগ্রহ এমনিতেই জাগবে। তো সেটার জন্য তো ওই নিরাময় বা অন্যান্য যে যোগা স্কুল অফ এডুকেশন যারা আছে তারা তো অনেক কিছু করে যাচ্ছে। তো একটু আগে ম্যাডামও বলেছেন যে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আগে যারা শুধু নাম শুনেছেন যোগার কিন্তু আজকাল তারাও প্র্যাকটিস করতে চায়, যোগার উপকারিতা কীভাবে করতে হয়, কার কাছে গিয়ে শিখতে হয়, এগুলো নিয়ে ডিসকাশন হচ্ছে। তো বুঝেই যাচ্ছে যে আগ্রহ ধীরে ধীরে বাড়ছে, কিন্তু এটাকে আরও যদি বাড়িয়ে দিতে চাওয়া হয় তাহলে আমার মনে হয় যে আমি একটু আগে যেটা বলেছিলাম যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে যেভাবে ইমপ্লিমেন্ট হয়েছে এটা প্রাইমারি লেভেল থেকে ইমপ্লিমেন্ট করতে হবে।
0: আপনি চাই যে প্রাথমিক স্তর থেকেই আমাদের সেই মানে যোগ অনুশীলনটা যাতে একদম বাধ্যতামূলক করা,
2: বাধ্যতামূলক করাটা উচিত, এবং প্রতিদিন যাতে 10-15 মিনিট ছোটরা এটা প্র্যাকটিস করে এটার দিকেও একটু লক্ষ্য রাখা খুবই উচিত। এবং আমি আরেকটা কথা মনে করি, এটা নর্মাল এডুকেশনের যারা শিক্ষক আছেন তাদেরকে দিয়ে নয়, যোগা শিক্ষককে দিয়েই এটা করতে হবে। এবং এটা সরকারি স্তর থেকে যদি এটার সচেষ্টতা আসে তাহলে খুব সুন্দরভাবে এটা সমাজে হয়ে যাবে আর কি।
0: আশা করি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সেই বার্তাটাও যাবে, এবং আপনার যেটা মানে পরামর্শ আপনি যেটা দিচ্ছেন বা এটা গুরুত্বপূর্ণ আমরা বলবো, যেটা মানে
2: এটা আমি মনে করছি আর কি, এরকম করলে একটু মানে সাফল্য আসতে বেশি সময় লাগবে।
0: খুব সুন্দর বলেছেন রবীন্দ্র স্যার। তো আরেকটা বিষয় যেটা আমরা প্রায়ই দেখি যে মানুষ নিয়মিত তো করবে, সে তার নিজেকে ঠিক রাখার জন্য, তার প্রতিটা বয়সই যাতে তার জন্য একটা সুন্দর এবং সুস্থতার বার্তা নিয়ে আসে সেটার জন্য সে যোগাভ্যাস করবে, কিন্তু অনেক সময় আজকাল যেরকম সামাজিক মাধ্যমে একটা আমাদের ভালো দিক হয়েছে কি প্রচার হচ্ছে, হ্যাঁ, আবার অন্যদিকে আমরা যদি দেখি তাহলে আমাদের মানে যোগ প্রদর্শন, যোগ শিক্ষার বিষয়ে মানে কথা বলা, প্রচার, এগুলোর কোনো অভাব নেই। তো অনেক সময় আমরা যেটা দেখি যে মানুষ করবেটা কি, মানে অভ্যাস যে ও করবে তা ও করবেটা কি, ওর যে প্রত্যেকটা বয়স ওর খুব সুন্দর হবে, ও বয়সের সঙ্গে সঙ্গে ও করবে, তো ও একটু বিচলিত হয়ে যায় যে আমার জন্য এটা ঠিক না আমার জন্য ওটা ঠিক। তো এখানে আবার যে সুস্থ বার্ধক্যের জন্য যে যোগটা, ও যদি ঠিকঠাকভাবে বুঝে না যে ওর কী করা দরকার, হ্যাঁ ও কী করবে, তো তাহলেও কিন্তু একটা সমস্যা। এবং অনেক শিক্ষক, অনেক পরামর্শ ওর কাছে এসে যাচ্ছে, তো ও ইউটিউব দেখছে, ও বিভিন্ন রকমের ফেসবুক এগুলোর থেকে ওর তো বিভিন্নভাবে ও একটা বিচলিত হয়ে ওর একটা প্যাকেজ যেটা ও করে হয়তো এটা ঠিকঠাক হয় না। তো সেই বিষয়ে আমি আবার চলে যাব আমার শতাক্ষী ভট্টাচার্য মহোদয়ের কাছে যে কী করা উচিত,

0: সুস্থ বার্ধক্যের জন্য যোগর অভ্যাসে কি কি জিনিস বা কি কি ওর সূক্ষ্ম ব্যায়াম হোক, প্রাণায়াম, কি কি ও রাখবে প্রাথমিকভাবে, ওর কি রাখা দরকার, তো এ নিয়ে যদি আপনি কিছু একটু বলেন।
1: এটা আপনি খুব সুন্দর বলেছেন যে আজকালকার দিনের প্রচার প্রসারের অভাব নেই। আমরা ফেসবুক খুললে, ইউটিউব খুললে, ইনস্টা খুললে বিভিন্ন রকমের আমরা দেখে নিচ্ছি কি করতে হবে না করতে হবে, তো অনেকেই এইসব দেখে, ইউটিউব দেখে করতে চান। তো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা হচ্ছে নিজের শরীরকে বোঝা, নিজের শরীরকে জানা, দ্য নলেজ অ্যাবাউট ইয়োর ওন বডি। আমার শরীরের মধ্যে কি সমস্যা আছে, আমার শরীরের মধ্যে কি কি রোগ আছে কি না আছে, তো সেটার জন্য আমার সবচেয়ে প্রথম দরকার একজন যোগ বিশেষজ্ঞ বা প্রশিক্ষক, তার কাছে যাওয়া। আজকে যদি যেমন কারুর কোনো মেডিসিন চলছে, কোনো সার্জারি হয়েছে, আর বয়সের সঙ্গে সঙ্গে দেখুন শরীর তো দুর্বল হতে থাকে, নরম হতে থাকে, তো এখন সেখানে আমার ঝুঁকিপূর্ণ যে আসনগুলো আছে সেগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে, সেগুলো আমাকে করলে চলবে না,
0: মানে এগুলো থেকে
1: নিজেকে
0: নিজেকে দূরে রাখতে
1: হবে।
0: আপনি যেটা
1: এখন
0: বলছেন,
1: দেখুন যখন আমাদের বয়স বাড়তে থাকে তো সবারই একটা সমস্যা তৈরি হয়, ঘুম কম হয়ে যাওয়া, কমে যাওয়া, রাতে ঘুম না আসা। হ্যাঁ, তো সেটার জন্য এখন যদি আমরা ভ্রামরী প্রাণায়াম করি ঘুমানোর আগে বা সকালবেলা দুবার করে, তখন আমাদেরকে কি করবে, আমাদের ঘুম ভালো হবে। তো সেখানে কোনো ঝুঁকি নাই, মানে যেখানে আমাদের ঝুঁকি নাই সেইখানেই, সেই জায়গাটাকে আমাকে বাঁচতে হবে।
0: না, আমি এই কথাটা আমি আবার আসছি আপনারে, ওইখানেই দরকার বোধ হয় মানে সেই উপযুক্ত যোগ প্রশিক্ষকের।
1: হ্যাঁ, উপযুক্ত যোগ প্রশিক্ষকের, কারণ গাইডলাইন ছাড়া যে কোনো কিছুর একটা কনস্টিটিউশন দরকার, মানে রুলস অ্যান্ড রেগুলেশন, আমার কি করা উচিত,
0: নিয়ম শৃঙ্খলা,
1: নিয়ম শৃঙ্খলা, এক্স্যাক্টলি। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, আমার কি করা উচিত, আমার কি করা উচিত না। হয়তো দেখুন আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, ঠিক আছে, তো এখন আমি মিষ্টি খেতে ভালোবাসি, আমি গাদা গাদা রসগোল্লা লালমোহন মিষ্টি খেয়ে নিলাম, আমার সুগার লেভেল একদম সাংঘাতিক রকমের উপরে চলে গেল, তো তখন কি হবে? তো সেইখানে দরকার আমার যে বাউন্ডারি, যেটা আমার লিমিটটা জানা,
0: সীমা, সীমা, মানে আমার
1: নিজের মধ্যে একটা বয়সের সঙ্গে।
0: হ্যাঁ,
1: আমি দেখলাম আমার নাতি পা উপর দিকে মাথা নিচে করে আসন করছে, দেখলাম আমিও খুব মানে উৎসাহিত হয়ে লেগে গেলাম, হাড়গোড় ভেঙে গেল, তো সেখানে নিজের লিমিটটা বুঝতে হবে, আমার কি করা উচিত কি করা উচিত না।
0: এটা সুন্দর বলেছেন, কারণ অনেক সময় আমরা দেখি যে একজন উনার সেই মানে যুবক অবস্থায় উনি অনেক কিছু করেছেন, তো উনি তো উনারও একটা মনে হয় যে না, আমি এই বয়সে যদি এটাই যদি আমি করতে পারি তাহলে বোধ হয় খুব ভালো। তো
1: এখানে এখানে আমি একটা মানে গত তিন দিন আগেই আমার সাথে ঘটেছে সেই ঘটনাটাই আমি এখানে উল্লেখ করছি। একজন উনার বয়স 59-60 আমার কাছে ফোন করেছেন উনি, তো উনি ইউটিউব দেখে এইসব দেখে উনি মানে 20 times 20-25 করে উনি সূর্য নমস্কার প্র্যাকটিস করেছেন, সূর্য নমস্কার প্র্যাকটিস করেছেন। এখন হয়েছে কি, উনি আর বিছানার থেকে উঠতে পারেন না, অসম্ভব পেন উনার শরীর, উনার পা দিয়ে হাঁটা চলা করা কষ্ট। উনি আমাকে ফোন করেছেন, ফোন করে মানে উনার স্ত্রী আমাকে ফোন করেছেন, ফোন করে আমাকে বলেছেন যে উনার তো এই অবস্থা। আমি তখন বললাম উনাকে এতবার সূর্য নমস্কার করতে, সূর্য নমস্কার করতে কে বলল, কারণ উনার হচ্ছে সার্ভাইকেল স্পন্ডেলাইসিস। হ্যাঁ, তো সেই জায়গাটাতে ভদ্রলোক ইউটিউব দেখে, সামনে যোগ দিবস আসছে, উৎসাহিত হয়ে উনি সূর্য নমস্কার,
0: যেটা এখন আমরা বুঝতে পারলাম যে মানে নিজের নিজেকে বুঝতে হবে, একটা সীমার মধ্যে থাকতে হবে, যে উৎসাহিত হয়ে আমার মানে ভুল পথে গেলে চলবে না। তো এখানে হ্যাঁ, রবীন্দ্র স্যার
2: একটা করতে চাইছি, দেখুন সবকিছুই, যোগা বলুন, পড়াশোনা বলুন, খাওয়া দাওয়া বলুন, সবকিছু একটা সীমার মধ্যে এবং নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে করাটা উচিত। এবং নতুন কিছু শিখতে গেলে, যোগাই বলুন আর গানই বলুন যাই বলুন, উপযুক্ত একজন শিক্ষক বা গুরুকে ধরে ওনার নির্দেশনা অনুযায়ী করাটা উচিত। এই একটু আগে শতাব্দী মিত্তাল যে বললেন যে উনি অসুস্থ হয়ে গেছে,
1: হ্যাঁ উনি অসুস্থ হয়ে গেছে,
2: তো এটা কিন্তু ভালো কথা নয়, এটা এটা যোগার জন্য সুখবর নয়, এটা সোসাইটিতে এটা প্রভাব পড়বে যে যোগা করলে অসুস্থ হয়ে যেতে পারো নানান ধরনের ব্যাপার। কিন্তু এখানে ভুলটা হচ্ছে উনি কোনো গুরুর নির্দেশ নেননি বা পরামর্শ নেননি, সেজন্য উপযুক্ত গুরু, যেটা আমি আগেই বলেছি, স্কুল লেভেলে, কলেজ লেভেলে, সব জায়গায় কিন্তু ইমপ্লিমেন্ট করা হোক ঠিক আছে, কিন্তু উপযুক্ত যোগা গুরুর প্রয়োজন আছে, সেটার আগের দিক দেখতে হবে।
1: যোগ প্রশিক্ষক ছাড়া,
2: শিক্ষক ছাড়া হবে না,
1: এটা হবে না,
2: এটা হবে না।
1: প্রশিক্ষকই আপনাকে রাস্তা দেখিয়ে দেবেন, আপনি

0: সেই পথে চলবেন।
1: এটাই আসল কথা।
2: না, এটা খুব সুন্দর আমরা যেটা জানলাম যে মানে সব কিছু ভালো হবে সুস্থ বার্ধক্যের জন্য, যোগ সেটা ওর ঠিক পথেই যাবে, কিন্তু আমাদের নিয়ম শৃঙ্খলা মেনে করতে হবে, আমাদের একজন উপযুক্ত প্রশিক্ষকের দরকার, কারণ উনি আমাদের দিশা দেখাবেন। কারণ আমরা ছোটবেলা থেকেই করি, কারণ আমরা ছোটবেলা যেটা করব, আমাদের সেই ছ বছর বয়সে আমরা যেটা করি সেই বিষয়টাও উনি বলবেন, আর আমি যখন আমার বয়স যখন বাড়তে থাকবে তখন সেই বয়সের সঙ্গে সঙ্গে আমাদের কি মানে মানে আমাদের দরকার রয়েছে, কি প্রয়োজন রয়েছে সেটাও কিন্তু উনি আমাদের বলে দেবেন। কারণ আমরা যেটা যোগশাস্ত্রেও যেটা পাই সেটা আসলে কি হয় যে আমরা তার আসন আমরা যে করি সেটাও একটা তার কিছু নির্দিষ্ট কিছু আসন যোগশাস্ত্রে দেওয়া থাকে। আমরা যখন এমনিতে দেখি আমাদের চারপাশে তখন যে আসনগুলো আমরা দেখি বা যে ধরনের চর্চা আমরা দেখি সেটা একটা উৎসাহব্যঞ্জক, সেটার সঙ্গে যোগ অভ্যাসে যেটা সুস্থ বার্ধক্যের জন্য যেটা যোগ এবং আমাদের বয়সের সঙ্গে সঙ্গে নিজে সুস্থ থাকার যে যোগ প্রক্রিয়া সেটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই, সেটা একটা প্রতিযোগিতামূলক আমরা দেখি যে বিভিন্নভাবে হচ্ছে চারদিকে হচ্ছে, সেটা দরকার, অনেক সময় সবাই উৎসাহ পায় এটা করে এবং প্রচার প্রসারের জন্য এটা ভালো যে এটার একটা আমরা দিক দেখি যে একজন অভ্যাস করতে করতে করতে করতে আসন অভ্যাস করতে করতে একটা স্তরে গিয়ে ও পৌঁছেছে, আমরা এটা দেখি, কিন্তু যোগ শিক্ষা নিয়মিত তার অভ্যাস এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। যেটা আমি যেটা একটু আগে শুনলাম যে শতাক্ষী ভট্টাচার্য মহোদয়ের কাছে যে একদম ওনার কথা থেকে বোঝা গেল যে একদম একদম সহজ, হ্যাঁ আমরা যদি সহজ কটা আসন আমরা বয়সের হিসেবে যদি আমরা ওই বিষয়টাকে ধরতে চাই যে আমরা প্রত্যেক বয়সে সুস্থ থাকব, যোগ চর্চাকে আমরা সঙ্গী করব, আমরা সেটাকে যোগ অনুশীলনকে সঙ্গী করে আমরা একটা কর্মক্ষম জীবন কাটাবো, তাহলে আমরা আজকে যে ভ্রামরী একটা নারী সুদন প্রাণায়াম বলি, আমাদের ধ্যান আমরা কিছু সময় ধ্যান আমরা করি, প্রাথমিকভাবে ধ্যানের যেটা ব্যাপার সেটা প্রশিক্ষকের কাছ থেকে আমরা জেনে নিলাম, চার পাঁচটা আমরা সঙ্গে আসন জুড়ে দিলাম, বিভিন্ন রকমের বয়স রয়েছে, বিভিন্ন রকমের মানুষের তার নিজস্ব শরীরের পরিভাষা রয়েছে, তো সেই অনুযায়ী সেই প্রশিক্ষক ওনাকে শিক্ষা দেবেন। আর স্যার যেটা বললেন যে কলেজের যেটা ব্যাপারে, আমি যেটা বুঝলাম সেই দিক থেকে যে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে হবে এবং সেইভাবে সচেতনতা যে প্রোগ্রামগুলো যেগুলো অনুষ্ঠানগুলো সেগুলো করতে হবে এবং তাদেরকে বুঝাতে হবে যে যোগ প্রক্রিয়া অভ্যাস করলে তাদের লাভটা কি হবে, উপকার পাবে, তো এটার জন্য বিভিন্ন যে যোগ প্রতিষ্ঠানগুলো চারদিকে কাজ করছে ওদের কাজ করার যে শৈলী আছে, আজকে নিরাময় যোগ শিক্ষা সংস্থান করছে এরকম আরো অনেকে করছে, ওরা যদি সবাই মিলে এইভাবে এগিয়ে আসেন এবং সেই সচেতনতা প্রোগ্রামগুলো করেন তাহলে আমার মনে হয় যে এই যে বিষয়টা এটা আমাদের ছোট স্তর থেকে প্রাথমিক স্তর থেকে এবং একদম কলেজ স্তর বলুন বিশ্ববিদ্যালয় স্তর বলুন এই সব স্তরেও গিয়ে পৌঁছাবে। তো সব মিলিয়ে আমরা যেটা দেখলাম যে প্রাথমিক স্তর থেকে যদি যোগকে যদি সঙ্গী করা যায় ঠিক আছে, এবং আমাদের যদি সেইভাবে সচেতনতা যে কর্মসূচিগুলো যদি সেগুলো যদি বাড়ানো যায়, আমরা যদি সবাইকে সেই বিষয়ে মানে একসঙ্গে বোঝাতে পারি যে যোগ প্রক্রিয়ার আসল উপকারটা কি,
0: লক্ষ্যটা কি,
2: হ্যাঁ এবং তার অভ্যাসের যে আমাদের মূল লক্ষ্যটা কি, তো এসব যদি আমরা সুন্দরভাবে আমরা করতে পারি এবং চেষ্টা যদি আমরা করি তাহলে যোগ দিবস উদযাপনের সার্থকতা যেমন আসবে ঠিক তেমনি সুস্থ বার্ধক্যের জন্য যোগ এই বিষয়টাও সঠিক অর্থে আমাদের প্রত্যেকের জীবনে প্রতিফলিত হবে এবং সমাজ তার পূর্ণ লাভ পাবে।

0: একদম
1: নমস্কার
0: নমস্কার,
1: শতাক্ষী ভট্টাচার্য মহোদয়া, রবীন্দ্র স্যারকেও আমার নমস্কার, এবং
2: নমস্কার।
1: আমরা আমাদের আলোচনা এখানেই সমাপ্ত করলাম।
0: এতক্ষণ শুনলেন সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এ নিয়ে একটি কথিকা, আকাশবাণী শিলচর। এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শিশির কণা ধৈর্য চৌধুরীর বেহালা বাদন শুনবেন।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শিশির কণা ধর চৌধুরীর বেহালাবাদন শুনলেন।
1: কম সুদে লোন চাও, তাও অ্যাপ থেকে? বা
2: অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন।
4: শ্রোতারা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নানা রঙের দিন অনুষ্ঠানটি।

ছোটবেলায় পড়াশোনা আরম্ভ হয়েছিল শিলচরের ঐতিহ্যপূর্ণ স্বদেশী স্কুলে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়াতে পড়াশুনো সাময়িক বন্ধ রেখে চলে যান করিমগঞ্জে। ওখানে প্রাথমিক স্তরের পড়াশোনা শেষ করে মদনমোহন মাধবচরণ বিদ্যালয়ে ভর্তি হন। তারপর যুদ্ধের রেশ কিছুটা শান্ত হবার পর আবার শিলচর ফিরে এসে তৎকালীন গভর্নমেন্ট এইডেড স্কুল অর্থাৎ শিলচর সরকারি বালিকা বিদ্যালয়ে

0: ভর্তি হন। এই স্কুল থেকেই ম্যাট্রিক পাশ করে গুরুচরণ কলেজ এবং কাছাড় কলেজে তার পড়াশোনার জীবন কাটান। বাড়িতে সাংস্কৃতিক একটা পরিবেশ ছিল, দাদা দিদিরা গান করতেন, নাচতেন, তাই সঙ্গীতই তাঁর প্রথম প্রেম। এই গানের সূত্রেই তাঁর চাকরিতে প্রবেশ। বাড়ির খুব কাছে স্বদেশী স্কুলেই তাঁর চাকরি শুরু। আসুন আজকে আমরা নানা রঙের দিন অনুষ্ঠানে কথা বলি এই অঞ্চলের বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনন্দময়ী ভট্টাচার্যের সঙ্গে। শুনি তার সুদীর্ঘ শিক্ষক জীবন এবং সঙ্গীত জীবনের বহু বর্ণময় কথা।
1: ছোটবেলায় আমরা একটা স্কুল ছিল এখানে, যখন মানে ও আ রসইদিগুলি যেখানে শিখেছি সেটা হচ্ছে সেটাই স্বদেশী স্কুল। তার আর নাম ছিল স্বদেশী স্কুল, যেটা এখন গ্রিন অ্যান্ড স্কুল হয়েছে। তারপরে এখানে তৃতীয় মান পর্যন্ত পড়েছি, তারপরেই আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাপটে ডার্বিতে বোমা পড়ল, আমাদের সমস্ত শহরবাসী শহর ছেড়ে পালালেন, আমরাও চলে গিয়েছিলাম করিমগঞ্জে। সেখানে গিয়ে সেখানে প্রথম গিয়ে একটা পাঠশালাতে ভর্তি হই, নামটা এখন মনে নেই, আর যাই হোক। তারপরে এমএমএমসি স্কুল, সেখানে কিছুদিন পড়াশুনো করে তারপরে ঠিক সন তারিখটা মনে নেই, তবে আমি তখন ক্লাস সেভেনে উঠেছি, তখন যুদ্ধের দাবামা মোটামুটি শান্ত, আবার শিলচর ফিরে এসছে, কিন্তু তখনও যুদ্ধের রেশটা রয়ে গিয়েছিল। আমাদের স্বদেশী স্কুল মোটামুটিভাবে ইয়ে ছিল, চলছিল, কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছিলো। তখন আমি স্বদেশী স্কুলে ভর্তি হলাম, তারপরে আবার কার্যকারণে আমাকে নিয়ে গভর্নমেন্ট এইডেড স্কুলে ভর্তি করানো হলো, আমার অভিভাবকরা নিয়ে ভর্তি করালেন। শিলচরেই স্বদেশী যুদ্ধের পরে সেইখানে স্বদেশী স্কুলে আবার ভর্তি হয়েছিলাম, কিন্তু আমাকে বড় দাদারা বললেন যে না, ইয়ে স্কুলে পড়াশোনা ভালো হয়, সেখান থেকে ওই গভর্নমেন্ট এইডেড স্কুল যেটা আর কি সরকারি, সেখান থেকেই ম্যাট্রিক পাশ করে তারপরে তখন আবার এই নতুন করে উইমেন্স কলেজ হয়েছিল, উইমেন্স কলেজ করেছিলেন গুরুচরণ দত্ত, এনানয়নী স্বামীরা, সেখানে হ্যাঁ হ্যাঁ মহিলা কলেজ যেটা এখন যেটা হয়েছে। তখন এই ঘরে ভেতরেই ক্লাস হতো এরকম, কিন্তু বেশি দিন টিকেনি, সেটা বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আমি গুরুচরণ কলেজ থেকে আইএ পর্যন্ত পড়েছি, পরীক্ষাও আমার দেওয়া হয়নি, তারপরে খুব অসুস্থ হয়ে গেছিলাম, তারপরে আর আমার পড়াশোনা হয়নি। তার অনেক দিন পরে আমি যখন কাছাড় কলেজ হয়েছিল তখন কাছাড় কলেজে আবার ভর্তি হয়েছিলাম, সেখানেও বেশি দিন
2: গুরুচরণ কলেজে পড়েছেন, কাছাড় কলেজে পড়েছেন?
1: হ্যাঁ হ্যাঁ, কাছাড় কলেজে দুটোতেই পড়েছি, কিন্তু বিয়ে আমার পাশ করা হয়নি, নানা কারণে ওই অসুস্থতাটাই বেশি বাধা দিত।
0: সেই অতীতের শহর শিলচরটাকে খুব মনে পড়ে তাঁর, ভীষণ ছিমছাম পরিচ্ছন্ন সুন্দর একটা শহর ছিল, সে সৌন্দর্য আজ যেন কোথায় হারিয়ে গেছে।
1: কি নিরিবিলি, কি পরিষ্কার পরিচ্ছন্ন, তখন আমাদের চেয়ারম্যান ছিলেন রুক্মিণী দাস উকিল, এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, আমরা এখনো ইয়েতে ছবিতে বিলেতের রাস্তাঘাট দেখি ভাবি যে আমাদের শিলচর তো একদিন ছিল। তারপরে গাড়ি ঘোড়া তো তখন তো তখনকার দিনে তো ছিলই না, ধরুন আমরা আরডিআই পর্যন্ত একটাই হল ছিল, আরডিআই হল, সেখানে কোনো প্রোগ্রাম টোগ্রাম করতে গেলে আমাদের মানে এমনি মনে হতো এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছি, এরকম একটা চিন্তাধারা ছিল। আর খুব কম লোক ছিলেন, প্রত্যেক বাড়ির সঙ্গে প্রত্যেকের মিল ছিল। আর আম্মা আমাদের বাড়িটা সেন্ট্রাল রোডে থাকাতে সেখানে এক ঘর মুসলিম এক ঘর হিন্দু এইভাবে ছিল, এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আন্তরিকতা ছিল। এবং আমার জন্মের পর থেকে আমাদের বাড়িতে দেখে এসছে দুর্গা পূজা, আমার জন্মের আগের থেকেই হচ্ছে, সেই পূজাতে আমাদের শিলচরে তখন খুব কমই পুজো ছিল, বারোয়ারি পুজো বিশেষ হতো না, ভূজার গদিতে একটা হতো, বাড়িতে বাড়িতে আর একটা এন্দো বাড়িতে, উপেন্দ্রশঙ্কর দত্ত বাড়িতে, তারপরে কেয়ার নাগেবাদী, এরকম পুরনো পুরনো।

0: কোনো কয়েকটা বাড়িতে পুজো হতো, সেই পুজোতে আমাদের বাড়িতে দেখতাম সবাই আসতো, হিন্দু মুসলমান সবাই। খুব কি বলবো, মানে এত ভালো ছিল সেটা, বলতো লোকজন ছিলই না, একাই আমরা হাঁটতে পারতাম এখান থেকে। আমরা কোনোদিন রিক্সোতে উঠেই নি, রিক্সো দেখিই নি, ছোট্টবেলায় রিক্সো দেখিনি। সুতরাং আমরা ধরো মালুগ্রাম আমার মামার বাড়ি আছে, প্রত্যহ বা একদিন দুদিন পরে পরে যেতাম, হেঁটেই যেতাম, কোনো অসুবিধে হতো না, 5 মিনিটে গিয়ে পৌঁছে যেতাম। কারণ সেই তো গাড়ি নেই, ঘোড়া নেই, গাড়ি তো বলতে গেলে আমরা প্রথম গাড়ি দেখলাম এই ইলেকট্রিসিটি যিনি গিয়েছিলেন বরদাকান্ত দাসমশাই, তিনি প্রথম গাড়ি আনলেন, এই প্রথম আমরা গাড়ি দেখলাম, শিলচরের প্রথম গাড়ি, হ্যাঁ বরদাকান্ত দাসমশাই। আমার মনে আছে সেই লাল একটা অস্ট্রিন গাড়ি, আর বাবা এটাকে কি করে মানে দেখবো, হাত দেব, এরকম একটা ভাব। তার এরকম এত ঘরোয়া শিলচর ছিল, কিন্তু শিলচরের একটি জিনিস ছিল, এই যে মেলামেশা আন্তরিকতাটা আর একটা শৈল্পিক বোধ, এটা কিন্তু শিলচরে সবসময় ছিল। আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি শিলচরে গান বাজনা, ধরুন বিশেষ করে রবীন্দ্র চর্চাটা, অন্তত আমি তো যখন পাঠশালাতে পড়ি তখন থেকে দেখে আসছি রবীন্দ্র চর্চাটা খুব বেশি হতো, নগেন্দ্রচন্দ্র শ্যাম, সুধীর ভট্টাচার্য মশাই, হ্যাঁ ইএসসি ছিলেন সুধীর ভট্টাচার্য, কামিনীনাথ ইএসসি, এরকম বড় বড় অনেকেই ছিলেন, মালতী শ্যাম ছিলেন, তারপরে দত্তবাড়ি এই আমাদের উকিলপট্টিতে হেমচন্দ্র দত্তবাড়ি, তাদের তো অনেকেই শান্তিনিকেতন থাকতেন, তারপরে আমাদের প্রয়াত সতীন্দ্র মোহন দেব, উনার মেয়েও শান্তিনিকেতন থাকতেন, এরকম বড় বড় বাড়িতে রবীন্দ্র চর্চা খুব হতো, এবং আমরাও সেখানে ছোটবেলা থেকে গান বাজনা করি তাই আর কি, সেগুলোতে আমরা মিশতাম।
1: একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং বর্তমানে চলছে, বেলা 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে চলবে। উপস্থিত আছেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডক্টর অলোকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালে ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ফোন করুন 03842-262-779 এই নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 24 জুন বুধবার রাত 9:30 আকাশবাণী শিলচর থেকে।

0: আমার এখনো মনে পড়ে মালতী শ্যাম, নগেন্দ্র স্বামীর স্ত্রী মালতী শ্যাম, তিনি একজন সমাজ সেবিকা এবং কি বলবো নারী উদ্ধারকারী আর কি, যিনি মহিলা ইনি এবং মিসেস জ্যোৎস্নাচন্দ, এরা যা করেছেন আমাদের শিলচরকে তুলে ধরার জন্য, অন্তত মেয়েদের দিকটা, এটা বললে অন্য প্রসঙ্গ চলে যাবে। যাই হোক, তাদের ইয়েতে আমরা তখনের দিন, তখনকার দিনে এই এত অনুষ্ঠান আমরা করেছি, সব অনুষ্ঠানে যেতে হয়েছে, মানে অনেকেই খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়েছে, এরকম করে আমরা মানে একটা মিলামিশা ইয়েতে ছিলাম।
1: মানে বেশ কয়েকজন শহরে বেশ কয়েকজন অগ্রণী মহিলারা ছিলেন,
0: জ্যোৎস্নাচন্দ্র ছিলেন, তার আছেন আরো অনেক মহিলারাই, নারী কল্যাণ সমিতি ছিল,
1: সম্প্রতি আমরা পেয়েছি সুপ্রভা দত্ত।
0: হ্যাঁ হ্যাঁ, সুপ্রভা দত্ত, নাম সবাই মনে হচ্ছে না, আমার দিদিও ছিলেন, মাতঙ্গিনী ভট্টাচার্য, সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ, কোনো কোনো কিছু অন্ত মালতী শ্যাম একটা উনার শিলচরের একটা ইতিহাস মোটামুটি লিখেছিলেন, তাতে লিখেছিলেন তখন নর্মাল স্কুলে, আমি ক্লাস থ্রিতে পড়ি, নর্মাল স্কুলে রবীন্দ্র জয়ন্তী হয়েছিল, সেখানে একটা প্রতিযোগিতা হয়েছিল গানের, সেখানে আমি একটা পুরস্কার পেয়েছিলাম, সেটা তিনি লিখেছেন, সবচেয়ে ভালো গান গেয়েছিলাম, ওম লিখে আমার এখনো মনে আছে। তো সেটা পুনরুদ্ধার করেছিলেন তার মেয়ে, কলকাতায় থাকেন পরলোকগত ইয়ে জ্যোতি ভট্টাচার্য মন্ত্রী ছিলেন, তার স্ত্রী আলোদি, ভালো নাম সুদীপ আসাম। তো তিনি আমাকে অনেক বছর পরে কলকাতা পেয়ে একবার জিজ্ঞেস করলেন, মার ওনার মার লেখাটা দেখে বললেন, আচ্ছা এখানে আনন্দময়ী লেখা, সেই আনন্দময়ী কি তুমি? আমি বললাম হ্যাঁ। যে কী পেয়েছিলে? আমি বললাম ওম লেখা ছিল, একটা ধূপকাঠি স্ট্যান্ড, সেটা অনেক দিন ছিল, তারপরে আমাদের এই যুদ্ধের ইয়েতে এবলো পালট হয়ে গিয়ে কোথায় হারিয়ে গেছে। যাই হোক, এই আর কি, খুব আমরা গান বাজনা যেমন করেছি, শরীর চর্চা করেছি।
1: তো আপনার কলেজ জীবন কেটেছে গুরুচরণ কলেজ এবং কাছাড় কলেজ, তো সেই সময় শিক্ষকদের কাছে কাদের পেয়েছেন আপনি, কারা আপনার শিক্ষক ছিলেন যারা?
0: এতে কাছাড় কলেজে তো পেয়েছিলাম তখন রথীন্দ্র দত্ত, তিনি ছিলেন আর প্রিন্সিপাল, আর আরও ছিলেন হরিপদ ভট্টাচার্য, দেবব্রত দত্ত, তারপরে অনেকেই ছিলেন, এখন ঠিক নাম হতো অমল, অমলবাবু, দিলীপ চক্রবর্তী, এরা তো মানে খুবই স্নেহ করতেন আমাদের এই গান বাজনার খাতিরে। ওনারা প্রতিদিন সন্ধ্যায় পড়েই আমাদের বাড়িতে চলে আসতেন, একটু গান বাজনা হতো। আর কাছাড় কলেজে এসে পেয়েছিলাম তখন, কাছাড় কলেজে আমি যখন ঢুকেছি তখন কাছাড় কলেজে নতুন করে উদ্বোধন হবে, তখন যোগেন্দ্র চৌধুরী মশাই ছিলেন প্রিন্সিপাল, অনুষ্ঠান খুব বড় করে অনুষ্ঠান হয়েছে, পুরোটাই সঙ্গীত বিদ্যালয় পরিচালনা করেছিল, তখন বন্দে মাতরম গান গাওয়ার জন্য যোগেন্দ্র চৌধুরী মশাই আমাকেই বলেছিলেন যে তুমি কয়েকজন মেয়েকে নিয়ে বন্দে মাতরমটা উদ্বোধন সঙ্গীত হবে, ছোটখাটো ঘটনাগুলো মনে পড়ে আর কি।
2: সেই উত্তাল দিনের কথা তার স্মৃতিতে আজকেও ভীষণ স্পষ্ট। 61-এর 19 মে সেই দিনটিকে নিয়ে তার দাদা শ্যামাবদ ভট্টাচার্যের লেখা সে বিখ্যাত গানটি ডাকে ওই একাদশ শহীদেরা, আবেগমথিত কণ্ঠে গানটি ছাত্রছাত্রীদের গলায় তুলে দেওয়া, আন্দোলনের সঙ্গে এভাবেই কি জানি কি করে নিজেকে জড়িয়ে ফেলেন তিনি।
0: তখন যে আন্দোলনটা হয়েছিল তার কিছুদিন আগে এখানে বঙ্গভাষা সম্মেলন হয়েছিল, সেখানে এটা নিয়ে নেওয়া হয়েছিল, আমরা গান টান করেছি এখানে, যে তারপরেই শুনলাম যে গুয়াহাটিতে নাকি বঙ্গাল খেদা আরম্ভ হয়ে গেছে। তখন বঙ্গাল খেদা একটা শুনতাম কিন্তু

0: কিন্তু সেটা বুঝতে পারিনি, সেটা রেশ নাকি ওখানে গেছে। তো সেই সময় শুনলাম যে না, বঙ্গাল খেদা কি বাংলা ভাষা কেউ বলতে পারবে না। তখন বাংলা ভাষা বলতে পারবে না সেটা তো কোনো, বাংলা যার ভাষা সে বাংলা ভাষা বলবে, কিন্তু না তাদের ইয়ে যেটা, আমরা মানে অত ডিটেলসে আমি যাব না যাব না, কিন্তু আমরা যা দেখেছি যা শুনেছি আর কি, যে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে যে স্কুলে হবে সেটা। তখন আমরা তো চাকরি করছি, আমরা প্রকাশ্যে কিছু করতে পারছি না, কিন্তু প্রতিবাদের ইয়েটা আমরা নিয়েছি, প্রতিবাদে আমরা নিয়েছি। যেমন স্কুলে কাজ করছি, জানি যেমন কোনো একটা দিন তারা বন ডেকেছে, ছাত্রছাত্রীরা বন ডেকেছে, সেদিন যদি আমরা স্কুলে গেছি, টিচাররা গিয়ে যদি কোনো মেয়েকে দেখেছি স্কুলে, চুপচাপ অন্যকে দিয়ে বের করে দিয়েছি, সমর্থন করেছি আমরা, এটা সমর্থন করেছি। আর যখন 11 শহীদ হয়ে গেল, সে 19 মে ওখানে 11 শহীদ যখন হয়ে গেল, তখন সেই দিনটা আর কি, যে সেদিন না, আমরা তার আগের থেকেই অনেকেই আমার সংগীত বিদ্যালয় থেকে গান গেয়ে, যে প্রসেশনটা মানে শোভাযাত্রা করতো, তো সেটা গান গেয়ে গেয়ে গেয়ে করতো, গান আমার কাছ থেকে শিখে যেত, আমরা যেতাম না কিন্তু অনেককে শিখিয়ে দিতাম, স্কুলে স্কুলেও হতো। কিন্তু 11 শহীদ যখন হয়ে গেল, তখন পরের দিন আমার এখনো স্পষ্ট মনে আছে, এই শচীন পালের ভাই গঙ্গেশ পাল, গঙ্গেশ পাল সকালবেলা এসছে, পরের দিন এসে আমার দাদা মুকুন্দদাকে বলছে, মুকুন্দদা একটা কিছু করতে হবে, আর সহ্য করা যাচ্ছে না, ভীষণ মানে ইয়ে আরম্ভ হয়ে গেছে, যে একটা কিছু করতে হবে। তখন মুকুন্দদা বললো, দেখো আমাদের আর কিছু করার নেই, এখন গানটা দিয়েই আমরা হাতিয়ার করে নিতে পারি। তখন আমার দাদা শ্যামাপদ ভট্টাচার্য বাড়িতে ছিলেন, তখন আমাকে বলা হলো যে তুমি দাদাকে বলো একটা গান লিখে দিতে, গান তো তাড়াতাড়ি একটা গান লিখে শুরু করে আমরা কালকে সকালে সকালবেলা আমরা বের করব শোভাযাত্রা। তারপর আমি দাদাকে গিয়ে বললাম, তখন দাদা সঙ্গে সঙ্গেই গানটা কিন্তু লিখে দিলেন, 2 মিনিটের ভিতরে গান লেখা হয়ে গেল, কারণ প্রত্যক্ষদর্শী তো আমরা দেখেছি ডেড বডিগুলো, শোনো ডাকে ওই একাদশ, শোনো ডাকে ওই একাদশ শহীদের ভাই, এই গানটা লিখে দিলেন, সঙ্গে সঙ্গে শুট হলো। বিকেলবেলা সব ছেলেদের ডাকলাম, মেয়েদের ডাকলাম সঙ্গীত বিদ্যালয়ে, বাড়িতে বসে গান তুলে দিলাম, আমি তো যেতে পারি না, সুতরাং অন্যকে শিখিয়ে দিয়ে প্রথম দিন আমি গিয়েছিলাম, মনে আছে প্রথম দিন আমি গিয়েছি, কারণ এই গানটা, হ্যাঁ, আর তখন যখন বেরিয়েছিলাম, আমার এখনো স্পষ্ট মনে আছে সেই দিনটার কথা, তখন আমরা গুটি 8-10 জন ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছি, প্রথম গান্ধীবাগে গেছি, গান্ধীবাগে অনেককে জমায়েত হতে বলেছি, কেউ আসছে কেউ আসছে না, আমরা শুরু করে দিয়েছি গান। আমরা যত রাস্তা দিয়ে বেরোই, আমাদের ইয়ে মিছিলটা বেড়ে যায়, আর কেউ জানুক না জানুক এমনি গান করছে, সবাই গান করছে খালি গলায়,
1: ওই গানটাই,
0: এই গানটাই, এই গানটা কোনো, আর তখন মানে কে কাকে শেখাবে, এত আবেগ, এত ইয়েতে আর কি, গানটা করে করে করে করে আমরা যাচ্ছি। তারপরে সেখানে মানে আবার গান্ধীবাগ এসে মিছিলটা শেষ হয়ে গেল, তারপরে প্রতিদিন মিছিল বেরোবে,

0: শিক্ষকতাকে বেছে নেওয়ার কারণ যদি বলেন, মানে কেন আপনি শিক্ষকতাকে বেছে নিলেন?
1: শিক্ষকতাকে কেন পছন্দ করলাম জানি না, নিজে খুব একটা পড়াশোনা করতে পারিনি, কিন্তু পড়াশোনাটা খুব ভালো লাগতো, লিখতে ভালো লাগতো, বই পড়তে ভালো লাগতো, খুবই ভালো লাগতো। কিন্তু শিক্ষকতাটা, তারপরে একটা কিছু করতে হয়, একটা কিছু জীবিকার জন্যও একটা কিছু করতে হয়, আর তখনকার দিনে চাকরি করা কিছু একটা ব্যাপারই না। পাশেই আমার ডিএনএনকে স্কুল আছে, আর আমি ডিএনএনকে স্কুলে যখন চাকরিটা পেলাম সেটার একটা কাহিনী বলতে হয়, এবং সেটা আমি একটা ঋণে, সেই ঋণটা, এটা হচ্ছে আমার বাড়ির উল্টো দিকে, বাড়িটাতে লক্ষ্মী সুজলা দাস, তার নাম আমার ছোট বোনের মতন, ওর বড় বোন জ্যোতিকা দাস ছিলেন ডিএনএনকে স্কুলের হেডমিস্ট্রেস। ওকে তখন আমাদের কমিটির একজন ভদ্রলোক এসে বলছিলেন যে একটা পোস্ট খালি আছে, সুজলা তুমি গিয়ে জয়েন করো। সুজলা তখন শিশুমিতার স্কুলে টিচার, সে এসে আমাকে বলল, আনুদি তুমি তো চাকরি খোঁজো, যাও তুমি গিয়ে, তুমি এখানে গিয়ে দেখো চাকরিটা তুমি করো। আজকে ভাবা যায় কোনো মেয়ে নিজে একটা পার্মানেন্ট চাকরি, সরকারি চাকরি নিজে না করে আরেকজনকে দিয়ে দেয়। সুতরাং ওই আমার ছোট হলেও কি হবে, আমি ওর কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী, তার জন্য আমার চাকরিটা হয়েছে। পরে অবশ্য যে কমিটির যিনি ওকে গিয়ে বলেছিলেন, তিনি ওকে বকেছেন, বোকা মেয়ে, কিন্তু ও বলেছে না আমার তো একটা আছে আনুদির দরকার। অবশ্য পরে সেও ডিএনএনকে স্কুলে ঢুকেছিল পরে, কিন্তু আমার একটা অপরাধ বোধ রয়েছিল যে সে আমার চাকরিটা দিল, ওর একটা চাকরি হলো না। তখন কিছু চাকরি কোনো ব্যাপারই না, ওই একজন ছুটি নিয়েছে, তারপরে আমি যখন জানতে পারলাম একটা অ্যাপ্লিকেশন নিয়ে, দেবব্রত দত্ত ছিলেন তখন প্রেসিডেন্ট, নীলা দত্ত ছিলেন প্রেসিডেন্ট, দেবব্রত দত্ত ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওনার কাছে গেলাম। তারপরে হেডমিস্ট্রেস রমা সেনগুপ্ত, ওনার কাছে গিয়ে বললাম হয়ে গেল চাকরি।
2: যে স্কুলটিতে চাকরি করতেন সেই স্বদেশী স্কুলটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। স্কুলটা ছিল একটা পরিবারের মতো। অবসর নেবার পরে আজকেও স্কুলের প্রতি সেই ভালোবাসা, ভালো লাগা তার অটুট আছে।
1: আর সত্যি কথা বলতে কি, আমার নয়, আমাদের সবারই, যারা ডিএনএনকে স্কুলে আমরা চাকরি করেছি, আমরা বলবো আমাদের ভীষণ সৌভাগ্য এরকম একটা স্কুলে চাকরি করতে পেরেছি। আমরা যে এই স্কুলটাকে কীরকম ভালোবাসতাম, এখনও ভালোবাসি আমরা। আমি তো যখন গেছি তখন গিয়ে রমাদিকে পেয়েছি, রমাদি হেডমিস্ট্রেস, রমাদি চুয়াদি শিলা, মানে আমাদের স্কুলটা একটা বাড়ির মতো ছিল, একদম পরিবারের, একদম পরিবারের, কি বলবো, কারোর সঙ্গে কারোর ইয়ে নেই। আর আমাদের কি হলো, শুধু একটা মজা করা, ডিউটিকে হেলা করে নয়, আমাদের কর্তব্যটা ডিউটিটা ক্লাস শেষ করে, তা আমাদের আর গল্প করার সময় কোথায়, তাই আমরা ছুটির পরে, ছুটি হয়ে গেল 3:30, তারপরে আমাদের আসর জমত, কারো বাড়ি যাবার চিন্তা নেই, এরকম একটা এত এটা আপনাপন ছিল, সেটা ভাষায় প্রকাশ করার নয়। এবং এখনও আমরা স্কুল থেকে বেরিয়ে গেছি অনেক দিন হলো, কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আমাদের যোগাযোগ কিন্তু আছে, যারা আমরা তখন ছিলাম। এবং আমাদের এরকমও হতো যে রেগুলার 7 দিন ক্লাস হচ্ছে, 7 দিন পরের সপ্তাহ ক্লাস হচ্ছে, একঘেয়ে ক্লাস করতে ভাল লাগে না, তখন সবাই টার্গেট আমাকে, তুমি যাও, তুমি রমাদিকে গিয়ে বলো, তোমার কথা রমাদি ফেলতে পারবে না। গিয়ে বললাম, রমাদি আজকে মানে ভীষণভাবে বৃষ্টি আসছে। কোথায় বৃষ্টি? আমি আরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আপনি এখন ছুটি ঘন্টাটা বাজিয়ে দে। ওরে রমাদি, মানে আমি বলবার দরকার নেই, আপনি ছুটি ঘন্টাটা আজকে বাজান না, একটা পিরিয়ড আগে আপনি ছুটি ঘন্টার। তারপরে আমার সঙ্গে সঙ্গে আরও সবাই ঢুকলে, রমাজি তখন সবার অনুরোধে একটা পিরিয়ড আগে ছুটি ঘটে, সেটা পরম প্রাপ্তি আমাদের।
0: তারপর কি করলেন আপনারা?
1: আমার গল্প, সেই গল্প তখন আমাদের এই উঠোনে বসে কিংবা বারান্দায় বসে রমাজিও যোগ দিতেন আমাদের সঙ্গে। তিনি যে হেডমিস্ট্রেস বলে যে একটা আলাদা হয়ে গ্র্যাভিটি, কিন্তু অত্যন্ত দক্ষ ছিলেন প্রশাসনে, তিনি ভীষণ দক্ষ, চুয়াদিও ভীষণ দক্ষ ছিলেন, শিলাদিও আমাদের প্রত্যেক এখনও যারা আছেন গোপা করে

0: টিচার প্রত্যেকেই খুব দক্ষ, কিন্তু আমরা স্কুলটাকে খুব ভালোবাসতাম, এটা সত্যি।
1: শ্রোতারা, সীমিত সময়ের জন্যে আমরা সঙ্গীত শিল্পী এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনন্দময়ী ভট্টাচার্যের স্মৃতিচারণ অনুষ্ঠানটি শেষ করতে পারলাম না আজকে। অনুষ্ঠানের পরবর্তী অংশ আপনারা ঠিক একই সময়ে শুনতে পাবেন আগামী রবিবার। আপনারা শুনবেন অনুষ্ঠান আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি। শেষ করার আগে জানিয়ে দিই, বিন্যাস ও সাক্ষাৎকার গ্রহণ সুজিত দাস, সম্পাদনা রাহুল কান্তি দেব, উপস্থাপনা মনোজ দেব, এবং এটি প্রযোজনা করলেন দিব্যজ্যোতি পুরকায়স্থ। পরবর্তী অংশ আগামী রবিবার অবশ্যই শুনবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং আমাদের স্টুডিওতে চলছে, বেলা 11টা পর্যন্ত চলবে। স্টুডিওতে উপস্থিত আছেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডক্টর অলোকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালে ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। তাই দেরি না করে আপনাদের প্রশ্নের জন্য ফোন করুন 03842-262-779 এই নম্বরে।
1: কম সুদে লোন চাল, তাও অ্যাপ থেকে? বাহ্লফাদে
2: অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।

এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। আকাশবাণী শিলচর অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন মাসুম ছবি থেকে লতা মঙ্গেশকর এবং ভূপেন্দরের কণ্ঠে।

আকাশবাণী শিলচর। এতক্ষণ শুনলেন জুলি ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে গান। পরবর্তী গানটি শুনবেন যোধা আকবর ছবি থেকে এ আর রহমানের কণ্ঠে।

0: বলে বলে ক্লান্ত হয়ে গেলাম।
1: কি হলো?
0: নতুন কিডব্যাক চাই।
1: তাহলে আগে ক্যাপ্টেনকে বলো, না শুনলে অগত্যা ম্যানেজারকে।
0: কারেক্ট।
1: ঠিক এভাবেই আগে অভিযোগ ব্যাংকে করো। 30 দিনের মধ্যে কোনো উত্তর বা সমাধান না পেলে CMS পোর্টালে অভিযোগ করো, অর্থাৎ প্রথমে ব্যাংক, তারপর CMS পোর্টাল, নয়তো অভিযোগ বাতিল হবে। যাওয়া যাক। দেখো এসে গেছে না কিডব্যাক।
2: RBI এ কথা বলে
3: প্রথমে নিজের ব্যাংক, তারপর RBI ওম্বুডসম্যান।
4: হিন্দি ছবির গানের অনুষ্ঠানে পরবর্তী গানটি শুনবেন পরিণীতা ছবি থেকে সোনু নিগম ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন লাগান ছবি থেকে এ আর রহমানের কণ্ঠে। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অনুষ্ঠান শিশুমেলা।

আমার আদরের ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি শোনা বন্ধুরা, সবাই ভীষণ ভালো আছো, আনন্দে আছো, আর প্রতিদিনের মতো আজও অনুষ্ঠান শোনার অপেক্ষা সবার চলছে। সত্যি বলছি কিনা বলো কি? তাই তো, হ্যাঁ। আর তার মধ্যে আজ হচ্ছে বিশ্ব যোগ দিবস, তার সাথে সাথে আজ বিশ্ব সঙ্গীত দিবসও। যোগ আর সঙ্গীত দুটোই কিন্তু আমাদের ভালো থাকার রসদ, তাই তো? যোগ ব্যায়ামের মাধ্যমে আমরা যেভাবে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো, আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো, আমরা নিজেরা ভালো থাকবো, মানে রোগ অসুখ বিসুখ থেকে আমরা রক্ষা পাবো, ঠিক তেমনই সঙ্গীতও কিন্তু আমাদের ভালো রাখতে সাহায্য করে, আমাদের মন ভালো রাখতে সাহায্য করে, আমাদের আনন্দ দিতে সাহায্য করে। আমরা যখন প্রচণ্ড দুঃখে থাকি তখন সঙ্গীতই কিন্তু আমাদের আনন্দ দেওয়ার একমাত্র উপায়, তাই তো? তো দেখো তো কীভাবে ভীষণ মানে কাকতালীয়ভাবে, তাই না, যে আজ 21 জুন বিশ্ব সঙ্গীত দিবসও আর বিশ্ব যোগ দিবসও, মানে দুটো ভালো লাগার জিনিসের আজকের দিন, তাই তো? তো প্রথমে আমি যোগ ব্যায়ামের কথাই বলছি। তো দেখো, যোগ ব্যায়ামের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে পারি। আমরা সবাই জানি ছোট বড় সবারই যোগ ব্যায়ামের প্রচণ্ড প্রয়োজনীয়তা আছে। আমাদেরকে সুস্থ রাখে, আমাদেরকে কাজ করার জন্য মানে আমাদের নিজেদের শরীরকে তৈরি করে, বা তা মানে যারা তোমরা ছাত্রছাত্রী আছো, ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আমার বন্ধুরা, তোমাদেরকেও কিন্তু মনোযোগ বৃদ্ধি করার জন্য যোগ ব্যায়াম অবশ্যই দরকার।

0: তো আমি তো তোমাদেরকে বলছি যোগ ব্যায়ামের ব্যাপারে, তো এই যে শুধু বিশ্ব মানে যোগ দিবসের দিনই আমরা শুধু একটু আজকে বিশ্ব যোগ দিবস, আমার স্কুলে যোগ দিবসের অনুষ্ঠান আছে, আমি যোগ ব্যায়াম করব, তাছাড়া আজকের দিনেই একটু আমরা সবাই মিলে যোগ ব্যায়াম করে নিলাম, আর গোটা বছর একদিনও করলাম না, সেটা কিন্তু না, প্রত্যেক দিন আমাদেরকে মনে করতে হবে যে আজও যোগ দিবস, মানে আমাদের জন্য প্রতিদিনটাই যোগ দিবস। সকালবেলা যদি আমরা প্রত্যেক দিন যোগাভ্যাস করি, আমাদেরকে অসুস্থ করতে কারো কোনো ক্ষমতা নেই, কোনো রোগ আমাদের শরীরে এসে বাসা বাঁধতে সহজে পারবে না। তো আমি তো বললাম, কিন্তু আজকে জানো আমাদের আসরে একজন শিক্ষিকা আছেন, উনি উধারবন্দে কাঁচাকান্তি বিদ্যা মন্দিরের যোগ শিক্ষিকা, যোগ ব্যায়ামের শিক্ষিকা, উনি কিন্তু উনার স্কুলে যোগ ব্যায়ামের মাধ্যমে তোমাদের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিভাবে সুস্থ রাখা যায়, ওদেরকে যোগাভ্যাস করানো, এগুলো কিন্তু উনি ভীষণ ভালোভাবে করেন। তো আমি বললাম যে তুমি তো তোমার স্কুলের বাচ্চাদেরকে করো, আমার যে অনেক বন্ধু আছে যাদেরও দরকার জানাটা, তো তুমি কি একটু বলবে? তারপর উনি কিন্তু রাজি হলেন, তো হয়ে বললেন ঠিক আছে আমি ওদেরকেও বলবো যে ওরা কিভাবে যোগাভ্যাসের মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারে, তাছাড়া এখন ওদের পড়াশোনার ভীষণ চাপ, তাছাড়া কি কি করে কীরকম করতে হয়। আমি বললাম যে হ্যাঁ, অনেকেই তো আছে যারা জানেই না যে কখন যোগ ব্যায়াম করাটা উচিত বা খাবার কিভাবে খেতে হবে যোগাভ্যাস করলে, তো সেই ব্যাপারগুলো আমরা এভাবে মানে এবারে আমরা শুনবো আমাদের তোমাদের সবারই শিক্ষিকা উনি, তো ওনার নাম শ্রীযুক্ত দেবশ্রী চক্রবর্তী, তো তিনি এবারে আমাদের সবাইকে বলবেন এই বিশ্ব যোগ দিবসের ব্যাপারে, যোগ ব্যায়ামের ব্যাপারে সব কিছু। তো চলো বাকিটা না হয় ওনার কাছ থেকেই শোনা যাক, কেমন? ঠিক আছে, তো ওনার কথা এবারে আমরা শুনব।
1: আমার স্নেহের কচিকাচারা, সবার প্রথমে আমি তোমাদেরকে আন্তর্জাতিক যোগ দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রত্যেক বছর জুন মাসের 21 তারিখটি আমরা সবাই মিলে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করি। আজ তোমাদেরকে আমি প্রথমে বলবো কখন ও কিভাবে এই আন্তর্জাতিক যোগ দিবস শুরু হয়। তাহলে বলছি শুনো মন দিয়ে, 2014 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের মানে ইউনাইটেড নেশনের সাধারণ অধিবেশনে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব দেন। তিনি যোগকে ভারতের প্রাচীন ঐতিহ্যের অমূল্য উপহার হিসেবে আখ্যায়িত করেন। ভারতের এই প্রস্তাবটি 175টি সদস্য রাষ্ট্র সমর্থন করে ও 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এখন আমি তোমাদেরকে যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা ও কখন কিভাবে করবে তা নিয়ে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে। কিন্তু তোমরা জানো যোগ ব্যায়ামের দ্বারা শারীরিক ও মানসিকভাবে তোমরা সুস্থ থাকতে পারবে। রোজ যদি যোগ ব্যায়াম অভ্যাস করো তাহলে তোমাদের শরীর সুস্থ থাকবে ও রোগ প্রতিরোধ করার ক্ষমতাও বাড়বে, তাছাড়া শরীরের পেশিগুলিও সুগঠিত হবে। তোমরা জানো তোমাদের এত পড়াশোনার চাপ, কোনো কারণে তোমাদের মধ্যে যে মানসিক অবসাদের সৃষ্টি হয় তা একমাত্র যোগ ব্যায়ামের দ্বারাই তোমরা এই অবসাদ থেকে বেরিয়ে আসতে পারো। তাছাড়াও তোমরা অনেকেই আছো যাদের উচ্চতা বয়সের সাথে সাথে বেড়ে উঠছে না। যোগের মধ্যে অনেক আসন আছে যা অভ্যাসের দ্বারা তোমাদের উচ্চতা অতি সহজেই বেড়ে উঠবে। ছোট ছোট সোনামণিরা, আমি এখন তোমাদেরকে বলছি যোগ ব্যায়াম কখন করবে। যোগ ব্যায়ামের সঠিক সময় হলো সকালবেলা। চেষ্টা করবে প্রাতঃকৃত্য বা ন্যাচারাল কলস শেষ করে ব্যায়াম করার। কখনই কিন্তু টয়লেট বা ল্যাট্রিন আটকিয়ে ব্যায়াম করবে না, তাতে কিন্তু লাভ থেকে ক্ষতিটাই বেশি হবে। ব্যায়াম করে সাথে সাথে কিন্তু কিছু খাবে না, আধ ঘন্টা বা 45 মিনিট পরে কিছু একটা খেতে পারো। আর যাদের সকালবেলা একদমই সময় নেই ওরা বিকেলবেলা অভ্যেস করো, কিন্তু লাঞ্চ বা মধ্যাহ্ন ভোজনের ঠিক 2-3 থেকে 4 ঘন্টা পরে তোমরা এই যোগ ব্যায়াম অভ্যাস করবে। তাছাড়া তোমরা যে জায়গায় ব্যায়াম অভ্যাস করবে ওই জায়গাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন

0: শূন্য হয়, সম্ভব হলে খোলা জায়গায় করো। আশা করি আমার এই কথাগুলো তোমরা মেনে চলবে আর সুস্থ থাকবে।
1: অনেক অনেক ধন্যবাদ দিদি তোমাকে, তুমি অনেক কথা আমাদের ছোট্ট বন্ধুদেরকে বললে। আমি আশা করছি আমার সকল ছোট্ট বন্ধুরা ভীষণই উপকৃত হবে। তো তোমরা সবাইও নিশ্চয়ই শুনলে কথাগুলো মনে রাখবে। দেখলে তো কখন যোগাভ্যাস করা দরকার, সকালবেলা যদি করো তাহলে কীভাবে করতে হবে, বা যোগব্যায়াম করার কতক্ষণ পর আমাদের খাবার খাওয়া উচিত, বা দুপুরবেলার আমাদের যে ভারী খাবারটা সেটা খাওয়ার কত সময় পর আমাদেরকে যোগাভ্যাস করতে হবে, সেগুলো সব কিছুই কিন্তু উনি আমাদেরকে বললেন, তাই তো? তো দেখো, এই যে বললাম মানে তোমাদের উনি যিনি মানে দিদি শ্রীযুক্তা দেবশ্রী চক্রবর্তী মহাশয়া, উনি তোমাদেরকে বললেন যেভাবে যে এই যোগাভ্যাসের মাধ্যমে পেশি সুগঠিত হয়। সত্যিই তো তোমাদের শরীর সুন্দর হবে, তোমাদের তো এখন বাড়ার বয়স, তোমাদের সেই তোমরা যে মানে বাড়বে বেড়ে উঠবে সেটা যদি সুন্দরভাবে হয় তাহলে একটা সময় তোমাদের শরীর ভীষণ সুন্দর হবে। তো কে না চায় সুন্দর হতে, তাই না? তার জন্য যোগব্যায়াম করতে হবে, আর সুস্থ রাখার জন্য তো যোগাভ্যাস করাটা খুবই দরকার, তাই তো? আর হ্যাঁ, অনেক সময় পড়াশোনার জন্য তোমরা ভীষণভাবে মানে তোমরা পরীক্ষার আগে হোক বা কোনো কিছু কোনো কারণে, অনেক কারণে পড়াশোনার ভীষণ চাপ থাকায় তোমরা অনেকটা টেনশনেও পড়ে যাও, সেই টেনশন থেকেও কিন্তু যোগাভ্যাসের মাধ্যমে তোমরা মুক্তি পেতে পারো। তাছাড়া তোমাদের উচ্চতা বাড়বে, এখন তোমাদের বাড়ার বয়স, এই বয়সে যদি উচ্চতাটা ঠিকঠাক বেড়ে যায় তাহলে তো আর কোনো কথা নেই। তো এই আজকের এই আন্তর্জাতিক যোগ দিবসে আমরা সবাই মিলে চলো শপথ করি যে আজকের পর থেকে প্রত্যেক দিন অন্তত পক্ষে আধ ঘন্টা না হোক 15 থেকে 20 মিনিট আমরা সবাই মিলে যোগাভ্যাস করব। হ্যাঁ, অবশ্যই যেভাবে উনি বলেছেন সেই সময়টা মানতে হবে আর নিয়মটা মানতে হবে, তাই তো? তার সাথে সাথে এবারে চলে আসি বিশ্ব সঙ্গীত দিবসে। সঙ্গীতও কিন্তু আরেকটা আমাদের ভালো থাকারই ওষুধ, তাই না? যোগাভ্যাসের মাধ্যমে যেভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে মানে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, আমাদের শরীর ভালো রাখে, ঠিক সেভাবে সঙ্গীত আমাদের মনকে ভালো রাখবে। তো সঙ্গীত ভালোবাসে না, গান ভালোবাসে না, এরকম কেউ হয়তো বা পৃথিবীতে নেই, তাই না? যেমন তোমরা ছোটরা তেমন আমরা বড়রা গান আমরা সবাই ভালোবাসি। গান শুনি না, গান ভালোবাসি না, সে মানে কোন মানে হতেই পারে না, তাই তো? তো আজ বিশ্ব সঙ্গীত দিবস, আমরা যদি গান শুনি আমাদের মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আনন্দে থাকবো। তো আজকের এই দিন শরীর ভালো রাখার আর মন ভালো রাখার রসদের দিন, তাই তো? তো যেহেতু আজকে বিশ্ব সঙ্গীত দিবস, তো আসরে শুরুটা আজকে আমরা একটা তোমাদের ভালো লাগার গান দিয়ে করব। তো তোমাদের ভালো লাগার গান মানে তোমরা ছোট্ট ছোট্ট সোনামণিরা ছড়ার গান ভীষণ ভালোবাসো। তো আজকের আসরে শুরুটা আমি সাধারণত রবি ঠাকুরের গান বা নজরুল গীতি বা কবিতা এগুলো দিয়ে গান কবিতার আসর শুরু করি, কিন্তু না, আজকে তোমাদের পছন্দের গান দিয়ে শুরু করব, মানে ছড়ার গান। যেহেতু আজ বিশ্ব সঙ্গীত দিবস আর এই সঙ্গীত দিবসে সবার ভালো লাগার গান শোনার মানে ইয়েটাই তাগিদটাই একটু বেশি থাকবে, তো তোমাদেরকে তোমাদের ভালো লাগার গান দিয়ে আজকের আসর শুরু। তো চলো শোনা যাক ছড়ার গান, কেমন?

জানি না দিমাগ ভীষণ, কাউকে বলো না আরো একজন, নাম তার জানি না দিমাগ ভীষণ, ফর্সা মেয়ে সে ভারী ঘুমো।

তো এতক্ষণ তোমাদের পছন্দের দুখানা ছড়ার গান তোমরা আসরে শুনলে। তো এবারে আমরা আমাদের আসরে শুনব নজরুল গীতি। আজ যেহেতু সঙ্গীত দিবস, আসরে শুধু গান, কবিতা নয়। গানের দিনে আমরা গানের সুরেই থাকি, তাই হবে তো, খুশি তো? তো এবারে আমরা শুনব নজরুল গীতি। আমাদেরকে নজরুল গীতি আমরা শুনব তোমাদের মতো ছোট্ট ছোট্ট সোনামণিদের সমবেত কণ্ঠে। তো চলো শোনা যাক কেমন।

তো এতক্ষণ আমাদের আসরে আমরা পরপর দুখানা নজরুলগীতি শুনলাম সমবেত কণ্ঠে। তো আমাদের আসরের সময়ও ফুরিয়ে এসছে, ঘড়ি লাল লাল চোখ করে আমার দিকে তাকাচ্ছে, কি করি বলো। আর একটু কথা বলার ইচ্ছে ছিল, গল্প করার ইচ্ছে ছিল, কারণ আজ আমাদের ভালো থাকার দিন, তাই তো? তো কি করি বলো, সবাইকেই তো ঘড়ির কথা মেনে চলতে হয়। তো যাই হোক, আগামী সপ্তাহে আবারও অনেক অনেক কথা হবে, গান কবিতা তো হবেই, তার সাথে গল্পও হবে। তো তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থাকো, আর যোগাভ্যাসের মাধ্যমে নিজেদের শরীরকে ভালো রাখো, আর সঙ্গীতের মাধ্যমে নিজেদের মনকে ভালো রাখো। সুস্থ থাকো, সবাইকে সুস্থ রাখো। অনেক অনেক আদর ভালোবাসা জানিয়ে তোমাদের সবাইকে আবারও বিশ্ব যোগ দিবস এবং বিশ্ব সঙ্গীত দিবসের শুভেচ্ছা জানিয়ে আসর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিশুমেলা, পরিচালনায় ছিলেন বৃন্দা রায়।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী।

0: বা কি কাজটা সেরে ফেলা যায় অনায়াসে। কিন্তু ঝাড়া 3 মিনিট বরাদ্দ হয়েছে আপন কথা ব্যক্ত করার জন্য, ভারী বিপদ, কোথা থেকে শুরু করব আমার কথা? বাঙালির অগতির গতি রবীন্দ্রনাথ, সূচনা সূত্রটি আমায় ধরিয়ে দিলেন তিনি। তিনিই বললেন, অতীতের কাছে গিয়ে হাত পেতে দাঁড়াও, সে তোমার কথা জানে, তোমাকে পথ দেখাবে সেই। অতীতকে আবাহনের মন্ত্রটিও বলে দিলেন কবি, হে অতীত, তুমি হৃদয়ে আমার, কথা কও কথা কও। কোনো কথা কবু হারাওনি তুমি, সব তুমি তুলে নাও, ভাষা দাও তারে হে মুনি অতীত, কথা কও কথা কও। অতএব শুরু করি আমার পুরনো সেই দিনের কথা দিয়ে। আমার ফেলে আসা দিনগুলোর সঙ্গে জড়িয়ে আছে 90-এর দশক, 2000-এর দশকের শিলচর, শহরের কলেজিয়েট স্কুল, রামানুজ হায়ার সেকেন্ডারি কলেজ, গুরুচরণ কলেজ ও আসাম বিশ্ববিদ্যালয় আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের সঙ্গে জড়িয়ে আছে নিবিড়। পড়াশোনার পাশাপাশি ছিল আঁকা শেখা, নাচ শেখা, আর ছিল নাটক, আবৃত্তি আর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়া। আমার মেয়েবেলার অনেকখানি জুড়ে শিলচর আকাশবাণী কেন্দ্র। মায়ের চাকরির সুবাদে আমরা থাকতাম ট্রাঙ্ক রোডে কেন্দ্রের আবাসনে, হয়তো সেজন্যেই রেডিও স্টেশনকে আমার মনে হতো যেন আরেকটি বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়ের কবিতা নাটকের সঙ্গে রেডিওর অনুষ্ঠান করতে গিয়েই হয়েছিল প্রথম পরিচয়। মনোজ মামার সঙ্গে এই শহর সেই সময় অনুষ্ঠানটি করতে গিয়ে পরিচয় হয়েছিল শহর শিলচরের ইতিহাসের সঙ্গে। সদরঘাট অঞ্চল ঘিরে শহরের বাণিজ্য, জনস মিলের কোম্পানি, গান্ধী নেতাজির পদধূলি ধন্য শিলচরের রাজপথ, শিলচরের চন্দবাড়ি, অনুষ্ঠানের পর্ব যত এগোত আমিও ততই মগ্ন হয়ে মিশে যেতাম আপন শহরের ইতিহাস ঐতিহ্যে। গ্রীষ্মের ছুটির দিনগুলোয় রেডিওর ছুটির দুপুর অনুষ্ঠানে প্রিয়তোষ মামা আর আমি কথা বলতাম নানান বিষয়ে, শ্রোতা বন্ধুদের সঙ্গে ফোনে গল্প হতো কত। শিলচর বেতার কেন্দ্রের গ্রন্থাগারটি ছিল আমার সবচেয়ে প্রিয় জায়গা। বনের রাজা টারজান থেকে শুরু করে বঙ্কিম রচনাবলী, কত অজস্র বই সেখান থেকে নিয়ে পড়েছি। লাইব্রেরিয়ান ছিলেন সুবল বিশ্বাস মামা, বইয়ের যত্ন কিভাবে নিতে হয় শিখেছি তাঁরই কাছে। অনেক বছর পর আমার জীবনসঙ্গীর কর্মসূত্রে যখন লন্ডনে থাকতাম, সেখানে ব্রিটিশ লাইব্রেরির রিডিং রুমে বসে বইয়ের পাতায় ডুবে যেতে যেতে মনের মধ্যে বারবার ভেসে উঠেছে আকাশবাণীর সমৃদ্ধ গ্রন্থাগারটি। বেতার জগতে যেমন জড়িয়ে ছিল শৈশব কৈশোর, তেমনি নানান অনুষ্ঠান করেছি শিলচর দূরদর্শন কেন্দ্রেও। শিখেছি জগৎ ভুলে গিয়ে কি করে ক্যামেরার চোখে চোখ রেখে কথা বলা যায়। শিলচরের মণিপুরি কলা একাডেমিতে মণিমালা দিদি অসম্ভব যত্নে আমায় দীক্ষা দিয়েছেন এমন এক বিদ্যায়, যে কলা যে নৃত্যশৈলী মুগ্ধ করেছিল স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথকে। মণিপুরি নাচের জগতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অল্প বয়সে ভিন্ন ভাষাভাষী, ভিন্ন সংস্কৃতির মানুষজনের সান্নিধ্য আমাকে কতখানি ঋদ্ধ করেছিল তা তখন টের না পেলেও আজ উপলব্ধি করতে পারি। বরাক নদীকে তো ছোটবেলা থেকেই দেখতাম। বরাককে শুশুক বা রিভার ডলফিনের বিলুপ্ত হয়ে যাওয়া নিয়ে প্রকল্পের কাজ করতে গিয়ে নদীকে দেখার সুযোগ হয়েছিল আরও কাছ থেকে, আরও ঘনিষ্ঠভাবে। প্রায় 1 দশক হতে চলল আমি দেশ ছাড়া, শিলচর ছাড়া হয়ে আছি অর্ধগোলার্ধ দূরে পৃথিবীর আরেক প্রান্তে। তবে শিলচর আমার মধ্যে আছে ভীষণভাবে। এখন বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বরফ আচ্ছাদিত সুইস আল্পস দেখতে দেখতে আমি হারিয়ে যাই বড়াইল পাহাড়ের ঝাপসা নীলে জমাট বাঁধা তুলো তুলো সাদা মেঘের ভিতর। ইতালির নেপলসে একটা গলি ধরে হাঁটতে গিয়ে আবিষ্কার করি জায়গাটির সঙ্গে শিলচরের জানিগঞ্জের দারুণ মিল। ভূমধ্য সাগরের ছোট্ট এক দ্বীপরাষ্ট্র মাল্টায় দেখেছিলাম একটি কৃষ্ণচূড়া গাছ, ফুলে ফুলে ভরে আছে গাঢ় সবুজ পাতায়, রক্তের ছিটে ছিটে লাল। সেই ফুলের সঙ্গে আমার মনে সমার্থক হয়ে আছে 19 মের সকাল আর শিলচরের শহীদ বেদী। পরবাসে এভাবেই ক্ষণে ক্ষণে দেখা হয়ে যায় শিলচরের সঙ্গে। অচেনা কেউ যখন জানতে চান আমার কথা, বলি আমি 19-এর সন্তান, বাড়ি একাদশ ভাষা শহীদের শহর শিলচর।
1: এতক্ষণ শুনলেন আমার কথা অনুষ্ঠান। এবারে লোকগীতি শুনবেন মণিমিতা গোস্বামী এবং মলয়নাথ ভৌমিকের পরিবেশনায়। লোকসঙ্গীতের প্রথম শিল্পী মণিমিতা গোস্বামী।

এতক্ষণ শুনলেন লোকগীতি মণিমিতা গোস্বামীর পরিবেশনায়। এবারে শুনবেন লোকগীতি মলয়নাথ ভৌমিকের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন লোকগীতি মলয়ানাথ ভৌমিকের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন রকস্টার ছবি থেকে মোহিত চৌহানের কণ্ঠে।

গানটি শুনলেন উদিত নারায়ণের কণ্ঠে স্বদেশ ছবি থেকে। পরবর্তী গানটি শুনবেন নিউ ইয়র্ক ছবি থেকে মোহিত চৌহানের কণ্ঠে।

গানটি শুনলেন লাইফ ইন আ মেট্রো ছবি থেকে প্রীতমের কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন অরিজিৎ সিংয়ের কণ্ঠে এক দ্য ভিলেন ছবি থেকে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন ওয়েক আপ সেট ছবি থেকে কবিতা সেট এবং অমিতাভ ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে। আকাশবাণী শিলচর, এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গান। প্রথম গানটি শুনবেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে মায়াবিনী ছবি থেকে। পরবর্তী গানটি শুনবেন জিৎ গাঙ্গুলির কণ্ঠে কী করে তোকে বলবো ছবি থেকে।

গানটি শুনলেন খাদ ছবি থেকে অরিজিৎ সিংয়ের কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন আমি আসবো ফিরে ছবি থেকে নীল দত্তের কণ্ঠে।

বাংলা ছবির গানে অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন অটোগ্রাফ ছবি থেকে অনুপম রায়ের কণ্ঠে। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় শ্রাবণী সেন।

0: है पर जो कहानियाँ हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় ছিলেন শ্রাবণী সেন, আকাশবাণী শিলচর। এখন শুনবেন শ্যামল মিত্রের পরিবেশনায় আধুনিক গান।

এতক্ষণ আধুনিক গান শুনলেন শ্যামল মিত্রের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, স্টুডিওর ঘড়িতে সময় এখন দুপুর ১:২৯৫৭। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। তিনি আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এনটিএ ছাত্রছাত্রীদের পরীক্ষার নির্দেশাবলী যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পৌঁছেছেন। আবহাওয়া দপ্তর সিকিম ও হিমালয়ের সন্নিহিত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে জাপান টিউনিশিয়াকে 4-0 বলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্বশান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজন। কলকাতায় রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন।
1: যোগ দিবস কে অবসর পর আজ বঙ্গাল মে হোনা বহুত হি বিশেষ হ্যায়। বঙ্গাল কি ইয়ে পবিত্র ভূমি জহাঁ ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তো নে অবতার লিয়া, জহাঁ সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো योग से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, लाहिड़ी महाशय जैसे महान योगियों ने जहां योग परंपरा को नई ऊंचाइयों तक पहुंचाया, आज उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे रहा है।
0: কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন, যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না। আজকের অনুষ্ঠানে দেশ বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি যোগ দেন। সংস্কৃত মন্ত্রক দেশের 100টি গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করেছে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। এগুলি হল নতুন দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবালিপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও আসামের শিলচর। রাষ্ট্রীয় আয়ুষ মিশন এবং কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে উধারবন্দে ঐতিহাসিক কাছাড় রাজবাড়ি প্রাঙ্গণে শিলচরের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ত্রিপুরায় আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।

0: মন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশালগড়ের চরিগ্রামে বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি দূতাবাস ও কনস্যুলেট যোগ দিবসের আয়োজন করে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে মূল অনুষ্ঠানটির পাশাপাশি সিলেট, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে যোগ দিবস উদযাপিত হয়েছে। কলকাতার যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেনরিড শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারত আজ সমুদ্রপথে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাগরমালা কর্মসূচির আওতায় এই উদ্দেশ্যে দেশের বিভিন্ন বন্দরে আধুনিকীকরণের কাজ চলছে। নদীপথে পরিবহনকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। মাল্টিমডাল লজিস্টিক ব্যবস্থাপনার বিস্তার ঘটানো হচ্ছে।
1: ভারত আজ আপনি পুরো ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাখা ইসলিয়ে আজ ভারত আপনি বন্দরগাহো কা আধুনিকীকরণ কর রা হ্যা, নই ক্ষমতা তৈয়ার কর রা হ্যা, নই কনেক্টিভিটি বনা রা হ্যা, নদী জলমার্গো কা বিস্তার কর রা হ্যা, মাল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রা হ্যা, সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিসা হ্যা।
0: এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে দেড়টার পর আর ঢোকা যাবে না। ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড এবং বৈধ সচিত্র পরিচয়পত্র নিয়ে ঢুকতে হবে। 3রা মে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার অ্যাডমিট কার্ড আজকের পরীক্ষার জন্য বৈধ নয়। পরীক্ষা শুরু হবে দুপুর 2টায়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষা দেওয়া যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
2: নিট আজ পুনঃ পরীক্ষা হোনে যা রা হ্যায়, মেরা পুরা ভরোসা হ্যায় এনটিএ কে উপর, ভারত কি সবি রাজ্য সরকারো কে উপর, জিলা প্রশাসন কে উপর, ভারত কি শিক্ষা জগত কে উপর, বিশেষ করকে ভারত কি বিদ্যার্থীয় কে উপর। আজ লগভগ 22,00,000 বিদ্যার্থী নিট মে বৈঠনে বালে হ্যায়, নির্ভয় হোকে বৈঠে, চিন্তা মুক্ত হোকে বৈঠে, আপ নিশ্চিত রূপ মে আচ্ছা করোগে, বিদ্যার্থীয় কো মেরা ইয়ে অনেক অনেক শুভেচ্ছা হ্যায়।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছেছেন। এর আগে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে বিধিনিষেধের আলোচনা সঠিক পথে এগোবে। অন্যদিকে তেহরান জানিয়েছে, লেবানন পরিস্থিতি সুরাহা না হলে কোনো আলোচনা এগোবে না। উল্লেখ্য, স্কুলে চালানো হামলায় নিহত 168 জনের স্মরণে তেহরান থেকে আসা প্রতিনিধি দলের নাম রাখা হয়েছে মিনাব 168। তবে গত শুক্রবার আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও লেবাননের সংঘাত বেড়ে যাওয়ার কারণে ইরানের তরফে তাতে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনা নিয়ে ছড়িয়ে পড়া সামাজিক মাধ্যমের একটি দাবি সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এ সংক্রান্ত ভাইরাল চিঠিটি ভুয়ো। ওই চিঠিতে দাবি করা হয়েছিল 6,550 টাকা প্রসেসিং ফি জমা দিলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় 10,00,000 টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। আবহাওয়া দপ্তর আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং আসাম ও মেঘালয়ের কিছু অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

সিকিম ও হিমালয়ের সন্নিহিত পশ্চিমবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। 26 জুন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে মাঝারি বৃষ্টি হতে পারে। বিহার, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, কেরালা, মাহে উপকূলবর্তী কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের রয়্যালসীমা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ, বিহারের কোনো কোনো অংশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে আগামী 3 থেকে 4 দিন তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। 25 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর ও আরব সাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এফ এর ম্যাচে আজ জাপান তিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাওকে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। গতরাতে গ্রুপ ইর অন্য ম্যাচে টরন্টো স্টেডিয়ামে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ড সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: তাও অ্যাপ থেকে বা
1: বললো ফাদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন
2: আরবিআই কথা বলে
3: জেনে রাখুন সতর্ক থাকুন
4: আকাশবাণী শিলচর এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবারে শুনবেন নাটক ঠিকানা
5: আকাশবাণী শিলচর আজকের নাটক ঠিকানা রচনা চিত্রভানু ভৌমিক প্রযোজনা জয়দীপ চৌধুরী শুরু হচ্ছে নাটক ঠিকানা

0: হ্যালো বৌদি,
1: বলুন ঠাকুরপো,
0: কেমন চলছে আপনাদের গোছানোর কাজ?
1: প্রায় শেষ।
0: ও কোথায়?
1: ওই তো, কাজের লোকের সঙ্গে সঙ্গেই আছে। টেলিফোনটা ওকে দেব?
0: না, এখনো ব্যস্ত, পরে কথা বলবো। খন
2: কে ফোন করেছিল?
1: প্রতাপবাবু।
2: কি বলছে?
1: আমাদের প্রস্তুতির খবর নিচ্ছিলেন। ইস, কদিন থেকে কয়টা ফোন যে ধরেছি! বাবার এই বাক্সগুলো নিয়ে কি করবে
2: ভাবছি। এই সুটকেসটা, না, বাবার সব আসল সম্পত্তি তো ওখানে। কত বছর পর ওখানে হাত পড়ল। উহ বাবা, যা ধুলো!
1: নাকি মুখে একটা কাপড় বেঁধে নিলে তো পারতে।
2: সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে যাওয়া সে যে চারটিখানি কথা নয়, তা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি।
1: তুমি আর কতটুকু বুঝতে পারছ? আসল হ্যাপা তো সামলাচ্ছি আমি, ছেলে তো লিখে দিই খালাস, চলে এসো। কিছু বললেই বলছে সব ছেড়ে চলে এসো।
2: ওরা কি বুঝবে? ওরা তো ইউজ এন্ড থ্রোর যুগের লোক। সম্পত্তিটা যে কি
3: বাবু, বেঙ্গালুরু জায়গাটা কোনখানে?
2: আরে অনেক দূর, অনেক অনেক।
3: বাবু বুঝি ওইখানে কাজ করে?
2: হ্যাঁ, মাল্টিন্যাশনাল কোম্পানির সুপারভাইজার। বাড়ি গাড়ি প্রায় প্রতি মাসে স্টেটস এ যাওয়া আসা।
1: কাকে কি বুঝাচ্ছ?
2: জানতে চাইছে, বলবো না।
1: আবার সুটকেসটা কেন খুলছো?
2: খুলছি না, খুলে গেছে, বন্ধ করার চেষ্টা করছি।
1: দাঁড়াও দাঁড়াও, এটা কার ছবি?
2: ওটা মায়ের।
1: খুব সুন্দর ছিলেন, তাই না?
2: হ্যাঁ, আমরা কেউ সে চেহারা পাইনি।

0: দেখি, ওটা কি?
1: ওটা বাবার লেখা ডায়েরি, প্রায় শেষ দিন পর্যন্ত লিখে গেছেন।
0: আমি তো কখনো দেখিনি।
1: যক্ষের ধনের মতো আগলে রাখতেন, আমি শুধু জানতাম।
0: লেখাটা ভীষণ সুন্দর।
1: এই ট্রাঙ্ক দুটো যে আমি কি করব?
0: লক্ষ্মীর মা চাইছিল, নিয়ে নিক, কি বলো?
1: ওসব ব্যাপারে তুমি তো ডিসিশন নিচ্ছ। আমি বলছিলাম ওই দেবু ওদের
0: অনেক কিছুই দিয়েছি, পুরনো বাড়ির টিন পর্যন্ত।
1: তাহলে তো ঠিকই আছে।
0: শেষ পর্যন্ত এই ড্রেসিং টেবিলটা আর খাটটাই রইল।
1: যাক বাবা, শেষ পর্যন্ত পুরো বাড়িটাই খালি করা গেছে, আবর্জনা বিদেয় হয়েছে।
0: তুমি দেখছি ছেলের মতোই কথা বলছো। আবর্জনা মানে কি বলো? ছেলের বাড়ি ছোট, ওখানে ওসব জায়গা হবে না, তাই ফেলে যাচ্ছি।
1: ড্রেসিং টেবিলটা ওপাশে সরিয়ে রাখো তো, শেষ পর্যন্ত কাউকে তো দিতে হবে।
2: বাবু, টেবিলটা আমারে দেলাই।
0: আহা, তোকে তো সবকিছুই দিলাম।
2: না বাবু, কাজের পয়সা দেওয়ান লাগতো না, শুধু টেবিলটা।
1: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন কাজ করতো।
3: এই যে বৌদি, ধরুন ধরুন, রত্না পাঠিয়ে দিল, বললো বৌদি ওরা কি খাচ্ছেন একবার খোঁজ নিয়ে এসো।
0: ও মা, বাটি ভর্তি খাবার?
3: সামান্য সামান্য, ও বলে দিয়েছে যে কদিন রান্না হচ্ছে না আপনারা আমাদের ওখানে খাবেন।
0: হবে না, জানেন তো এই কয়দিন রোজ নেমন্তন্ন।
3: হবেই তো, কত পরিচিতি।
0: কিছুক্ষণ পরপরই তো ফোন আসছে।
3: এই নন্দদা, বাবুরা কেমন আছে?
1: ভালো ভালো, কালই তোদের কথা জিজ্ঞেস করছিল।
3: ওদের দেখতে বড় ইচ্ছে হয়।
0: ও কিন্তু প্রায় সবার কথা জিজ্ঞেস করে।
3: করবেই তো, পাড়ার ছেলে। বৌদি, আপনারা চলে যাবেন, ভীষণ খারাপ লাগছে। জানি না এ বাড়িতে কে আসবেন, কেমন লোক, কিন্তু জানেন বৌদি, প্রতাপদা আমরা সবাই প্রায় একই সঙ্গে বড় হয়েছি। কেমন করে প্রত্যেকেই একটা আত্মীয়তার বন্ধনে বাঁধা পড়েছিলাম। এখন বয়স হচ্ছে, হঠাৎ পাশ থেকে কেউ সরে গেলে ভীষণ অসহায় লাগে। তাহলে এক কাজ করা যাক, কাল রাতেই না হয় আমার বাড়ি।
1: না রে, থাক।
3: না না, শুনছি না শুনছি না, আমরা অপেক্ষা করব।
0: ওদের কথা ভাবলে যাওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়।
1: হ্যালো বাবু, এনে তোর মায়ের সঙ্গে কথা বল, কিছুক্ষণ পরপরই মন খারাপ করছে।
0: না রে না রে, এমনি এমনি বলছে।
2: কেন মা, কেন মন খারাপ করছো? আরে বাবা, এখানে কত সুবিধে, তোমাদের জন্য আলাদা ঘর, কাজের লোক রাখা আছে।
0: না রে।
2: মনে আছে কদিন আগে বাবা শরীর খারাপ করেছিল, ভাগ্যিস পাড়ার সবাই ছিল। দেখো এখন তোমার বয়স হচ্ছে, ওখানে থাকলে তো আর আমার

0: ওই সর সর, আস্তে আস্তে, ও দরজার মাথা লাগবো। আর আরো তেরা করি আনো।
1: বাও বাও, এইখানেই বই দাও।
0: ও ও ও ও ও ও, ঠিক আছে ঠিক আছে, নাও মনাদা, এখন একটু চাও খাও।
2: ওই দে বোন, চা দিতে হইলে দে।
0: ও ফুলা বান্টেঙ্গে খেদাও না গো।
1: এই এই যা জানি কেন তিয়া।
2: আরে হেরার দোষ কি তালি, বাবুর বাড়ির ড্রেসিং টেবিল লই আইছিস বেটা, সবের ওই দেখনের মন চায়।
1: কিন্তু বাবুর বড় মন, হিটা তো মান ভাই, আগেও পাইছ।
0: ওই পাইছি, কিন্তু আমার মালিক নিও গো, মিস্ত্রি, টেবুল।
2: ঠিক আছে, অকন গুছাইয়া উছাইয়া রাখো,
1: অকনে জায়গা হইব। জিতুর ঘরটা হইছে, সেখানে থাকবো ছোট খাটটা, হের বউ এরও তো বাচ্চা খাইচা হইতো।

0: বুজা
1: এই বাবু যাওনে আমরা বড় ক্ষতি হইল গো।
2: হয় হয় গো, বিপদ আপদ সব সময়।
0: আরে অখনার কিতা চিন্তা করো তোমরা, তোমরা অখনার হি দিন নাই।
1: ভগবানের আশীর্বাদে এখানে খাইয়া পইরা আছি এটা ঠিক, কিন্তু বিশ বছর থেকে এই বাড়ির সঙ্গে সম্পর্ক মনা দা।
0: আচ্ছা আচ্ছা আমি আই গিয়া রে।
1: হাই শুনো,
3: আয়নাটার সামনে আও।
2: দূর, কি তা মাতো।
1: আরে আয়না তোমার মুখ কান দেখি না।
2: আরে বুড়া ওই সোহান্ডক জ্ঞান নাই নি গো।
1: আরে মাত্র 45 বছর, ওখন বুড়া হইতাম কোন দুঃখে। আও ঘুমটাটা দিয়া দাঁড়াও সেন দেখি।
2: কি তা যে কো, কে কোনখান থেকে দেখবো।
1: আরে দেখো, ইস ওখানে তোমার এই বাড়ির মা শিল্লাহান লাগে। দেখছো দেখছো নি গো, তুমি দেখি পাক্কাই সুন্দর। ওই কোনদিন ভাবছো নি যে বাবুর বাড়ির আয়নাত মুখ দেখবাই?
2: ওয় ওয় আজকে নিজেরে পুরাটা দেখলাম গো। ছোট আয়নাত তো খালি নাকটা দেখি, মুখটা দেখি, কপালটা দেখি।
1: ভাবো ভাবো সে 20 বছরে আজ রাস্তার মানুষ আমি, ঘর সাজাইয়া বইছি একটু একটু কইরা, ঘরের মালিক হইছি।
2: ওখন মরছো, বালা শাড়ি কাপড়ও লাগবো।
1: জানি গো জানি, স্নো পাউডারও তো লাগবো।
2: দূর দূর, খালিন্দিরির আবার সাজ, সাজের বেটি।
1: আরে দূর, রাইত মাখবাই, খালি আমার লাগা।
2: এরে এরে এরে এরে দেখবো দেখবো কেউ। ও ও গেল গেল, ওই যে নি গো টেবিলে গো গাড়ি গেল।
1: আর ভাই টেবিল মারতেও পড়লো না।
4: শুনছো? এই কি হলো শুনছো? এত মনোযোগ দিয়ে কি পড়ছো?
5: বাবার ডায়েরিটা।
4: ও, সেই ডায়েরিটা কি লেখা আছে এমন যে?
5: শুনবে, বসো, এই জায়গাটা পড়ছি। গরুর গাড়িটা স্টেশনে পৌঁছিবা মাত্র আমরা দ্রুত গাড়ি হইতে নামিয়া পড়িলাম। গাড়ির কচোয়ান সুযোগ বুঝিয়া বেশি টাকা চাহিয়া বসিল, কিন্তু আমরা নিরুপায়। স্টেশনে কয়েকজনের বিশেষ বদান্যতায় খাবারের ব্যবস্থা হইল। সকলেই তখন আকুল হইয়া গাড়ির অপেক্ষা করিতেছি। শেষ মুহূর্তে ট্রেন আসা মাত্র আমরা ঝাঁপাইয়া পড়িলাম। কোনোভাবে ট্রেনের কামরায় বসার ব্যবস্থা হইল। তিনটি শিশুকে সঙ্গে লইয়া নীরু, আমি আর বৃদ্ধা মা অজানার উদ্দেশ্যে যাত্রা করিলাম। আমার সম্বল, নীরুর কিছু গহনা, কলসি বাক্স ম্যাটরায় রাখা কিছু কাঁচা টাকা আর ভাগ্য।
6: হ্যালো, কে? হ্যাঁ ভাই, না না না কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হয়েছে, টিকিট হয়ে গেছে, ছেলে স্টেশনে থাকবে গাড়ি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, রাখছি।
4: কে গো?
6: নিলয় বলছিল যাবার দিন গাড়ি পাঠাবে কিনা। হ্যাঁ, তারপর শোনো।
5: পরদিন যখন ঘুম ভাঙিল দেখিলাম আমরা সীমানা অতিক্রম করিয়াছি। দেখিলাম একই আকাশ, সেই সবুজ মাঠ। এক দফা কাগজপত্র পরীক্ষা হইল, আবার ট্রেন চলিল। জানিলাম ট্রেন শিলচরের উদ্দেশ্যে চলিয়াছে। সেই শহরটি কেমন, কেন সেখানে যাইতেছি জানি না, জানি শুধু কোথাও না কোথাও আমাদের পৌঁছাইতে হইবে।
4: এটা কোন জায়গা?
7: এই তো শিলচর। হ্যাঁ হ্যাঁ, ওই তো লেখা আছে,
4: এটাই শিলচর।

0: হ্যাঁ নাবো নাবো, ছোট্টুকে আমার কোলে দাও, রাস্তাটা এখানেই শেষ।
1: কোথায় যাবে এখন?
0: এই তো নাবলাম, আগে খোঁজ খবর নিই। শুনেছিলাম বলেন্দ্ররা এখানে ব্যবসা করে, কিন্তু কোথায়? এই জায়গাটায় তোমরা বসো, আমি দেখছি।
1: শুনছো, বাচ্চা দুটো এখনো পর্যন্ত মুখে কিছু দেয়নি, একটু দুধের ব্যবস্থা করো।
0: তোমাদের তো খাবার চাই, সেই যে
1: আমার কথা বাদ দাও, মার বাচ্চাদের কথাই ভাবো।
0: আর তুমি?
1: আমার তো জল আর বাতাসা রয়েছে। শোনো, ছোট্টটা মাথা ফেলে দিয়েছে, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। আমার কাছে দুটো পয়সা রয়েছে, এই নিয়ে নাও।
0: কোথায় যাব
1: জানি না, কিন্তু দুধ চাই আমার। শরীরে যদি এক ফুটা থাকতো। কি হলো?
2: আর পড়া যায় না মলি।
1: বলো।
2: তখন বাবার সিচুয়েশন

0: ওই ঠেলাটা টান্দাছেন, আরে দেও না
1: কিটা, ও ও ওরে ওরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দিলাম, ও কই বস্তা আনছো?
0: ফার্স্ট বস্তা উঠাই দেও, আরে খান্দা উঠাই দেও,
1: ধরো উ তো ভারি ফারা যান না কেমনে ফারু গো,
0: হেইধারে ধরে নু কেউ তুললা দে নাও ঘরের নেশাটা ফাক্কা করেন যাইব কিতা কও,
1: মিস্ত্রিও তো লাগবো গো,
0: আনমু তো মাখনারে আনমু, আর যুগালি তো আমি আসিও, কত সিমেন্টর দোকানও ঠেলা চালাইয়া এই আসল লাভ, পাঁচ বস্তা সিমেন্ট দিছে খেটাই দে,
1: ঘরটা পুরা ফাক্কা হইব তো,
0: হইব পাঁচ বস্তা কম না একরে,
1: ইস কবে যে খামো লাগাইতায়,
0: কাইল মাখনার ছুটি আমারও, হে হয় একদিনই বত্তা,
1: তে তো গরর সব মাল সরানি লাগবো,
0: হয় হয় হকল তাইন্দে খ মাল সরানি তাত লাগাই তো,
1: ও ও এই রে আয় আয় ওদিকে আয়, আত লাগা গরর সব মাল সরাইতে লাগবো, শুনছস নিয়ায় গন্ডু ফাক্কা হইতবে, কিন্তু তুমি ওটা থড়িয়া,
0: ভাবলাম গরো আয় না আইছে, টেবুল আইছে ট্রাঙ্কো আইছে, কিন্তু মাটির গরো তো এইতাইন মানায় না, একটা কিচ্ছু করি বাবুরে কথাটা কইতেই কয় দিসনে দিসনে পরে যা ফরস অহন লইয়া যাছেন সিমেন্ট,
1: হয় হয় কোনো কোনো সময় পাক্কা তো শোয়া যাইব, সক সক গর
0: পাটিটা ফাইটা শরীরটারে আলগা দিমু, হে এই রে টিভিটা চালাইয়া, ওই দেখিস রে আয়নাটা সামলাইয়া তুলিস, এই ধীরে ধীরে একটু সামলাইয়া তুল, ধীরে ধীরে

0: কে?
1: আমি।
0: মানে আমি ঠিক চিনতে পাচ্ছি না।
1: না না, চেনার কথা নয়, অ্যাকচুয়ালি আমি আর বাবু।
0: বসো বসো। অবশ্য কোথায় বা বসাবো, কিচ্ছু নেই। তুমি নিশ্চয়ই জানো যে আমরা চলে যাচ্ছি, তাই সব কিছুই।
1: না না, কোনো ভাবনা নেই, কোনো ভাবনা নেই। আমি আমি এই মেঝেতে বসে পড়লাম।
0: ও, তা এবার বলো, তুমি আর বাবু?
1: আসলে আমাদের বাড়ি তো এখানেই।
0: তাই নাকি?
1: হ্যাঁ, মাত্র কিছুদিন আগেই জানতে পারলাম যে বাবু এখানকার ছেলে।
0: শুনছো, বাবুর এক বন্ধু এসেছে সেই বেঙ্গালোর থেকে। জুতোটা খুলে নাও।
2: কে এসেছে?
1: আমি, আমি বাবুর বন্ধু। ওখানে আমরা
2: থাক থাক থাক, তো তুমি হঠাৎ এখানে?
1: বললাম না, এখানে আমাদের বাড়ি। তো বাড়িতে, বাড়িতে তো এখন আর কেউ নেই, তাই বাড়িটা বিক্রি করে দিতেই।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাবার নাম কি?
1: সুবুদ্ধ দে। আপনি চিনবেন না, বাইরে বাইরে কাটিয়েছেন অনেক দিন।
0: তোমরা সবাই এখন ব্যাঙ্গালোরে?
1: না না, তা ঠিক নয়, আমরা দিল্লি, বাবা ওরা ব্যাঙ্গালোর।
0: মানে?
1: আমি হঠাৎই একটা ব্যাটার অ্যাসাইনমেন্ট নিয়ে দিল্লিতে, মানে একেবারে হঠাৎই না, ওদের সব অ্যারেঞ্জমেন্ট করা আছে।
0: বাবাকেও না হয় দিল্লিতে?
1: না, দুবছর পর হয়তো বা বোম্বেতে যেতে হতে পারে, তাই। তবে আমার যাওয়া আসা তো আছেই।
2: বলছিলাম কি, কোথাও সেটল করে যাবার কথা ভাবছো না?
1: উপায় নেই, উপায় নেই, কি করব, ফিউচারটা তো ভাবতে হবে। আজকাল সব দেয়া নেয়া সম্পর্ক, কোম্পানি আমাদের কাছ থেকে নিড়ে নিচ্ছে, আমরাও যেখানে যতটুকু পারি আদায় করে নিচ্ছি।
2: তা তোমাদের সোসাইটিটা কেমন?
1: সোসাইটি বোঝার সময় কোথায়? উইকেন্ডের পার্টি, বাকি সব সময় কাজ। ইনফ্যাক্ট বাবুর সঙ্গে পার্টিতেই আমার আলাপ হলো।
0: তাই?
1: আসলে এখন তো কেরিয়ার গড়ার সময়, পেছনে তাকালে চলে না। আচ্ছা আমি চলি, বাবুকে কিছু জানানোর থাকলে বলতে পারেন, আমি ইমেল করে দেব।
2: না থাক, তুমি এসো।
1: হ্যাঁ তাহলে আমি আসি।
0: কিছু বুঝতে পারলে?
2: ইয়াং জেনারেশন, ওদের চিন্তা ভাবনা আলাদা, ওরা আমাদের মতো করে ভাববে কেন? হ্যালো
3: বাবা।
2: হ্যাঁ বলো।
3: টনি এসেছিল?
2: হ্যাঁ, ছেলেটি বড় ভালো।

0: বাবা অসুস্থ, বোধহয় এখনো খবর পায়নি।
1: বলছিস কি?
0: মনে হয় ওর মোবাইলটা কাজ করছে না। চিন্তা করো না, তুমি চিন্তা করো না, একদম ওর স্ত্রী পৌঁছে গেছে।
1: পৌঁছে গেছে মানে?
0: ও তো তখন ইন্দোর ছিল। আচ্ছা, ও নিয়ে ভাববে না, মাকে দাও তো।
1: হ্যাঁ, এই দিচ্ছি দিচ্ছি, এই এই নাও ধরো।
2: হ্যালো, কিরে বাবু।
0: মা, আমার অরিজিনাল গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা কোথায় আছে খুঁজে দেখো তো, আমার ইমিডিয়েট দরকার।
2: তুই নিয়ে যাসনি?
0: আগে তো প্রয়োজন পড়েনি, এখন ভিসা করতে গিয়ে খোঁজ পড়লো।
2: কোথায় যাবি?
0: ও বলা হয়নি, আমি 8 মাসের জন্য স্টেটসে যাচ্ছি। অবশ্য তোমাদের আসার পর শকুন্না শকুন্নার সব থাকছে।
2: ও তো শুনি কাজে বেরিয়ে যায়।
0: আরে রাত্রিরই তো ফিরে আসে, তাছাড়া কাজের লোক রয়েছে, বেশি ভেবো না তো। সার্টিফিকেটটা পাওয়া গেল কিনা জানিও, রাখছি।
1: কি বললো?
2: কিচ্ছু না।
1: আমাকে আর লুকিয়ে কি করবে?
2: বললাম তো কিচ্ছু না।
1: ও আচ্ছা শোনো, বাবার ডায়েরির এই অংশটা আমি পড়ে শোনাচ্ছি।
2: তোমার দেখছি বাবার ডায়েরিটা মাথায় চেপে বসেছি।
1: তোমার ইন্টারেস্টিং মনে হচ্ছে না?
2: তা হচ্ছে বই কি, কিন্তু এখন তো খেতে বসবো, পরে হয়।
1: ছোট্ট জায়গা, সেনবাবু একদিন জলা মতো একখানা জায়গা দেখাইলেন, দুপাশে দূরে কয়েকখানা বাড়ি। জানিলাম জায়গাটি বিক্রি হইবে। আমি তখন উকিল সাহেবের বাড়িতে খাতা লেখার কাজ করি। আমার টাকা কোথায়? উনি নিজে শতক প্রবৃত্ত হইয়া ধারে জমিটি বিক্রি করিতে রাজি হইলেন। কথা হইল মাসে মাসে কিছু কিছু করিয়া টাকাটি ফিরাইয়া দিতে হইবে, সুদ দিবার প্রয়োজন নাই। আনন্দে কৃতজ্ঞতায় সেদিন আমার চক্ষু হইতে কয়েক মোটা জল গড়াইয়া পড়িল। রোজগারের 25টি টাকা তার হাতে তুলিয়া দিয়া জমিটি বায়না করিলাম। এইখানটা শুনে নাও।
2: না, ভাত বসিয়ে এসেছি।
1: মাত্র 2 মিনিট।
3: নীরু, শুনছ?
4: বলো গো।
3: সিমেন্ট নিয়ে এলাম, কি অবস্থা?
4: কেন?
3: অন্তত মেঝেটা পাকা হোক, ঘরের দেওয়াল তো বাঁশেরই রইল।
4: না না, কেন এই সমস্ত?
3: ঘরের আসবাবগুলো তো ঠিকঠাক রাখা যাবে।
4: এমনিতে এই ঘরের জন্যে কত ঋণ?
3: এই 10x14 ঘরের সব ঋণ শোধ করব কাজ নিয়েছি। রাত্রিরে ওখানে কাজ আর দিনে।
4: এত ধকল তোমার শরীরে সইবে কি?
3: করতে হবে, ছেলে মেয়েদের মাথায় একটা ছাদ তো দিতে হবে। তুমি আমার পাশে থাকলে সব পারব।
4: হ্যাঁ, একটু একটু করে মাথা তুলে দাঁড়াতে হবে। এবার পুজোয় কাপড় চাই না গো, ঘরটা হোক, তেল নুন দিয়ে ভাত খাবো, তবু ঘর হোক।
1: হ্যালো।
0: হ্যাঁ বাবা।
1: হ্যাঁ,
0: তোমাকে একটা কথা বলা হয়নি। আসলে সুকন্যা সারপ্রাইজ দিতে চাইছিল।
1: কি বলো?
0: আজ একটা ফ্ল্যাট বুক করে এলাম, 1200 স্কোয়ার ফিট, আলো হাওয়া চারতলায়।
1: বাহ, খুব ভালো খুব ভালো।
0: মাকে খবরটা দিও।
1: হ্যাঁ নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। একো শুনছো?
2: কি বলো?
1: ছেলে নতুন ফ্ল্যাট বুক করে ফেললো।
2: ফোনটা আমাকে দাও তো। তুই যে বললি দিল্লিতে সেটেল করবি।
0: আরে সে তো করবই, এখন কিনলাম, দিল্লিতে যখন যাব তখন ওটা বিক্রি করে দেব। সো সিম্পল, যখন যেখানে তখন সেখানে। ঠিক আছে, রাখছি।
1: যাক, নতুন বাড়িতে ওঠা যাবে।
2: আগে জানলামই না।
1: ও তো কয়েক মিনিটের ব্যাপার, রিয়েল এস্টেট ডিলার রয়েছে। আরে বাবা, বাড়ি মানেই যে শুধু একখানা ঘর নয়, তার পরিবেশ, তার প্রতিবেশী, সব মিলিয়েই এসব কনসেপ্ট এখন পুরনো। দাঁড়াও, তারপর কি লিখেছেন শুনে যাও।
3: এই উঠোনটায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে জানো?

0: কি গো?
1: এই জমিটা আমার, এই যে ঘরটা উঠছে সেটাও আমার। আমি আর উদ্বাস্তু নই।
0: আমি

0: বৌদি ধরুন তো, ও পাঠিয়ে দিল।
1: কি ঠাকুরপো?
0: ওই সামান্য কিছু রান্না হয়েছিল।
1: কি দরকার ছিল?
0: সব কি আর দরকার দিয়ে বিচার হয়? যাক, অল্পের উপর দিয়ে গেছে, এবার তোমায় মানে মানে ট্রেনটায় তুলে দিতে পারলেই বাঁচোয়া।
2: হ্যাঁ, তোরা তো তাড়াতে পারলেই বাঁচিস।
0: শুনলেন বৌদি, শুনলেন? ইচ্ছে হচ্ছে একটা গালি দি, নিজেই আমাদের ফেলে চলল। আর দেখুন,
1: শুনছো, সেই ফটোগ্রাফার এসেছেন।
0: ফটোগ্রাফার কেন?
1: ওর ইচ্ছে সব স্মৃতিগুলো ক্যামেরায় ধরে রাখার।
2: পরিষ্কার ঝকঝকে ফটো চাই সারা জীবনের জন্য।
1: এদিকটাই আসুন তো, এই যে বাইরের উঠোনের গাছগুলোর ফটো চাই, মানে ঘরের এই জানলা দিয়ে যেমন দেখা যায়।
2: ঘরের বাইরে গিয়ে বাইরে থেকে ঘরটার ফটো চাই।
1: তুমি আবার উঠে এলে কেন?
2: কিচ্ছু হয়নি আমার। এই যে শুনুন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো নিন বাড়িটা, বাড়ির চারপাশটা, পাড়াটা, পাড়ার ঘর বাড়ি সব। আপনি এবার এদিকটায় আসুন। এই যে তুমি এসো তো।
1: কোথায়?
2: এসো না, এইখানটায়, এই রান্নাঘরটায় এসে দাঁড়াও। আপনি তুলুন তো, তুলুন তুলুন, এদিকটায় তাকাও। ব্যাস, এবার ঘরগুলো তুলে ফেলুন তো একটা একটা করে।
0: আমি তাহলে এবার আসি?
2: না না না না, তোমায় আমি ছাড়ছি না। ছোটবেলায় যেমন গলায় জড়িয়ে মারামারি করতাম, ঠিক তেমনি করেই ফটো তুলবো।
0: হচ্ছেটা কি? বৌদি রয়েছেন।
2: আর দূর মারগুলি তোর বৌদি।

0: মনাদা, আর একটু লসেন। আরে লো নে
1: না না, আরে বাবা না রে, গলা পর্যন্ত আইছে।
0: কিতা যে মাত, তুমি খাওয়ন না মানুষ।
1: আসলে বহুদিন পরে এমন খানি খাইলাম রে। আরে ফেটো তো আর ভালা মন্দ পরে না, দেশের রান্না তেলে মশলায় জালে জুলে ইটা তো নাই রে।
0: আরে এই কারণেই হইল না।
2: শেষ
1: বেলা উইল আইম। আর সব আইসি নানি?
0: আইসে আইসে, যা রে কইসি কেউ বাদ গেছে না।
1: হয় রে বেটা রে, শেষ পর্যন্ত গড় খরচে সারসস তোর ধৈর্য মানছি রে বেটা।
0: আপনারা আশীর্বাদে
1: এমন ফাঁকা গড় ই বালা সিমেন্ট দিস রে, ফাঁকা একেবারে টন টন করে, আর বালিশও দিস অকরে মুখ দেখা যায়।
2: আরে মাকন্দারে যে কষ্ট দিছে, উফ মাকন্দায় কয় কত গড় বানাইলাম কিন্তু।
0: কিতা করবাই, লাগা থাকলে মাইগা খায় না। বালা খা মই, তুমি কিতা খাও?
2: শুনছ গো, কীর্তনীনু আইলো।
0: আরে বোয়া বোয়া বেড়া রে।
2: ওই রে কে আসস, ফাটিতে পাত্তা দে, এরা সব আইলো নু। আইন আইন আইন আইন, সা সা সা না ফান খাইবা আগে।
0: চলেন মনাদা, বাইরে গিয়া বই বিতরে জায়গা কম তো।
1: হ্যাঁ চল।

0: আহিছো নুনে
1: ফান লৈ
0: দে দে দে
1: ও মুৰাদ বইন মনাদা
2: আজ নিজৰ ঘৰ কীৰ্তন দেই মনাদা আমাৰ ভিতৰে যে কিতাবৰ
0: বুজি ৰে বুজি বুজি আরে গড় সারা মানুষের দুঃখ তুই কিতা বুঝাইবে বেটা
2: গড় পাইছি পরিবার পাইছি ভগবানে আমারে বহুত দিছে এক জন্মে আর কত পাইমু

0: আমাদের তালাটা খুলে নাও, বাড়ির নতুন মালিক তার তালা ঝোলাবে।
1: টাইম তো হয়ে এলো, গাড়ি কি এসে গেছে?
0: হ্যাঁ।
2: ভক্তি দে, ভক্তি দে, এমন মানুষ আর পাইতে না।
0: কি হলো?
2: আমার বউ পুলাপান হকলে আইছে।
3: বাবু, ঠাকুর প্রণাম করিয়া যাই।
2: তোমার দয়ায় ঘর পাইছি, আমরার কথা মনে থাকবো তো বাবু?
0: শোন, এই টাকা কটা রাখতো?
2: না বাবু, অনেক দিছো, আইজান না। আইজ খালি আশীর্বাদ করো যেন পরিবার লইয়া শান্তিতে বাঁচতে পারি।
4: বৌদি, এই টিফিন কেরি একটা রাখো রাস্তায়।
0: চলি রে, চলি।
3: দুর্গা, দুর্গা,
0: মলি, মলি, ওই ভাঙা রাস্তা, গাছপালা, বাড়িঘর, মানুষ, ধুলো, সবকিছুই যেন যেন আমাকে পেছন থেকে টানছে। ড্রাইভার, ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি চালাও। আমার নোটবুকের শেষ লাইনটার কথা মনে আছে?
3: আছে। সন্তানদের কারণে বাস্তুভিটা রাখিয়া গেলাম, তাহারা বংশ বিস্তারের সঙ্গে ইহার বিস্তার ও পরিবর্তন করিয়া লইবে।
0: কিন্তু বলরাম গুপ্তের সন্তান নন্দলাল গুপ্ত এবার বসত বাটি বিক্রয় করিয়া নতুন এক অজানার ঠিকানার উদ্দেশ্যে যাত্রা করিয়াছে। তাহার সম্বল পুত্রের অস্থায়ী ঠিকানা বাড়ি নয়, শুধুই এপার।

আকাশবাণী শিলচর। এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা।

0: আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ বিশ্ব যোগ দিবস, আর এই বিশ্ব যোগ দিবস উপলক্ষে এখন শুনবেন সুস্থতা, জ্ঞান ও বিশ্বশান্তির জন্য যোগ, এই বিষয়ে বরাক উপত্যকার বিশিষ্ট যোগাচার্য বিপ্রাশিস চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত।
1: আজ আমাদের আলোচনার বিষয় সুস্থতা, জ্ঞান ও বিশ্বশান্তির জন্য যোগ। এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন বরাক উপত্যকার বিশিষ্ট যোগাচার্য বিপ্রাশিস চক্রবর্তী। নমস্কার।
2: নমস্কার।
1: বিশ্ব যোগ দিবসে আমরা সুস্থতা, জ্ঞান এবং বিশ্বশান্তির জন্য যোগ এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যেটা জানতে চাইব যে যোগ, দেখুন শহরবাসীর মোটামুটি সবাই ঘরে ঘরে যোগ আছে, মানে যোগ নিয়ে চর্চা করেন, কিন্তু গ্রামাঞ্চলে এখনো যোগটা অনেকটা পিছিয়ে আছে। তো যোগটা কিভাবে শুরু করা যায়, বা কেউ যদি প্রথম শুরু করতে চান কিভাবে করবেন, এই বিষয় নিয়ে আপনি বলুন।
2: নমস্কার। প্রথমে সবাইকে আন্তর্জাতিক যোগ দিবসের আমি প্রত্যেককে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তৎসঙ্গে আপনাকেও জানাচ্ছি নমস্কার। প্রথমে শুরু করছি আমি, আপনি যে প্রশ্নগুলো করলেন যে আজকে কিভাবে শুরু করা যায় যোগাসনটা, শুরু দেখুন নিজের মনটাকে আগে ঠিক করতে হবে যে আমি যোগাসন করব। শুধুমাত্র যে কেউ বলল আমাকে যোগাসন করব এটা নয়, আমি প্রথম আগ্রহ নিজের প্রকাশ করতে হবে যে আমি যোগ করব, সুস্থ থাকব। এই যোগ যোগ কিন্তু একদিনের নয়, যোগ হলো চিরজীবনের জন্য যোগ। যোগটা হঠাৎ করে এসে কোনো লাভ হয় না, যোগ ধীরে ধীরে করতে করতে যে রেজাল্টটা হয় আর কি, এই রেজাল্ট কখনো মেডিকেল কলেজে যেতে লাগবে না, ডাক্তারবাবুদের কাছে যেতে হয় না, অনেক সময় টেস্টের রিপোর্ট দেখতে হয় না। আমরা চলছি আমাদের মতে যোগকে নিয়েই, যাতে আমরা চিকিৎসা পদ্ধতি, যৌগিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা মানুষকে সুস্থ সবলতার মানে আঙ্গিকে নিয়ে আসতে পারি। আর প্রথম শুরু করতে গেলে আমাদের বয়স লাগবে। আমরা আগে 5 বছর থেকে শুরু করে দিতাম যোগাসন, 5 বছর থেকে নিয়ে নিতাম, এখন তা মানুষ 2.5 বছরে নিয়ে আসে, 3 বছরে নিয়ে আসছে, কেউ আর ছোট জন্মের পর থেকে রোগে ভুগছে। ডাক্তারবাবুদের কাছে গেলে পরে ডাক্তারবাবুরাই বলে দেন যে ওষুধ দিয়ে আর কাজ হবে না, আপনারা যোগাসনে নিন। তখন ভালো যোগাসন প্রশিক্ষক খুঁজতে বেরিয়ে যান অনেকেই। আর আমি চাই সুস্থ সমাজ গড়তে গেলে ছোট বয়স থেকে যোগাসনটা শুরু করা উচিত। হ্যাঁ, কারণ রোগ রাহুর করাল গ্রাস কাউকে ছেড়ে কথা বলে না। ছোটদের এখন কে বলেছে ছোটদের রোগ নেই, ছোটরাও বেশি রোগে ভোগে। জন্মের পর থেকে দেখুন ডায়াবেটিস হয়ে যায়, জন্মের পর থেকে দেখুন অ্যাস্থমা ঠিক মানে হাঁপানি হয়ে যাচ্ছে। কাজে এইসব রোগ রাহুর করাল গ্রাসে বাচ্চারা যখন পড়াশোনা করবে, পড়াশোনাটাও তো করবে করতে পারবে না, কারণ ওদের শারীরিক প্রবলেম না কমা পর্যন্ত পড়াশোনায় অত মন বসবে না। কাজে সহজভাবে যদি কেউ যোগাসন শিখতে চায় তাহলে প্রথম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে, তারপর নর্মাল গুলা যেগুলো ওদের শরীরে অত্যাধিক চাপ না পড়ে, ঠিক এইভাবে আমরা যোগাসন আস্তে আস্তে ওদেরকে মানে ট্রায়াল দিতে চেষ্টা করব, যাতে ওরা আনন্দ ফুর্তি করে যোগাসনে মনোনিবেশ করতে পারে।
1: মানে চাপিয়ে দেওয়ানো
2: না, চাপিয়ে দেওয়া যাবে না। এটা
1: মানে সে খেলার মতো, সে মানে ছোট বাচ্চারা খেলার মতো করে যোগটাকে আয়ত্ত করে।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আপনি তো সেটাই বলতে চাই।
2: হ্যাঁ হ্যাঁ, খেলাধুলার মতোই, যেমন আনন্দ ফুর্তি করে যদি যোগাসনটা করে বাচ্চাদের, তাহলে অনেক লাভ হয়ে যাবে এটা।
1: তো যেটা বলছিলেন যে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, মানে সবাই রোগে ভুগছে, কোনো না কোনো রোগ, সব রোগের মাধ্যমে কি যোগ, মানে যোগের মাধ্যমে

0: যদি যুগের যুগটাকে যদি কেউ নিজের
1: গ্রহণ
0: মানে
1: করতে চায়।
0: গ্রহণ করে,
1: হ্যাঁ হ্যাঁ
0: তাহলে অনেকটাই সে রূপ থেকে মুক্তি পাবে।
1: হ্যাঁ নিশ্চিন্ত, এটার উদাহরণ আমি এবং আমার পরিবার। কারণ আমার পরিবার দেখুন, দুটো মেয়ে আছে আমার, আমার মিসেস, হ্যাঁ আমরা চারজন, কিন্তু এখন পর্যন্ত আমরা ডাক্তারবাবুদের কাছে যাইনি কখনো। হ্যাঁ গেছি, যেতে হয়নি। বিশেষত দেখুন আমরা অ্যালোপ্যাথিক ঔষধটা যতটুকু পারে আমরা কমিয়ে দিয়েছি ঘর থেকে। আমরা চাই সবাই সুস্থ থাকুক, আমাদের মতোই সুস্থ থাকুক, ভালো থাকুক, ওটাই আমাদের কামনা। কিন্তু ঘুম থেকে উঠে ওটাই আমরা কামনা করি যে মানুষগুলো যুগের যুগের আয়ত্তে চলে আসুক, দেখুক রোগগ্রাহর কড়াল গাছ থেকে কেহ মুক্ত হতে পারে কি না।
0: আচ্ছা, ওই আপনার এই রহস্যটা যদি একটু বলেন, মানে কিভাবে আপনারা সুস্থ আছেন?
1: আমরা সুস্থ আছি দেখুন, আমরা কোনোদিন জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলোর ধার ধারি না। আমার ঘরে তৈরি যা জিনিস আছে ওই দিয়েই আমরা চলাফেরা করছি। আর আমরা বাইরের মানে যে মানুষগুলো বেরোলে যে জাঙ্ক ফুড ফাস্ট ফুড ফাস্টফুডের দোকান দেখলে অস্থির হয়ে যাওয়া, এগুলো আমাদের মধ্যে নেই।
0: মানে আপনার আপনার বলতে চাইছেন যে আপনার মেয়েরাও কোনোদিন মানে দোকান গিয়ে খাওয়ার মানে
1: ধরেন
0: ইচ্ছা করে না বা বলে না?
1: না এগুলো নেই আমাদের। কোনোদিন আমরা কোল্ড ড্রিঙ্কস খাই না।
0: আচ্ছা,
1: হ্যাঁ আমার মেয়েরা কোল্ড ড্রিঙ্কস মুখে দেয় না। প্লাস বিয়ে বাড়িতে গেলে পরে যখন দেখা যায় যে কোল্ড ড্রিঙ্কস এর বোতল দিয়ে দিচ্ছে, আমরা আমরা কিন্তু ওকে না বলে দিই চট করে। ফাস্ট ফুড জাঙ্ক ফুড যতটুকু পারি আমরা অ্যাভয়েড করি। মাসে একবার দুবার খেলে কিছু হবে না, কিন্তু সচরাচর যদি আমি প্রতিদিন খাই তাহলে তো আমার লিভার ফাংশন খারাপ হবেই। হ্যাঁ, আর লিভার খারাপ হলে প্রত্যেকটা গ্ল্যান্ড সুস্থ রাখতেই লাগবে আমাদেরকে। এর জন্য আমরা চাইবো সুস্থ সমাজ গড়তে গেলে, দেখুন আমারও প্রায় 60 হয়ে গেল আমার, কিন্তু এখনো তো আমি আমরা ঔষধের ধার ধারিনি। আমার এই বয়সে অনেকে দেখবেন হাঁটতে পারছে না, হ্যাঁ চলাফেরা করতে কষ্ট হচ্ছে, প্রেশার হাই হয়ে যাচ্ছে। এখনো তো প্রেশারটাকে আমি নর্মাল রাখতে পারছি, কারণ একমাত্র খাওয়া দাওয়া আর মনের শান্তি।
0: প্রেশারের সাথে সুগার,
1: হ্যাঁ সুগার ওটাই আর কি। মনের শান্তি যদি ঘরে না থাকে তাহলে ওই ঘরে রোগ ধরবেই। হ্যাঁ আমি বলবো ঘর থেকে রোগের উৎপত্তি হয়, কিন্তু রোগ বাইরে থেকে আসে না।
0: মানে শারীরিক এবং মানসিক,
1: হ্যাঁ হ্যাঁ
0: মানে মানসিক শান্তিটা থাকতেই হবে,
1: থাকতেই হবে। মনের শান্তি না থাকলে রোগ আসবে। কাজে আমরা চাইব রোগগ্রাহর কড়াল গাছ থেকে মুক্ত হতে গেলে পরিবারটা সুন্দর হতে হবে। সবাই যেন গঠনমূলক চিন্তা ভাবনায় থাকি, যাতে কেউ কারোর দোষটা না ধরি, তাহলে আমাদের প্রেশার টেশার সবকিছু নর্মাল থাকবে, ওই বলবো আর কি।
0: আচ্ছা, আমরা দেখি যে সারাদিনের ক্লান্তি, ঘুমের সমস্যা, হজমের গন্ডগোল, এটা বর্তমান জীবনযাত্রা। তো যারা এর থেকে মুক্তি পেতে চান আপনি কি বলবেন, তারা কি ধরনের যোগ করবেন?
1: দেখুন শুধু হজমের গন্ডগোল, দেখুন আমাদের এটা নিজস্ব স্বভাবে হচ্ছে, খাওয়ার কোনো টাইমিংস নেই আমাদের। কারণ আমরা যখন পারি তখন খেয়ে নেই, আর খাওয়ার উপরে খাওয়া খেলে আরো ক্ষতি সবচেয়ে বেশি। মিনিমাম আমার 2.5 ঘন্টা রেস্ট দিতেই লাগবে খাওয়ার পর। আর হলো আমরা সময়ের কোনো বালাই নেই, আমরা সঠিক সময়ে যদি খাওয়া দাওয়া করি ঠিক ওই সময় আসলেই আমাদের পাচক রসগুলা রেডি থাকবে। তখন আমরা কি করি, আমরা যদি খাওয়া দাওয়া না করি তখন আমাদের কি হয়, ওই রসগুলা মানে পিচ্ছিল রসগুলা এটা শোষিত হয়ে যাবে, তখন আর ওই রসগুলো আর বেরোবে না, তখন হজমের জন্য তৈরি হবে না। আর আমরা টাইমিং যেমন আমরা কোনোদিন খেয়ে ফেলি 12টায়, কোনোদিন 2টো, কোনোদিন 3টে, কোনোদিন রাত্র 12টা, কোনো কিছু ঠিক নেই আমাদের। যত সময় পর্যন্ত আমরা নিজেকে ঠিক রাখতে না পারছি তত সময় রোগ আসবেই। কারণ শরীরটা হলো রোগের বাসস্থান, ও চাইবে আপনি বিপদে পড়ুন। হ্যাঁ, একটু যখন দেখবে যে এনার্জি লস হয়ে গেছে আপনার, সঙ্গে সঙ্গে ঢুকে যাবে ও,
0: আমরা
1: প্রথম দেখতে লাগবে আমার খাওয়া দাওয়া 1 নম্বর, 2 নম্বর দেখতে লাগবে আমি চলাফেরা পিঠ সোজা করে বসছি কিনা, তারপর দেখুন আমি একটু শরীর চর্চা করছি কিনা। আমার যদি প্রত্যেকটা জয়েন্ট ক্লিয়ার না রাখি, প্রতিটি জয়েন্ট সন্ধি ব্যায়াম না করি, ব্রিদিং এক্সারসাইজ না

0: করি তাহলে হজমেরও ডিস্টার্ব থাকবে। আর খাওয়া দাওয়া বলবো তেলের পরিমাণটা কমিয়ে দিতে, আর হলো রাত্রিবেলা খাওয়াটা অল্প খেতে। হ্যাঁ, যাই খাই আমি অল্প খাবো, খাওয়ার পরে আমি 10-15 মিনিট একটু হাঁটাফেরা করব। যোগাসন যদি করতে হয় ভোরবেলা উঠবো, অনেকে ভোর দেখে না, এখন লাল সূর্য দেখার মতো ক্ষমতা অনেকে নেই। এখন রাত্র যদি দুটো না হয় তাহলে ঘুম হয় না আমাদের, সমস্ত রাত্র আমরা মোবাইল টিপে টিপে কাটিয়ে নিই। এই মোবাইলটা হলো আমাদের সবচেয়ে কাল। হ্যাঁ, প্রতিটি ঘরে ঘরে অশান্তির মূল সৃষ্টি হলো মোবাইল। এই মোবাইলটা যদি কেউ দেখতো না, রোগ অর্ধেক বেঁচে যেত রোগ থেকে। কাজে আমি আসন করব, ভোরবেলা উঠে যদি আমি একটু প্রাণায়াম করি, দু একটা প্রাণায়াম, ধরুন ডিপ ব্রিথিং করলাম, গভীরভাবে শ্বাস নিলাম, একটু সময় 5 থেকে 6 মিনিট আটকালাম, এটাকে কুম্ভক করে নিলাম, তারপর আমি মুখে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিলাম। এটা যদি করি আমি, এটাকে বলে আমার ডিপ ব্রিথিং এক্সারসাইজ। তারপর যদি করি আমি একটু জয়েন্ট এক্সারসাইজ, বা জয়েন্ট এক্সারসাইজ না করেও যদি আমি আরেকটা প্রাণায়াম করতে পারি, উদ্ভিদ প্রাণায়াম যেটাকে বলে, ওম করে যদি আমি প্রাণায়ামটা করতে পারি, এটাও করতে পারি। তারপর যদি আমি ধরুন একটু ভ্রামরি করি তাহলে ব্রেইন ফাংশনটা ভালো থাকবে। এরকম 2-3টা প্রাণায়াম যদি করি, অনুলোম বিলোম যেটাকে বলে নাড়ি শোধন প্রাণায়াম, এটাও আমরা করতে পারি 25-30 বার করে। এগুলো করলে হবে। আর হলো সহজ অগ্নিসাধ্যুতি, নাভির দুপাশে হাত রেখে চাপ দিয়ে শ্বাস নিতে নিতে করলাম, আবার ছেড়লাম মুখে, এটাও যদি 15-20 বার করে তাহলে আমার ল্যাট্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। যার ফলে ল্যাট্রিন ক্লিয়ার, অল ক্লিয়ার, রোগ আসবেই না। এই এই কথাই বলবো যে নিয়ম মেনে যদি কেউ আসন করতে চায় তাহলে বলবো ভুজঙ্গাসন করতে পারে, সলভাসন করতে পারে, ধনুরাসন করতে পারে, তারপর করুক না সর্বাঙ্গাসন করুক, মৎস্যাসন করুক, এরকম কিছুটা আসন। তবে একটা কথাই বলবো, উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষকের নির্দেশ মেনে যদি কেউ মানে ব্যায়ামের এটা মানানসই করে নেয় তাহলে বোধ হয় অনেক রোগের হাত থেকে রক্ষা পাবে, এটুকুই বললাম আর কি।
1: আজকাল তো অনেকে মানে বেশিরভাগ দেখা যায় যে মুটিয়ে যাচ্ছে, এটা একটা তো আর মানে একটু মোটা হওয়া এবং যে ওজন বাড়া, এখান থেকে তো আবার রোগের সৃষ্টি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো এগুলো তো যদি কমানোর উপায়টা বলেন।
0: আমি বলি দেখুন, মোটা কিভাবে, পেটের চর্বিটা যদি না বাড়ে মানুষ মোটাসোটা থাকতে পারে, যদি রোগ না থাকে তাহলে ওটাই ওর স্বাস্থ্য। যদি ও একদম চিকন হয়ে যায় থাকে, যদি রোগ না থাকে ওটাই ওর স্বাস্থ্য।
1: স্বাস্থ্য
0: স্বাস্থ্য কাহাকে বলে? আমরা বলবো শরীর সুস্থ, এটাই স্বাস্থ্য।
1: স্বাস্থ্য,
0: হ্যাঁ, কাজে শরীরটা যদি সুস্থ না থাকে তাহলে আমি স্বাস্থ্য বলতে পারি না। এটা মোটা মানুষও যদি রোগে ভুগে, হ্যাঁ, হাঁটতে পারে না, চলতে পারে না, এটাও কিন্তু অসুস্থতা। কাজে মেদ একটি মারাত্মক রোগ, এই রোগের হাত থেকে রক্ষা পেতে হলে আমার একটু যদি হাঁটা ফেরা করি, সকালে মর্নিং ওয়াক যদি করি, তবে কারোর সাথে না, কিন্তু দুজন মিলে যদি গল্প করে হবে না, কিন্তু এটা এটা গল্প ওয়াক।
1: গল্প
0: কাজে গল্প গুজব না করে যদি আমরা এক মনে শ্বাস বেশি করে নিয়ে নিয়ে আর শ্বাস ছাড়তে ছাড়তে হাঁটতে পারি, বেশি লাগবে না, 15-20 মিনিট হাঁটুক, অনেক লাভ। বেশি হাঁটাটাও কিন্তু ভালো নয়, অতিরিক্ত হাঁটলাম, ঘাম ঝরিয়ে নিলাম, খুব হাঁটলাম, হয় না কিন্তু এটা। হ্যাঁ, হাঁটার তো একটা লিমিট থাকতে পারবে, ওইটাই জিনিস, সব ক্ষেত্রে লিমিট। ওই মানুষ চলতে গেলে লিমিট হিসাবে চলবে, নিয়ম মেনে চলবে। এরপরে যদি ও একটু জয়েন্ট গুলো এক্সারসাইজ করে নিয়ে আসে, একটু 2-3টা মুদ্রা করে নেয়, তাহলে তো সুস্থ ওই, আর তো একটু আনন্দ ফুর্তি করে থাকতে লাগবে আর কি। খাওয়া দাওয়া রেস্ট্রিকশন, কি রেস্ট্রিকশন, তেল আমি বলি হার্টের ডাক্তার কিন্তু প্রত্যেকবারের মেয়ে লোকরা, আপনি বলবেন কেমন করে? হার্টের ডাক্তার কিন্তু প্রত্যেকবারের মেয়ে লোকরা, যারা রান্না করেন উনারাই বাঁচাতে পারেন উনাদের ঘরের সবার হার্ট। হ্যাঁ, হাড় দুর্বল হয়ে তেল খেলে, তেলের যদি আমি অতিরিক্ত তেল ব্যবহার করি তাহলে কিন্তু আমার রোগ হবেই, হার্ট মানে হার্ট অ্যাটাক হবেই। এর জন্য ঘরের মেয়েলুক, প্রত্যেক যারা মেয়েলুক আছেন উনাদেরকে আমি হার্টের ডাক্তার বলি। হ্যাঁ, প্রতিটি বাড়িতে কিন্তু হার্টের ডাক্তার আছেন, উনারাই পারেন উনাদের হাজব্যান্ড থেকে শুরু করে যারা ঘরে আছে পরিবারকে বাঁচাতে। তেল না খেলে হার্ট অ্যাটাক হয় না, এটা আমি বলে দিলাম, আপনি জিজ্ঞেস করতে পারেন কাউকে।
1: আর তেলের সাথে যদি

0: বলতে
1: লবণ, তেল, ময়দা আর অতিরিক্ত ভাত, এই চার পাঁচটা জিনিস আর চিনিটা, এই কয়েকটা জিনিস যদি ছেড়ে দিতে পারেন, মোটামুটি কমিয়ে দিতে পারেন, চিনি টোটাল বন্ধ রাখুন। যেমন আমরা কিন্তু প্রায় না হলে 15-20 বছর হয়ে গেছে আমি চিনি খাই না কিন্তু। হ্যাঁ, মিষ্টি দেখলে যদি কারোর এখন খেতে ইচ্ছে করে তাহলে রোগ আসবেই। এর জন্য আমরা সবসময় বলি, এখন আমরা সমাজটা হয়ে গেছে কি জানেন, সমাজটা হয়ে গেছে মিথ্যা কথা যত বলবো তত আমার লাভ, সত্য কথায় মানুষ খুব কম আসে, কাজে মৃত্যু বাড়ছে, রোগ বাড়ছে। এই মৃত্যুকরা একটু রোগে মানে খাবার মধ্যে বিষাক্ত জিনিস মিশিয়ে দিচ্ছে। মানুষটা যদি সঠিক হতো তাহলে সঠিক জিনিস উৎপাদন হতো, সঠিক জিনিস খেলে মানুষ কোনোদিন খারাপ করতো না। কেন আগের মানুষে চিনি খায়নি, খেয়েছে, আগের মানুষে কোনো মানে যা পেয়েছে তা খেয়েছে, ধর রক্ষা হয়ে গেছে। এখন প্রত্যেকটা জিনিসের মধ্যে বিষাক্ত হয়েছে, এর জন্য মানুষ খেয়ে খেয়ে বিষ বিষ আর জারতে পারছে না, অকালে চলে যেতে হচ্ছে। আর অকালে চলে যাওয়া মানে এটার মতো দুঃখিত আর কোনো কিছু নেই কিন্তু। হ্যাঁ, কেউ চাইবে নাকি কারোর বাড়ি খালি হয়ে যায় অল্প বয়সে? কিন্তু এখন এই হচ্ছে, 18 বছরে হার্ট অ্যাটাক, 15 বছরে ডায়াবেটিস, 10 বছরে ডায়াবেটিস, হাই প্রেশার 7 বছরে হয়ে গেছে। আমার কাছে যতজনই আসছে সব পেশেন্ট হয়ে আসছে, কিন্তু আগে মানুষ আসতো রোগের জন্য একটু যোগাসন করতে, এখন সব রোগীরা আসছে যোগাসন করতে। পাইলস, প্রচুর পাইলসের রোগী, গেঁটে ব্যথার রোগী, তারপরে গ্যাস্ট্রিকের রোগী, হজম হচ্ছে না, কেন হচ্ছে না, রাত্রে ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে লাগে, এখন প্রচুর। আপনি দেখুন না কতটা নার্সিংহোম আছে, নতুন নতুন নার্সিংহোম তৈরি হচ্ছে, কেন হচ্ছে, এইসব কারণেই হচ্ছে। যারা মেনটেন করে চলে যোগাসনের, যারা তারা কয়দিন মেডিকেলে গেছে আমাকে একটু বলবেন তো, যে কোনো কেউ বলবেন, যারা যোগাসন চর্চা করে তারা কিন্তু হসপিটালে যায় না। হসপিটাল কেন, হাত পা ভাঙলে পরে হসপিটালে যাবে না, রোগের জন্য তো যাওয়ার কথা নয়। ওই এর জন্য শরীরের মধ্যে কিছু জিনিস আছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ার জন্য ক্ষমতা আছে, কিন্তু আমরা সেটাকে নেই না। আমরা যা খুশি তা খেয়ে বেড়াচ্ছি, যা খুশি তা নিয়ম না মেনে চলছি, এর জন্য রোগের প্রকোপটা দিন দিন বাড়ছে, এটা আমি বলবো।
0: আচ্ছা, অনেকে, আপনি তো বললেন ঘুম থেকে উঠে যুগ, কিন্তু অনেকে হয়তো একটু বয়স্ক যারা ঘুম থেকে উঠতে পারছেন না, তারা যদি একটু দেরিতে ঘুম থেকে উঠে যুগটা করেন তাহলে উপকার হবে?
1: হ্যাঁ নিশ্চয়ই, যদি কেউ মনে করেন ঘুম 7 ঘন্টা হচ্ছে না ওনার, 7টা ঘন্টা পুরিয়ে নিতে লাগবে আমি মনে করব, আর নিস্তব্ধ ঘুম যেন হয়, কেউ যেন মানে কোনো কাউকে ঘুমের ব্যাঘাত না ঘটায়, এইভাবে চলতে লাগবে, মোবাইলটা সুইচ অফ রাখতে লাগবে। যেমন আমি 11টা বাজলে আমার মোবাইলটা সুইচ অফ রাখি, কারণ আমি ঘুমের কখনো ডিস্টার্ব করি না, এর জন্য ভালো আছি আমি। কারণ আমি সবাইকে বলি মোবাইলটা কাল কিন্তু আমাদের, মোবাইল সুইচ অফ না করে ঘুমালেন, কেউ ফোন করছে আপনাকে, ডিস্টার্ব হলো, এই ডিস্টার্ব হলে আর ঘুম হবে না আপনার। আর রাত্রে মনে করেন সকাল 10টায় উঠলেন কেউ, 9টায় উঠলেন কেউ, উঠে যদি এক গ্লাস মেথি ভিজানো জল পান করেন, ধনে গোটা ধনে ভিজানো জল পান করেন, জিরা ভিজিয়ে রাত্রে রাখেন 1 চামচ জল পান করেন, ছেঁকে ঈশদূষ্ণ জল মিশিয়ে, তারপর উনি একটু এক্সারসাইজ করেন না, ডিপ ব্রিদিং করেন বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, একটু নিজে আয়নার সামনে গিয়ে একটু শরীরটাকে নাড়াচাড়া করেন, সুস্থ থাকবেন অটোমেটিক। আমরা শরীর চর্চা করি না, এর জন্য আমরা বিপদে পড়ে যাই, ওই আর কি।
0: তো এই যুগটা শুধু শারীরিক ব্যায়াম নয়, এটা সুস্থতার জন্য।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আমরা এতক্ষণ সুস্থতার জন্য যুগ যেটা নিয়ে আলোচনা করলাম, এখন আমরা যে যুগ বিজ্ঞান, একটা স্বয়ংসম্পূর্ণ জীবন দর্শন, জ্ঞান, জ্ঞান যুগ, ভক্তি যুগ, এই বিষয় নিয়ে একটু আলোচনা।
1: দেখুন, যুগ মানে যোগাসনটা হলো একটা বিজ্ঞানসম্মত উপায়, কারণ আমরা কত চিকিৎসা পদ্ধতি আছে, যত চিকিৎসা পদ্ধতি আছে, যৌগিক চিকিৎসা পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা। শরীর বিজ্ঞান মানে হলো শরীরের প্রত্যেকটা গ্ল্যান্ডকে সুস্থ রাখবো আমি, সেই গ্ল্যান্ডগুলো যেমন হার্ট, লাংস, কিডনি, লিভার, বড় বড় যতগুলো আমাদের মানে যন্ত্র আছে এগুলোকে সুস্থ রাখতে গেলে আমরা আমরা তাদেরকে পরিপূর্ণ বিশ্রাম দিতে হবে। যেমন লিভার, লিভারটা কিন্তু আমরা সচরাচর আমাদের লিভারটাই এখন নষ্ট হচ্ছে সবচেয়ে বেশি, চতুর্দিকে ঘুরে দেখুন লিভার সিরোসিস রোগী।

খাওয়ার উপরে খাওয়া, ফ্যাটি লিভারের কিন্তু কোনো ঔষধ নেই, জানেন নাকি জানেন, আমি বলছি ফ্যাটি লিভারের কিন্তু কোনো ঔষধ নেই, আজ পর্যন্ত ঔষধ বেরোয়নি। ফ্যাটি লিভার হলো কমাতে গেলে আমরা কম কম খাবো, পেট ভর্তি করে একসঙ্গে খাবো না, যত কম পারবো খেয়ে নেব। আর সহজ পাচ্য যেগুলা যেমন লিভার নিতে পারবে না ওকে আমি সহজ পাচ্য যেমন খুব সিদ্ধ করে খাবো, যে শক্ত জিনিসটা খাবো না, আর খাওয়াটাকে কমিয়ে খাবো, দাঁত দিয়ে ভালো করে চিবিয়ে খাবো। আর হলো রোগ না হবে না, আরেকটা খাওয়াটাকে একটু চেঞ্জ করলে হয়, শরীর বিজ্ঞান এর জন্য বলছি, বিজ্ঞানটা অনেক খুব ইয়ে ধরনের, কারণ আমরা যদি দেখুন আগে কি খেতাম, কলা পাতায় খেয়েছি, মানুষ সুস্থ ছিল, লোহার কড়ার মধ্যে রান্না করা ছিল, গ্যাস টেস কিছু হতো না, প্রেশার কুকার ছিল না, পিতলের ডেক বা কাঁসার ডেকে মানুষ রান্না করত। এখন আমি ট্রিটমেন্ট করি ওই ধরনের, কিন্তু লাকড়ির চুলায় রান্না করত। এখন আমার মা আছেন 87 বছর বয়স, পাথারকান্দিতে আছেন, উনি এখনো লাকড়ির চুলো রান্না করছেন, হ্যাঁ এখনো তো উনি ফিট পুরো, নিজে রান্না বাড়া করছেন, সবকিছু করছেন, একা ঘরে থাকেন, 87 ইয়ার্স আমার মা, কিন্তু উনি সুস্থ আছেন, কোনো ওষুধ লাগে না এখনো। কাজে আমি বলবো সুস্থ শরীরে থাকতে গেলে যদি শরীর বিজ্ঞানটাকে আমি চিন্তা করি, তাহলে আমি শুধু ঔষধ দিয়ে হবে না, আমি লোহার কড়াইয়ের মধ্যে যদি আমি রান্না করি তরকারি, আমার কিন্তু অনেক উপকার হবে। স্টিলের সব ফেলে দেব, ওই যে কি নাম, অ্যালুমিনিয়ামের বাসন ফেলে দেব, কাঁসার বাসনে খাই, যদি কাঁসার থালে খাবো, পিতলের ডেক বা কাঁসার ডেকে রান্না করব, ভাত ভাতের ফ্যানটা ফেলে দেব, হ্যাঁ এইভাবে যদি আমি খাওয়া দাওয়া করি, তাহলে আমার রোগ অর্ধেক কমে যাবে, আমার লিভার ফাংশন ভালো থাকবে, লাংস ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে। কিডনি কেন নষ্ট হচ্ছে, কিডনির আমরা দাঁড়িয়ে টয়লেট করি সবাই, দাঁড়িয়ে টয়লেট করলে আমাদের প্রস্রাবের জার্মস গুলা বেরোচ্ছে না, হ্যাঁ চাপ না খেলে ওটা বেরোবে না, টক্সিন আউট হচ্ছে না, আমরা ঘাম বের করছি না, আমরা ফ্যান চালিয়ে বসে আছি, এসি রুমে বসে আছি, যত আরাম তত বেআরাম, এটা জানবেন, কিন্তু যত আরাম করব মুখের টেস্টে খাবো এতই রোগ আসবে। আর লিভার কি চায়, লিভার চায় সহজ পাচ্য খাওয়ার, আমরা এটাকে বারবার ওই বাড়িতে গিয়ে ডালমুট খেয়ে নিচ্ছি, আরেক বাড়িতে গিয়ে চা খেয়ে নিচ্ছি, দুধ চা খেয়ে নিচ্ছি, আরেক বাড়িতে গিয়ে আমি অন্য মানে মনে করেন ক্ষীর খেয়ে নিচ্ছি, এইসব খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে রোগ রাহুর করাল গাছ থেকে বাঁচতে গেলে। আর হলো শরীর সুস্থ রাখার পদ্ধতি হলো, আমি যদি আমার নিজেকে ভালোবাসি, যে আমি যদি বাঁচতে চাই, ভগবান পাঠিয়েছেন, প্রাণটা দিয়েছেন, তার জন্য আমরা নড়াচড়া করি, পুতুল তো অনেক মানুষ বানায়, প্রাণ দিতে পারে না, পুতুল নড়ে না, আমরা যখন নড়াচড়া করি, আমাদের সঠিক মাত্রায় যদি আমরা চলাফেরা করি, আমাদের মানে সবটি গ্ল্যান্ড সুস্থ থাকবে। শরীর বিজ্ঞান এমন বিজ্ঞান, সূর্যের আলো লাগাতে হবে, ভিটামিন যদি পেতে হয়, সবুজ শাক সবজি খেতে হবে, তাহলে ডাইজেশনটা ভালো হবে, দাঁত দিয়ে যদি চিবিয়ে খেতে হয়, দাঁত দিয়েছে ভগবান, কিন্তু আমরা চিবিয়ে খাই না, এক গ্লাস ভাত দিয়ে দেয় আর এক গ্লাস জল দিয়ে দেয়, লাভ কি হচ্ছে, হজম হচ্ছে না, দু তিন দিনের জন্য ল্যাট্রিন বন্ধ হয়ে যাচ্ছে, ল্যাট্রিন অফ মানে রোগের প্রকোপ বেড়ে যাবে, যত রোগ কিন্তু রাত্রে বাড়ে দেখবেন, দিনে চলাফেরা করবেন। কাজে শরীরটাকে যত্ন করতে গেলে আপনার নিজের মনটাকে আগে সঠিক পথে আনতে লাগবে, মনের জোর বাড়িয়ে শরীরটাকে যত্ন করুন, লাভ হবে, আর না হলে কিন্তু হবে না। মন আমাদের মেইন, মনটাই আমাদের কিন্তু সব, মন অচল মানে শরীর অচল, আর দেহ আর

0: একত্র না করি তাহলে কোনোদিন যুগ সম্ভব হবে না। প্লাস মানে যুগ মানে কি, যুগ হলো প্লাস, কার সঙ্গে কার প্লাস, দেহ আর মন যদি একত্র যুক্ত হয় তখনই আমার যুগ সম্ভব হবে, না হলে সম্ভব হবে না। এখন মানুষ আসে শুধু আমার ছেলেকে একটু যোগাসন করিয়ে নিন, মানে মনের দিক দিয়ে কিছু নয়, রাগ, সাংঘাতিক রাগ, রাগী মানুষ। হ্যাঁ, বাচ্চা যদি দুটা ব্যায়াম না পারে ওকে দু তিনটা ঘাড় বসিয়ে দিচ্ছে, কেন এগুলো হচ্ছে? মানুষের এখন হাউতাস বেশি, ধৈর্য নেই, রোগ আসলেই যোগাসনে কমিয়ে দেয়, এটা কোনো দিন হয় না। এটা অন্যরা বলতে পারে হয়ে যাবে, কিন্তু আমি আমি অনেকে দেখেছি আমাকে বলছেন যে অন্য টিচাররা তো বলেন এক মাসে কমিয়ে দেবেন, ওনার কাছে চলে যান। যোগ একদিনের নয়, এক মাসের নয়, দু মাসের নয়, রেগুলার করবেন, সঞ্চয় করলে ধীরে ধীরে স্বপ্ন ফলে বাস্তবে। কারণ আমি ধীরে ধীরে শুরু করেছিলাম ক্লাস সিক্স থেকে যোগাসন, আমার যখন শ্বাসকষ্ট ছিল বাবার কাছে করতাম, এরপর দেখুন করতে করতে করতে করতে দেখলাম শ্বাসকষ্ট কমে গেছে, আমি তো এখনো সুস্থ আছি। তারপর আমার গুরু বিশ্বশ্রী মনোতোষ রায়, কলকাতা থেকে ট্রেনিং করেছি ওনার কাছে, করায় আমি এখনো ওনাকে আমার হৃদয়ে রেখেছি, কারণ ওনার দ্বারাই আমি চলছি। কিন্তু আর শরীর বিজ্ঞান এমন বিজ্ঞান, এটাকে যত্ন না করলে শরীরের সঠিক গ্ল্যান্ড গুলো আপনি চিনতে পারবেন না। থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েডের প্রবলেম প্রচুর পরিমাণে হচ্ছে এখন, থাইরয়েড গ্ল্যান্ডটাকে সুস্থ রাখতে গেলে কি কি করা দরকার? আমরা যদি সর্বাঙ্গাসন করি,
1: হ্যাঁ হ্যাঁ,
0: থাইরয়েডের ভালো কাজ করবে। মৎস্যাসন করি, থাইরয়েডের ভালো কাজ করবে। উষ্ট্রাসন করি, থাইরয়েডের ভালো কাজ করবে। এইগুলা মেনটেন করতে লাগবে আমার সঠিক যারা যোগাসনের প্রশিক্ষক, প্রশিক্ষণপ্রাপ্ত, ওনাদের কাছ থেকে গিয়ে যদি আমরা একটু ঠিকঠাক করি ওইটাই আমাদের হবে। আর কর্মযোগ, আপনি বলেছেন কর্মযোগ জ্ঞান যোগ, কর্ম না করলে কোনো জিনিস নেই, কর্মের মাধ্যমে আমরা সব কিছু করছি। কিন্তু আপনিও আসছেন আমার বাড়িতে, কর্ম আপনার কর্ম কিন্তু, আর আমি অনেক সময় বসে আছি কর্মের জন্য মানুষকে যাতে আমরা সহায়তা দিতে পারি, সুযোগ দিতে পারি যুগের মাধ্যমে। কাজে ভক্তি যুগ, কর্মযুগ। স্বামী বিবেকানন্দ কি চাইছিলেন? চাইছিলেন মানে মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে, আমার মানুষ না আসলে আমার যুগ হবে না। কাজে আমরা কর্মযুগ, ভক্তি যুগ, ভক্তির মাধ্যমে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এই এই তিন চারটা জিনিস যদি কারণ না থাকে, যদি মেডিটেশন না করি আমরা, ধ্যানে না বসি, তাহলে আমাদের যুগ কোনো যুগই সফল হবে না। এটা হলো ধ্যান যুগ, জ্ঞান যুগ। কারণ আমরা ধ্যান কার ধ্যান করব? আমরা একদিকে বসবো ধ্যানে, আরেকদিকে তাকাবো টিকটিকি নড়ছে, এদিকে তাকাবো, এগুলো হয় না।
1: একাগ্রতা,
0: একাগ্রতা কখন আসবে? যখন আমি ঠাকুর করে বসবো, ঠাকুরের চিন্তা ভাবনা করবো, ঈশ্বরকে ডাকবো, তখন আমার মন এক হবে, নাহলে কোনো প্রাণায়াম হবে না। এর জন্য বলছি মানে আমরা সব জ্ঞানই নেই, কিন্তু জ্ঞানটাকে আমরা কাজে লাগাই না, ওটাই আর কি আমাদের জ্ঞান যুগের না। জ্ঞান যুগ কি? জ্ঞান তো অনেক, দেখুন মহর্ষি পতঞ্জলি যে জ্ঞান গুলো দিয়ে দিয়েছেন, তারপর ধরুন আমার সব গুরুজিরা যারা আছেন, স্বামী রামদেব আছেন, স্বামী শিবানন্দ সরস্বতী আছেন, তারপরে আছেন কমল ভান্ডারী, বড় বড় যারা বাইরের ব্যায়াম জগতের মানুষ, ওনারা তো সব সময় বলে গেছেন যোগ হলো স্থির সুখ মানসম। আজকাল আমরা স্থির ভাবে করতে পারি না কোনো কিছু, আমরা তাড়াহুড়ো, এর জন্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বেশি হচ্ছে। হ্যাঁ, জোর করে যোগাসন করাচ্ছে মানুষ, কি করছে, পায়ের পিছন দিকে পা দিয়ে ছোট ছেলেকে আমি ব্যান্ড করছি, এটার মেরুদণ্ডে চাপ পড়বে। অনেক টিচাররা আমাদের মতো আছেন, অনেকে নিজের পোষার লোভে ছাত্রদেরকে পুরস্কার পাইয়ে দেওয়ার লোভে, ছাত্র বাড়ানোর লোভে এখন আমি যা তা খুশি ব্যায়াম করাচ্ছি, এটা কখনো যোগ হয় না। যোগ হলো স্থির সুখ মানসম, স্থির ভাবে বসে আমি আসন করব, চাপ দিয়ে নয়।
1: তো জানার জন্য তো অনেক আছে, কিন্তু আমাদের সময়ের প্রভাব তো, আমি বিশ্ব শান্তির জন্য যোগ এই ব্যাপারে কিছু জানতে চাই।
0: বিশ্ব শান্তির জন্য দেখুন, বিশ্ব যোগ দিবস আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী জি এটাকে রাষ্ট্রসংঘে মানে আমাদের উনি করে গেছিলেন, এটা কিন্তু করে গেছেন আরো উনি, উনি ভারতবর্ষের প্রচুর মানে সমস্ত দেশ বিদেশে ছড়িয়ে দিয়েছেন এই যুগকে। কাজে আমি এটুকু বলবো, বিশ্ব শান্তি যদি হয়, মানুষের মনের শান্তি যখনই আসবে, বিশ্ব শান্তি অটোমেটিক আসবে যুগের মাধ্যমে। যুগ করতে হবে সবাইকে আপন মনে, আলো

0: কিভাবে ওই আলোটাই যেন আমরা প্রতিটি ঘরে ঘরে পাঠাতে পারি যুগের মাধ্যমে, আর যে আলো ফুটে উঠবে আগামী দিনের কলি। হ্যাঁ, সবাই যেন এটুকুই বলি যে যুগটা হোক সবার মঙ্গলের জন্য, যাতে সবাই রোগ মুক্ত থেকে আমরা পৃথিবীকে যুগের মাধ্যমে পৃথিবীর সবাইকে সুস্থ সবল এবং নিরোগ রাখতে পারি। ওটাই আমাদের বিশ্ব শান্তি, বিশ্ব কামনা, মানে শান্তির জন্য কামনা করছি। আর এক মনে আমরা প্রার্থনা করব যে আমাদের অনেক মন্ত্র আছে, যেমন আমরা বলি না যে সবাই, আমরা তিনবারই বলি ওম শান্তি শান্তি শান্তি, যাতে বিশ্বের শান্তি হয় এই যুগের মাধ্যমে, যাতে আমরা শান্ত পৃথিবী চাই, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে এই যুগের মাধ্যমে। এটুকুই বলবো, আর বিশেষ কিছু বলার নেই, কারণ যুগ মানুষ যেন গ্রহণ করে, হ্যাঁ, রোগ গ্রাহর কোলাল গাছ থেকে মুক্ত হওয়ার জন্য।
1: এতক্ষণ আমরা সুস্থতা, জ্ঞান ও বিশ্ব শান্তির জন্য যোগ এই বিষয়ে অনেক কিছু জানলাম, আপনি এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা এই আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন বিশ্ব যোগ দিবস উপলক্ষে সুস্থতা, জ্ঞান ও বিশ্ব শান্তির জন্য যোগ এই বিষয়ে বরাক উপত্যকার বিশিষ্ট যোগাচার্য বিপ্রাশিস চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত। বন্ধুরা, এই সঙ্গে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের সময় একেবারে শেষ, তাই এবারে আমার অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা জানিয়ে আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি।

আকাশবাণী শিলচর, শুরু হল আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং FM 102.3 মেগাহার্টজে। অধিবেশনের শুরুতেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

পুককি সরুকতে যাওয়া চাখাও স্টমাক ইনটেস্টাইন থিবং থিরিন লিভার কিডনি পেনক্রিয়াস আমসুং স্প্লিন চিংবা ইন্দ্রি কয়াসি লোইনা চনিংদা লেইরিবা সেক্স অরগান মরুয়েনা নুপি সিংগি ওভারি আমাদি নুপা সিংগি টেস্টিস না চিংবাগি মথকতা আহেনবা সাফু প্রেসার লেইতাবনা মরম ওইদুনা ইন্দ্রি সিংনা মানিং তামনা মসা মসাগি থৌদাং পাংথোকচাই আসুমনা ইন্দ্রি সিংনা ইগি ইচেল চাং নাইনা নিংথিনা চেনছিলকপদগি মখোগি মপাঙ্গলসু কঘটহল্লি যোগগি খোংচত্তা মতম সিগি চং যাওনা চৌখৎলকলিবা যোগগি কাংলোন আসিবু মালিয়ামদা মসক তাকখিবদি স্বামী বিবেকানন্দনি ইং লিসিং আমগা চানিপান গা মরপুত্রা হুমদোই সেপ্টেম্বর গি তাং তরা নিথোইদা আমেরিকা গি রিলিজিয়ন পার্লামেন্ট কি থৌরমদা ওয়াঙ্গাং খিবা মতমদা স্বামী বিবেকানন্দনা কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ আমাদি রাজযোগগি পাউজেল মিয়ামদা পিবিখিবেনি হাইবাসি মিয়ামনা ইয়ানারবা ওয়াফামনি মথংদা যোগ আসিবু হেন মতমগা চানা চুননা মডার্নাইজেশন ওহেনবা আমাদি আনৌবা ওয়াখাল্লোনগা লোইনানা টেকনোলজি কেয়া হাপচিনখিবাসি ইং লিসিং চামাপনগা কুনতরেত আদ্বাইদগিনি মতাং আসিদা কাভৈল্যধাম লুনাওয়ালা পুনেদা স্বামী কাভৈল্যানন্দনা ইহান হানা যোগদা সাইন্টিফিক রিসার্চ তৌখিবনি মথংদা কাভৈল্যধাম যোগিক থেরাপি অ্যান্ড রিসার্চ সেন্টার জয়পুরদা আদুগা ডক্টর স্বামী গীতানন্দনা পন্দিচেরিদা আনন্দ আশ্রমদা বানারস হিন্দু ইউনিভার্সিটিগি আয়ুর্বেদ সেন্টারডা স্বামী বিবেকানন্দ অনুসন্ধান সংস্থা বিবেকানন্দ ইউনিভার্সিটি বেঙ্গালোর অষ্টাঙ্গ রিসার্চ সেন্টার মহীশোর আমাদি অল ইন্ডিয়া আয়ুর্বেদ সেন্টার দিল্লি না চিংবদা যোগাগি হিরামদা চাওরব মচা কয়া বৈজ্ঞানিক ওইগব মদাংদা মৌংদা সেম সাদুনা হাপচিনখি আসুমনা ঙাসিদি যোগ আসি আসুকি মতিক চাওখৎলে মদুদি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন না মসক খংবিদুনা জুনগি তাং কুনমাথোই আসিবু ইন্টারন্যাশনাল ডে অফ যোগা হাইনা ইউএনও গি মেম্বার অর্গানাইজেশন চামগা হুমবুত্রা তরেত মগ্না পুন্ন পালন তৌমিনব ওয়ারেপ তাকরে মাইকে আমরমদা ইং লিসিং চামাপনগা হুমবুদ্রা নিপান মার্চ কি তাং কুন্থ্রাদা ভারত সরকারনা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন যোগা এন্ড নেচারোপ্যাথি কৌবা অটোনোমাস বোদি এমা সেমদুনা যোগা গি লমদা সরকার গি ওইবা থবক থোরম কয়া লেপ্তনা পাংথোরকলি হৌজিক হৌজিকনা আয়ুষ কৌবা কইগি তোঙানবা মিনিস্ট্রি এমা সেমগতুনা হাইরিবা রিসার্চ কাউন্সিল আসিবু তেংবাংলি যোগা এডুকেশন গি মতাংদা ইন্ডিয়া গি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 না মাইয়েক সেংনা হাইরি ছাত্র সিংগি হকচাং আমাদি ওয়াখল পুকনিংবু তেখত হন্নবা স্কুল সিংদা যোগা ক্লাস হৌদুকদবনি হাইনা মথংদা ইং লিসিং আমগা চামাপনগা মরফু নিপানদগি সেকেন্ডারি স্কুল সিংদা হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন গি সরুক আমা ওইনা যোগা তাম্বিবসু হৌরকিবনি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন না যোগাবু তঙাই ফদব সাবজেক্ট আমা ওইনা ক্লাস সিক্স দগি হৌনা টেন আদুগা ইলেভেন আমাদি টুয়েলভ তা অপশনাল সাবজেক্ট আমা ওইনা তাম্বিদুনা লাখি যোগানা নৌনা হৌগলকলিবা আঙাং সিংগি ইমোশন এংজাইটি আমসুং ডিপ্রেশন সু কোলি আঙাং ওইরিঙ্গাই মতমসি হকচাং তদ নতনা ওয়াখল খান্ধবগি পাঙ্গলসু নোংমো নোমগি হেঙ্গলকলিবনি মতাং আসিদা মখোইবু নিংথিনা ঙাক সেনবিবা আমাদি ইয়ামনা আফাবা চাওখৎপা ফিবম আমাদা ইয়ুম আমসুং মহৈসং আনিমক্তা থামবগি দরকার ওইরিবনি আদুবু চাওখলকপগি মতুং ইনা সাইন্স আমাদি টেকনোলজিগি হিরামদা হেন থওয়াই যাওরকপদগি আঙাংসিংগি ওয়াখল আমাদি পুকনিংদা মাইকেই খুদিংমক্তগি আকনবা সাফু কয়া পিরকপা থেংনাই ইন্টারনেট মেডিয়ানা মখোইগি ওয়াখলদা লেপা লৈতনা মায়াই কাহানবাসু থেংনাই মরক আসিদা মামা মাপা আমাদি স্কুলগি ওজাসিংনাসু পরীক্ষাদা নিংথিনা মহি ইয়ানানবা আকনবা সাফু আমাদি চৈরাকপিবা থেংনাই মরমসিদগি মখোইদা এংজাইটি ডিপ্রেশন ইয়ামনা সাউগনবা তুমবা যাদবা হাইবা ইনদবা ড্রাগ চারাকপা স্কুল চানিংদবনা চিংবা আনাবসিংসু ওইরাই আসুমনা ওয়াখল পুকনিংগি ওইবা লামচাত সাজাত্তা আহোংবা লাকপাসিদা যোগানা মাই পাকনা লায়েংবা গামহল্লি আঙাংসিংনা নিয়ম ঙাকনা চাতপা আমাদি এংজাইটি ডিপ্রেশন ঙাকথোকপা গামনানবা যোগা সানারবদি মতম আসিগি চাপ সানারবা হিরাক ইয়াওদবা লায়েং মখল আসি মিয়ামনা পামনাবা ট্রিটমেন্ট মখল আমনি হাইনাসু লওনবা গামগনি চাং নাইনা যোগা আসনসিং সানাবনা হকচাং ফন থামবিবদ নতনা লামচাত সাজাত নীতি মেন্টাল অ্যাটিচুডনা চিংবা হোংলকপা থেংনাই প্রাণায়াম সানাবনা পুকনিং আমাদি ওয়াখলবু লাইনা ফাথাবা গামহল্লি আসুমনা নিগেটিভ ফিলিং ওয়াখল নুঙাইতাবা পুকনিং নুংনাঙবনা চিংবসু ফহল্লি প্রত্যাহারা ঙাকনা চাতপনা মাপানগি ওইবা আরং আরাককি নুঙাইবা তাইবংদগি ওয়াখলবু নাথাইদুনা থানুংগিদগি ফাওরকপা নুঙাইবদা পুকনিং চিংছিলাই আসুমনা ওয়াখল ফাথাবা গামহল্লি মেডিটেশন

আমাদ ফামিনগনি লাইবক পুকনুমিত ডিগবৈ রিফাইনারি চতপগ রিফাইনারি আদুগি অফিসার আমসুং তিনসুকিয়া জিলাগি ডিস্ট্রিক কমিশনার মিফাম আমাদ ফামিনগনি নিট ইউ জি কুন্তরুকি পরীক্ষা গাছি আমুক পাংথোকলি ন্যাশনেল টেস্টিং এজেন্সি পরীক্ষা আসে মঙ্গনহন লাইবাক সিনব থা মক ড্রিল পাংথোকি গাছি পরীক্ষা আসে পথাপ কায়দনা শান্তি আয়েত আপন লেতনা পাংথোকবগিদম সেকুরিটি পার্সোনেল লাখ আনিমাই হেনবনা সেলি পরীক্ষা আসে লাইবাক আসে শহর চৌঙাগ যাংখৈমাথোই আমসুং মপাল লাইবাকি শহর তরামারিদসু পাংথোকলি গাছি পরীক্ষা আসে পূর্ণ ক্যান্ডিডেট লাখ কুনিথোইগ লিসিং হুমুত্রামাপ্পন হেন সরুক জারি আসামগি মফম কেয়াদসু গাছি নিট ইউ জি লিসিংআনিগ কুনতরুকি পরীক্ষা পাংথোকলি ইউরোপিয়ান ইউনিয়নগি মনুং সানব লাইবাক কুনতরেটকি নাগরিকসিংবু আসাম কোইবদ আথিংব থামলামব আদু লৌথোখ্রে হাইনা গরাং মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মানা ফোংদোকি গরাং সোশিয়াল মিডিয়াদ থাগতপ ওয়ারল আমদ মুখ্যমন্ত্রী নাহাই রাজ্য সরকারনা মাসিগ মারি লাইনব অফিসিয়াল ডিক্লারেশন ফংলে ব্রিটিশ এম্বাসেডর হার্ভে ডেফলিননা রাজ্যগি চিফ সেক্রেটারি ডাক্তার রবি কোটাদ অফিসিয়াল ডিক্লারেশন লেটার আসি পিখ্রে জাপানগি প্রধানমন্ত্রী সুনায়া তাকাইজিন আসাম খোদারকদব মারি লাইন রাজ্য সরকারগি থবক থরম কনখতলি তাকাইজিন খোদারগদব মিয়ংথামলগ রাজ্য সরকারগি কর্মচারীগি মনুংদ আওয়াংব থাকি অফিসার হুমুত্রাবু থৌদং কয়া সিনখ্রে প্রধানমন্ত্রী আসে ট্রান্সপোর্টেশনগ আতোপ সিন লাংব পুনমক অফিসারসিং আসিদ সিনখ্রে থৌদক আসে মারি লাইন গুহাটি মহানগরবু নৌনা লাইতেংবগি থবকসু কন্ন চাথরি রাজ্য সরকারগি ইয়াথং মতুং ইনা গুহাটি মিউনিসিপাল কর্পোরেশন আমসুং পি ডব্লিউ ডি লোইসংন লানগি খোংজংদ মহানগরবু লু নানহনবগি থবক চাথবগ লাইন আহাংব লামসিংবসু আনৌব সকলো নম হাবনব কন্ন হোনরি পনবাবদি জাপানগি প্রধানমন্ত্রী সানায়া তাকায়াসি লাগলিব জুলাইগি তাং আমদ নিউহিমনিগি খোংচত আসামদ খোংদারগনি পাও লইজরে আকাশবাণী শিলচর হজিক নুমিদামারঙ্গি পুং মঙ্গাগ মিনিট কুন্থ্রামঙ্গা তারকদৌরে গাছি গনদি মণিপুরি থৌরম মাতাং আসিদ লইছিনজনবা ইয়াথং নিজরি পিনাবিরসি।

0: এইবো আকাশবাণী শিলচর ক্রিপনে হামজং মাখা সমাখনারি দিনেনি জন ডিমাসা প্রোগ্রাম জেন্ডু মিডিয়াম ওয়েব নি মিটার রেজা টাম বিশা টাম মাগনি পয়েন্ট মাক থাম মাগনি ক্রাউডে রেজা আজাই মাখন যে কিলো হারচা অডে এফ এম নি রেজা সি মাগনি পয়েন্ট মাক থাম মেগা হারচা দিনে হাইটিবারি সাইন জুন বডেন নি সাইন কনসে ইংরেজি মাইটাই নি রিজিং নি মাইটাই কন্ডো দিনেনি জন ডিমাসা প্রোগ্রাম হা খনানাং ইন্টারনেশনেল যোগা ডে মাইপাহি যিনি সুবুং জং গ্রাফাইটাইস লিবা মাইপাহি শান্তনু বর্মন সাইন্টিনা
1: প্রোগ্রাম খনাই রসেনে হামজাউমা কাসৌমা কনারি হাদু আং দিনে ইন্টিগ্রেটেড ট্রাইবেল ডেভেলপমেন্ট প্রজেক্ট নি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি নি চেয়ারম্যান গেডেমা শান্তনু বর্মন সাম্পং লংটা সাকে ইন্টারনেশনাল যোগা পাশাইন মাইপাহি সাইনলিমানে যিনি আকাশবাণী নি স্টুডিও হা জমাবা গেডেমা বর্মন লংটা সা দুহা যিনি স্টুডিও হা চুপাইকা গেডেমা নিঙ্কে যিনি স্টুডিও হা খাজাম মোজাং লামজো লাদু জুথাই
2: জুথাই
1: গেডেমা নিঙ্কে যিনি স্টুডিও হা জমাবানী গ্রাউ জাকা ইন্টারনেশনাল যোগা পাশাইন হা যোগা স্মার্টি নি খালাইমা নাংবা যোগা বিশিলাই টাইপস নি জাদু অডেহে দিনীনি বসাইন হা সম্বয় যোগা হামসি নাংদু অডেহে এব ফিঞ্জিকিবা ইন্টারনেশনাল যোগা বসাইন জাং সম্বয় যোগা হামসি জুপালাইডু এদিবাসী মাইপাই হেসাইনলে মানে জমাবা ঠিকালা গেদেমা সিকাংটো হা ইন্টারনেশনাল যোগা বসাইন মানিবানি ক্রাউ মাইপাই প্রোগ্রাম খানায় রসিনে বেলেপ জাং সাইনি থাকাতে হামসি নং হামনামু
2: জুটাই ক্রিপ খেবো প্রোগ্রাম খানায় রাও শিখেবো আনি হামজাউমা অডে কাসাউমা ইন্টারন্যাশনাল যোগা ডে জিং একুশ জুন মানিদু জেলা দাগলাই দুই হাজার ছাব্বিশ

0: মানে 12তম ওরেজাং জিংখ্রিবো মিটিলাইডু সিনি ভারতনি কেটেমা প্রধানমন্ত্রী কেটেমা নরেন্দ্র মোদীজিনি বুনি লিডারশিপা জিং ভারতনি সংস্কৃতিকে জিং মুলুকা লাংবা লাংদারা খনারিবা খনারি দাদা এব যোগা থিয়াবাকে এবনি বেনিফিটস হামবি থিয়াদা ওয়ার্ল্ড নি সুমনি মিথিবানি পরে জিং 2015 হা 21 জুন কে মানিলাইনাং থিয়াদা পুরা ওয়ার্ল্ড নি সুমজং এবকে দেংলাইবা ঠিকালা এব ইন্টারন্যাশনাল যোগা ডে যোগা ডে আছেন যোগা খাইমা বব গ্রাউথাইনিয়া যোগা ডে চিরাদা মাসে ডেংবান গ্রাউথাইলা জিনি বো হাফসহা বিভিন্ন ধরনি নিনি বহা বসাইন মানি দু বো বসাইনা মাদার্স ডে থিদু ওমেন্স ডে থিদু বিভিন্ন ধরনের ওটা বসাইন রেং দু ওলি ওলি হিসাব যাং জিনি রাহাবো মাসে ইন্টারন্যাশনাল যোগা ডে চিরাদা 21 জুন খে ডেংবা বুকে ডেংবান কারণ যাব খা যাহাতে এব যোগা ফং বেনিফিটস বলি হাম্বা হাম্বা মাইডু বুকে যাহাতে ফাগিনিয়াবা বসাইন হা যাহাতে সুবং বলাও লাঙিয়ামা বলাও ইয়ারাদা বুকে আরো খাজা দাউদাদা যাহাতে বুকে আরো মানি লাইমা ওদিকলেদা বনি বেনিফিটস নিকলেদা বো যাহাতে ওয়ার্ল্ড ওয়াইড সাইসি বুকে সাইনাই কুলাইমা সাইনাই কুলাইদা বনি হাম্বা কে আরো সাইনসিমা উলিছরাদা এব বসাইন কে দেংবা ঠিকালা দাগলাইলা এব 12তম ইবন বো গিবিন গিবিন দুহা টিমস ব্রেন বো স্লাইফাইডু গিবিন গিবিন বছরা দিনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইবুকে একসেপ্ট লাইদাটা ওটেক লাইদা যিনি 12টা মাসে আয়ুষ মন্ত্রালয় ইত্যাদা দং বুনি আন্ডার হা এরা হা ডাগলাই নাদি খাইমা দাবাই খালি নাদি খাইমা বুনি মাসে বুঝে রূপরেখা স্লাম্পা লংদু
1: গেডেমা ইবো ইন্টারন্যাশনাল যুগা বসাইন মানি মানি নাংবা নাংবা গরক থেকে নিং সাইডি থাকা গেডেমা বুনি এখন হা দিনে বসাইন হালান মুলুক জং নিং ইবো যুগা বসাইন কালা মানি লাইটু ওডিবানি যুগা ক্লাইসলিং মা নাংবানি গরাও মাইপাহিব পরাম খানায় রনে বিলেপ জং সাইডি কাটে হামনাং
0: যোগা নাদি যোগা খাই মাতলা যোগা নাদি বো জিনিসকে জিং মিছি দামা নাংদু যোগা লা নিশ্চয় সংস্কৃত শব্দ বো বুকে খাইবানি পরে আং নাদি ওরাপাং নাদি হাম্বা জাতু বো জিনিসকে মিথিমা নাংদু মিথি দাদাসে বহাপাং যদি হাম্বা মাইদু সেটা সিবং মিথি কাছে বকে কেবো ইয়াওয়াই লাইমা যোগা খাইবানি বহুত নিনি হাম্বা বস্তু দং জিং সিকাং টহা এব যোগা খাই দাদা আনি লামজমা হামজমা হাম্বা নাদি বস্তু দং বকে আং সিকাং টহা মিথি দামা নাংমা না ঠিকালা দিনিন বসাইন হা দিন দানলা সোশ্যাল মিডিয়ানি জামান আছে ওদিবানি খেরিপো সোশ্যাল মিডিয়া হা বা টিভি হা খবর কাগজ বেরে না খেরিবাবো মাইনেই দু ওরা ফুরিকা থিব নিং মাইনাং ঠিকাবো স্পেশালি আং মিথিবালাই ঠিকালা যোগা খাই খালা নিনি সাউ হাম দাউদু নিনি সাউ রাও থে থে চা দাউদু ওদে যাং নিনি বিশিংহা যে ইমিউন সিস্টেম থিটা মাসে বিমার যাং রাউলাইমানি খাইটা যিনি সিবুংনি বিশিংহা মাসে সাদি দং ইংরেজি যাং বুকে ইমিউন সিস্টেম থিটিদু বাংলা যাং থিনাং থিকালা বো রোগ প্রতিরোধ ক্ষমতা ওলি থিদু বো জিনিস রাউডাও খালা নিং বাজিনি বেমার যাং নিং রাউলাইমানি খাইটা দা জোর মাইডাও দু যোগা খাই খালা নিন সাওয়া বেমার বো হাফুয়া দু ওদেহে বেমার যদি জাহিন দং রে থিকালা ওরাফাং বো সাঙ্গা নু বেমার হাম্বানি লামাহা থাংদাও দু নো ডাউট দিনে বিসাইনা মুলি সান্দি বো জিদু মুলি সান্দিন বসাওয়াছি নু জিং দংয়া দাদা ও যোগা খাই ফালাং খালা বো মুলি সান্দিনি বো খেরে খেরে খেরে খেরে খেরে খেরে মানে বুকে ইয়াবই বাবো জিং কম ফ্লাইফুদু বো মুলি সান্দিনি দাদা বো নিং রাউটিং প্রাটিং জাহি দংফুদু হ্যাঁ মনাঙ্গাটা হা ফুরি বা হাস মা হা টিভি আবো নুরে মনাঙ্গাদান ঋষি মুনি দে রাজা জাং রিজিং জাং থাঙি দং রে নে চিরাটা ওদেবা নং দিনে জিং ফুরি বা মাইবাসে না তেলা বো ইসাব জাং বুনসি না দি জাহি ওলে রাজা জাং রিজিং জাং থাঙি দং বো দিন দাখনা বিশাদবরি বয়স ফার জাখা নং সিবং মোটামুটি থিমানি বলা মা সফাইদু না ঠিক আবো মনাঙ্গাদানি ঋষি মুনি বুতুলা বুনসিলা সেরবাইলা রাজা জাং রাজাওয়া রাজাব্রি রাজাথাম উলি দিন থাঙি দং বা চিরাটা জিং খানাফলাবদে বুনসিলা কইবো যোগা জিনিস থিয়াবাকে বুনছি সামি দিব বুনছি ইয়াই ফালাংদু করিবা নিছে ইয়াই ফালাংবা নিছে বুনি হাইব লাউডবা ওদেহে বুনি সাউব রাউটিং প্রাটিং জাহি দংবা আর যোগা থিয়াবলা ইন্টারন্যাশনাল ডে থিয়াটা 2/21 ফাইদু ওখালেছেন খ্লাইমা বুক রাউটাই নিয়াঠি এবলা নিনি সামি দি নিনি সলি বাহা বকে বকে ব নিং মাসে নিনি লাইফ অফ পার্ট মাসে খ্লাই ফালাম বলে ঠিকালা নিং সুবং থাঙি দং হলা মাখাম জিমা নাংদু না থুমা নাংদু দুগরমা নাংদু উলিলেই নু থিনাং ঠিকালা যোগা বো নিনি ডেইলি খ্লাই ফালাংমা নাংদু
1: গেডেমা নিনি নিপাং এলি নাংবা নাংবা কারাও খানা ফালাংবানি আং যার বহাম ছিনং খাজালাটু আর মুলুক বো এলি হাম্বা হাম্বা মাইফালাংবানি এলি বেনিফিটস দং মিঠি বিফানিং খ্লাই নিং লামজনাই বাসে ওডিবানি খ্লাই নিং জিং দিনিনি বসাইন হা এব জুন বডাইনি সাইকনসে কে জিং ইন্টারন্যাশনাল যোগা ডে টিহি মানিবা মাইবা বনি এখন হা আর গ্রাউ মাসে সিহামনাং যাবা এব ফিনজিগনি বা ইন্টারন্যাশনাল যোগা বসাইননি টিম লা হামছে নং দেবালাই যাদু ইংরেজি গ্রাউ জাংলা ওয়েলনেস টিডু উইজডম টিডু ওদের হে ওয়ার্ল্ড পিস টিডু না উদিবনে এব ক্রাউড থাইটামনে বলা মাও।

0: प्रग्राम खाने आरोने थाइसिदेंगने कराव साइन्टिफा आखादे हमसेना हमनामु
1: दाखलाइनि टीमला बो माकथामनि बिसिङा शॉर्ट क्लेथिया नंथिखाला इंग्रेजीजोंनो बखे हेल्थी एजिंग ओरै छिरिदाबो माने नि राबानि सांखिलि हाबो रावथेते जाहि दंफुमा ग्राउडिमाजों थिनांथिखाला एजिंग मानला रामा बयस जायोमा राबा हाबो जाहाथे नों हेल्थी माने नों राउथिं फ्राथिं जाहि दंफुमा मोजां सिसे दंफुमा दाखलाइनि टीमला बनिं World Health Organization মাসে সাথে লাইবা বুঝে মাসে সার্ভে লাইবা বো সার্ভে আর নাই বালাই ঠিক আল্লাহ দু ফাগে নিয়ে বা 2050 ইয়ার্স হা এবং ওয়ার্ল্ড বিশ্ব হা যত জন সুবং দো বুঝে নি এজ মোটামুটি 50 নি বসাও হা এজ দো ইয়ার 200 ক্রোর নি বসাও জানাং নে ঠিক আল্লাহ মানে যিনি এবং ওয়ার্ল্ড মানে সুবং দো ইয়ার বিশ্ব হা সুবং দো ইয়ার বেশির ভাগ 50 এজ নি বসাও দো ইয়ার বাং দো নাং মাসে বুঝিনি মাসে অনুমান ঠিক আল্লাহ দিনিন বসাইন হা সুবং রাফাইকা ঠিকালা বিদিকলি দংমা দিনে বসাই না সিবং মুলি সান্দি দংবা নি ক্রিপজারি দংবা নি দিন দাহালা বয়সলা লাবালা লাউডো ফাইতু হ্যাঁ সেরফাই 80 বছর 90 বছর দিন দাহালা মর্টেলিটি কেসা কম জাতকা ঠিবাগা কম জাতকা বিমার জাখান ঠিয়া সিবংলা ওদিনদা
0: আউলেনি
1: মুলি সান্দি দং দিন দাহানা সাইন্স ডেভেলপ জাখা ওদিবানি সিবং সাঙ্গা খলেলা ঠিয়া ঠিকাবো নাইবালাই ঠিকালা দুহা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নুবালাই ঠিকালা সিবং দিনে 80 বছর 70 বছর চাবানি পরে বুঝি নাই বুঝি হুইল চেয়ার কালাইলংলাদু সেরবাই থুই বিছিন হা কালাই থাউলংলাদু বুঝিন সাওয়া শক্তিগিরি থাঙিদো দংদু কিন্তু বসাওয়া শক্তিগিরি
0: খুশিরিয়া
1: খুশিরিয়া ঠিকালা বো নিং যদি হুইল চেয়ার খামনাং বা নিং বিছিন হা থাউলংলানাং ঠিকালা বো থাঙি দংবানবো মূল্য বনাদি এবং হাফসাওনি খাজা মাখেলা বোলা খাজা লাখাবো মাইফিয়া হা ওদের থাকবা নিব কারণ বো মাসি দো নাই দিন দাখনা নাইবালাই ঠিকালা হ্যাঁ সেরবাই মজাং মানফেরা ক্রিম হুদু হ্যাঁ সেরবাই স্মাবা খাইডু বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ খাইডু খাইডাটা যার কে যার মানে মাখলা ডেংমা জানারিমা উলি চেষ্টা খাইডু সেরবাই নিনি সার্জারি খাইডু ওদে খাইডাটা লা নিং মাসি সময়া নিং জানা লাফরে কিন্তু বো ঠিয়াসি বো থাঙি দংদু শিলা বোলা লুগুয়া দংফাইয়াগো ওদেবানি দাখলাইনি থিমা দেংবানি মতেলা যাহাতে জিং ইয়োগা খালাইখালা নিং বো বিউটি ক্রিম বইব সমাবা সমাবা ব্যবহার খালাই আর দাবো নিং যেটি যত দিন হাফসাওয়া থাঙি দংদু উলি দিন পর্যন্ত নিনি সাও রাউটিং প্রাটিং মজাং সিসি জানা গিল গিল জারারা দংফুদু এব মাসে ঋষি মুনি রাও এবকে এবকে সামাই দাদা এবকে জিনে থিরি লাঙিয়াবা বস্তু দং কোডেবাসে এবো জিনিসকে ঠিকলিম লাইরাটা আবার এবো টিমকে ডেংফিন নাংছিরা দালাইলা গো ডেংফিন নাই বাবু টিমকে
0: আ ঠিকা লাগে দেম নিরিন পাং এবো মাইথেনি ইন্টারন্যাশনাল ইয়োগা পেশাইনিনি টিম মাইপা হে নাং বানাং বকরাও আপ্রাম মাইকে বনিয়া খনা আর গ্রাউটাসি সিঙা বানাং জাবা বিদে টিকেট দে ইয়োগা নিবো জাদি বাং বিতি তু না
1: আউ
0: গ্রাউডে হাটা ইয়োগা টিদু রাজা ইয়োগা কর্ম ইয়োগা ভক্তি ইয়োগা জনন ইয়োগা অষ্টাঙ্গ ইয়োগা টিদু ওদেহে এবো ইয়োগা বুটুনি বিসিংহা এবো মাইথাইনি টিম জাং জুফায়া হাটা ইয়োগা জাং কর্ম ইয়োগা কে জিকাপলে যাজক বাকরা ওদে ওদিবনি গেদেমা নিং হাটা ইয়োগা জাং ওদে কর্ম ইয়োগা নি বলামহা প্রোগ্রাম কানে রনে বো বিলেব জাং সাইন্টি কাটে হামচিন হামনাং
1: অম এরা বুমুহানুং জিং খানা খা হাট ইয়োগা ওটে কর্ম ইয়োগা মাগিন বো সংস্কৃত ওয়ার্ড এবো কারণ জিন না সুকাহা জিং সনাতনী সিবংলা সুকাহালা সংস্কৃত জাং নুং জিং ক্রিপ জারি শুরু খাই জেন বাসে আর জিন ঋষি মুনিলা সংস্কৃত কে নুং বুঞ্চি প্রাধান্য রিদাদা বুঞ্চি ওরা রফং নুং ক্রিপ জিন গ্রন্থ ক্রিপ জারি সামতার লাগব না ঠিক হলা এবো যোগা বো মাসে সংস্কৃত জাং রেব্বানি এবনি বিধি মানে খাইমানি নিয়ম বো সংস্কৃত জাং রেব্বা
0: দারাফারা
1: হ্যাঁ দারাফারা এবো হাট ইয়োগা ঠিয়াবো বো দারাফারা এবো ইয়োগা খে খাইমানি দারা নি মাসে বুমুসে হাট ইয়োগা নিং বুমহান থামাইদু যে হাট ইয়োগা হাট নিব বিশেষ লাইদা দুইটা ওরাহা বুনি সাদি দং অর্থ দং হ্যাঁ ওরাহা অক্ষর মাগিন জাংসে বো হাট যাবা মাসে হ মাসে ঠ হ্যাঁ তোহা লাইসিয়া মাইবা লাইথিকালা হ নিব মাসে বুনি সাদি দং হ জাং হাকার হাকারলা সাদি খেতি নাংতিলা সাইন কে হাকার তিরে ঠ জাং থাকার থাকার যাবোকা
0: বো
1: ডাইন ওতে সাইন জাং ডাইন দুয়াচুং নাইবা লাইথিকালা জিন বসাও হাবো সাইনজাং ডাইনলাইনো জিন ঠিক মানে গঠন বো উলৈ নং সাইন ঠিক জিন বিশিঙা মাসে উর্জা দং না রাওমা দং ফ্রামা দং জানামা দং জিন বিশিঙা খা বিশিং হ্যাঁ বোঝা বোখা নিং সাইন হ্যাঁ ওদের জিনি বসাও দং হ্যাঁ বোঝা বোখা নিনি ডাইন না ঠিক হলা দিনে ডাইন নিজস্ব যদি জানাই আবো সাইন নি যদি সাদি গলাই দিও ওরাহা প্রতিবিম্ব যদি গলাই দিও ঠিক হলা বো ডাইন বো জানা দু জানা গিল গিল মজাং সিনুদু ওদেবা নি এবো হাটে ইয়োগা থিয়াবাকে বুঝি এবো সাইনজাং ডাইন গাইনকে নিং বেড়ে সন্তুলন খাইমা

0: বকে বাদে মাগিন যাং বাও শিখ লাই ডেং মা ওরে বানি ইবো লাইসি বিভিন্ন ধরনের লাইসি বাংবি ইবো খেরে বিয়াবা ঠিক হাবো এরহা মাসি গ্রিন সহিতা চিরা মাসি লাইসি দং ইবো হাট ইয়োগা নি বসাও হা হ্যাঁ বো গ্রিন সহিতা হা ঠিদু যে যিনি বুগুং হা যে মাগিন সারি দং গাবলা দং বহা ইয়াউদাগেলি নি বো সাইন কে খলাই সাইন কে রিপ্রেজেন্ট লাইদু ওদে ইয়াউসি গ্রিন বো ডাইন কে খলাইদু দগো বো সাইন জাং ডাইন জাং নিং হাংলাদু হাংলারা নিন বিশিঙা থাং নিন বিশিং আপং আবার বাইগো পিন্ডাদা নিং মানে বো সব সময় বুকে খাই নিন থাঙি দং বো নুদা মিনলা ঠিক আলা ইবো নিন হাংলাবা বা নিন
1: বসবা
0: হাইগেরবা ওদিক নিন বিশিঙা যে বুনিপুরে নাদি গেজা জাদু বুপটুকে ক্রিপ কন্ট্রোল খাইতারবা ক্রিপ বা মজাং সি সরিতারবা বনি যে স্মাবাকে খাইতাইকে নুং হাটি ইয়োগা ওদিক থিবাগো হাট ইয়োগা নি ব্রাহ্মা গ্রীন সহিতা হা নাইবালাই ঠিকালা হাট ইয়োগা বো ওরাহা সাতখান ওরাহা বুনি খাইতাই দং ক্রিপ দারা দিশা সংস্কৃত যা নুং বুমুলা ঠিদু আং বকে বেলেপ যাং ঠিকলাই হা নাং ওরাহা এক নম্বর ঠিদু যে সৎকর্ম সৎকর্ম লানাদি ঠিকালা নিং ফ্রহা বাইজাদু দিনচারিয়া নিং বাইজাবানি পরে নিং নি সাউ বিশিংা যত ময়লা দং বকে নিং স্কাং থ গাউথারিমে হ্যাঁ নিনি হা বো বিশিংা ময়লা দং দু খেরিপ জায়গা বো ময়লা দং দুদা বো ময়লা খে নিং মজাং শিখলে রাগাও থারিমা বো রাগাউরিবানি বো থইখান বিদি দং মানে নিয়ম দং দারা দং রা বো দারা খেলা বোলা লাউবো লাউবি হ্যাঁ বোখেলা আং বেলেপ যাই ঠিকলাই হা দিনে লাইসিফুর লাইখেলা খেরবো মাইনা বো সহিখান দারা খেলাইয়াবো জিং লা ইদিন বো জারনি বসাও খেলা বাইজাখান নং রাগাউরি দু থারি দুটা সাউথার মাংথার সেবা ডিমা সাগরাও যান না সাউথার মাংথার জাদু সাউথার মাংথার জাবানি পরেছে নিং ফ্রং মা বাইজাখানু নাতে খাইমাটি খেলা গো বো গ্রিন সহিতা মতেলা হাট ইয়োগা হা গো দুই নম্বর হা নিং আসন খাইমা আসন খাইবালা আসন লা নিনি বসাও হা জুরা দং খনাবালাই ঠিকালা শিবংনি হা চৌরাশি লক্ষ ইউনি দং দুনে নিনি শিবংনি বিশেংহা হ্যাঁ ওরা নাফাং চৌরাশি খান নিনি মানে নালাইনি চলিবা হা নিং বো ইয়োগাকে মানে বো বো বিশিংহা দংয়াবা খে নিং বো আসন খে খাইমা নাংদুনে ঠিক হাবো জিনলা মিথিয়া দিন বসাইনা না অদেবানে সেরবাই সেরবাইলা মানে মিথিয়া আর মাসি মাগি মাকথামলা জিন আপং বো জালাংলানাই দো জিং নালাই চলিবা হা না বৃথি দো ঠিক হাবো ইবো যদি আসন খে যদি জিং যদি খাইফালান ঠিক লাগো নিন বো বিশিংহা দংয়াবা বোথ খেরেব জাদি খে নিং বনে সামাউরি থার কাগরদে নিন বিশিংহা যতটা ইউনি দং বোখে সামাউরিখা না সামাউরি বানি পরে এরাহা তিন নম্বর হাতি দু নি মুদ্রা খাইমানে মুদ্রা মুদ্রালা জিং থামাইলে নিলু খেব জিংলা জিনি শিবংনি বসাওলা পঞ্চতত্ত্ব তংসে যাবা পঞ্চতত্ত্ব ঠিনাং ঠিকালা না দিগে যা ঠিকালা বার ডি হা ওয়াই নকাশাও বুকে লাদারা নং পঞ্চতত্ত্বলা যাবা সেটা বু পঞ্চতত্ত্ব হা জিন বসাও যখন পঞ্চতত্ত্ব যাং গঠন যাখা বুজাং যাখা ঠিকালা বু পঞ্চতত্ত্ব নিব যিনি ইয়াউইগা হা পার্টিকুলার বুনি মাসে জাগা দং কো বুকে রেম সেপ দাদা নিং জিং বু টিভিএস মানু নাইখা ঋষি মুনি বুতু ইয়াউ মাগে নেটে গেটিং দু খাই রেম দাদা বুঞ্চি খাম দাদা দিয়াং খাইদু ওদে খাই দা ওরা হা মাসি বুঞ্চি উচ্চারণ খাইদু ওম চিরা মাসি উচ্চারণ খাইদু ঋষি মুনলা বিশেষ পাকর হেন খাইবা সেটা বো ওম উচ্চারণ যাবো খা পৃথিবী যে জিন যে সোলার সিস্টেম যে দং জিন পৃথিবী মাসি গ্রহ ওদের সাথে মঙ্গল গ্রহ বুধ গ্রহ বুন যে মাসি হাগেরা যে হাবসাও চিরা মাসি দং না বহা মাসি বো সব সময় শব্দ যাই দং নে ওম ফ্লেদা মানে নি নিজে পঞ্চতত্ত্ব নি আওয়াজ নং বো চিনাং ঠিকালা না বোলা বো আওয়াজ কে গো খাইমা বুন পরে নিং মুদ্রা স্থিতি খাম্মা ওরে চিদ্দাবো বুনি মাসি বিধি বো নিয়ম হ্যাঁ বুনি পরে ছিদু প্রত্যাহার এবং প্রত্যাহার না দিয়ে ঠিকালা নি নিহা যিনি বসাহা ফার্স্ট খান ইন্দ্রিয় ছিল বুকে সংস্কৃত যাং ডিমাসা রোজা না দিয়ে ছিলাম মিছি বিলাই মিছি আঁকা বুকে ইন্দ্রিয় ছিল ইন্দ্রিয় না দিকে ছিল ঠিকালা নি মাথাই যাং নুরারা নিং মাথাই আকর্ষণ যাদু মজাং যাওদু মজাং যাওয়াদু না খামাও যাং খানারা খানাথাও যাওদু খানাথাও যাওয়াদু বুগুং যাং বাহাই লারাদা বাহাই মিডিম যাওদু বাহাই মারাম যাওদু বুকু যাং জিদাদা থাও যাওদু থাও যাওয়াদু হ্যাঁ তেলা বুগুর যাং দফারি দাদা বুকে অনুভব যাদু ইবো নাদে বস্তু ব্রাবি না মিলিবি ওদিন দা ঠিক আলা ওরা নাপাং ইবো যে জিন বিশিঙা ইন্দ্রিয় দং ইন্দ্রিয় নিলা সারি দেবী বো ইন্দ্রিয় কে বিদিক নিং রাখি দেং মা বো ইন্দ্রিয় কে নিং যদি জারনি কন্ট্রোলা দেং ফিয়া নিং জারনি বিশিঙা দেং ফিয়া ঠিক আলা নিং ব্রাবা এলা অপমান বো জালামা ওদিবা নি এরাহা বো প্রতিহার নিগ্রাউটাকে ঠিবাগো নিং ইন্দ্রিয় কে নিং যাহাতে নিং নিনি কন্ট্রোলার দেখুমা বো কন্ট্রোল নি বাজিয়া

0: থাঙিয়ামা ফর এক্সাম্পল থাকলাই নু দিন বসাই না বিভিন্ন ধরনের জাদু দেলি আলাই সেরুয়া বা দোক বিভিন্ন জায়গা লাই সেরুয়া দোক কিন্তু নাই দিন দরবার জালাই দু সুলাই দু হামিয়াবা বস্তু জাদু জাদু দা হ্যাঁ মশাই জিরোকে নাইবা গিবেন মাথায় যাং নাই দু বোলানারি যাবাতলা ইন্দ্রিয়কে কন্ট্রোল গেরিবা সে হ্যাঁ জিবা লিংবা আবো ওলাই নু থাঙি দো মানুষ বিলে জিমা নাম বকে হাগারা যে থাকা ব্রাম মাজি দু ব্রাম মাজি খালা বন্ধু মাসে সাইড এফেক্ট জাদা বিশেহা বৌয়াবো লোড লাইয়া দু খামথা থা জাদু না উলিলেই নো বো ইন্দ্রিয় ফার্স্ট খান যে ইন্দ্রিয় দো বকে কন্ট্রোল দেবা নিকলাই দা বো মাসে বুনি বো হাট ইয়োগ আহা বুনবো মাসে স্নাদি দো নিয়ম দো বিধি দো বুনি পরে বো ইন্দ্রিয়কে কন্ট্রোল লাইবান পরে ফার্স্ট নো বরা থিদু যে বুন পরে ডেইলি প্রাণায়াম প্রাণায়াম লানাদি ঠিকালা জিং থাকলে হাং লাদু হাং লাবা কেনু প্রাণায়াম হাং লাবা লানাদি নিং লাইদা হাং সুখু দু বুন পরে বিশিংহা দংহি দু থাকবেন পরে আবার বো বাইগো ফিনু বো হাং লাবা কেন নিং কন্ট্রোল যাং মানে বো বিধি যাং যদি খালাই খালা বো নিন বসাওহা বো হামবা হামিয়া ক্রিপ জাতিকে বো মজাং সিসি খালাইরা বো ডিস্ট্রিবিউশন খালাইফুদুগ ইভেন বোনি বিশিংহা বো মাসে বিধি দো মানে প্রাণায়ামনি বো ওরা জিং খালাই খা কপাল বাতি থিদু হ্যাঁ অনুলোম বিলোম থিদু হ্যাঁ বস্ত্রিকা থিদু বিভিন্ন ধরনের ওরা বো বিশিংহা বোনি বো মাসে সেকশন দো পেসা পেসা পেসা খালাই দাদা বোনি বো মাসে খালাইটাই নিয়ম দো ঠিক আবো খুব কেলাপাটা হাংনি কেলা দাদা যতটা খালাইমা বো যাবোকা প্রাণায়াম না বোনি পরে প্রাণায়ামনি পরে থিদে নু সুবং ডেইলি নিং সাইসিয়ং সাইসিয়ং নাটি খালাইকা হাম্বা খালাইকা না খালাই খালাইয়া নাটি খালাইকা দিন আন দারা যাং নাদি যাকা আন দারা যাং নাদি লস যাকা নাদি লাভ যাকা কবকে সাইসং সাইসি আং নাদি খালাইকা আং হাফসোয়া নাদি খালাইকা ফাই দাদা ফাইবা ফাই না পেসানা নাদি খালাইফু নাম বা আমগা নাদি বকে গবকে থেরে ধ্যান যিনি সুবংনি হা চক্র দংদুনে সুষুমনা নারী ওরে ছিল মানে বাকলা টাওয়া দং এবার সংস্কৃত যান বো সুষুমনা নারী নাফাং নিনি ঠাইং সসি ওরা চক্র দং নে বিষাইলা গঠাংসে ওরে চিদ্দা জিং বো বিষাইনি যে বকে পরমাত্মা আত্মা পরমাত্মা উলি চিদ্দা হ্যাঁ ওরিবানি আত্মা লাঠিয়া ওরিতে জিং খানাদু দা বো আত্মানি মাসে চক্র দং নে মানে জিং যে শক্তি মাইদু নাংটা যাদু যে না যে জিং মাসে যে জিংবো ভগবাননি অংশ গো বকে মিথিমা নিখাইলা গোনারি খাইমা নাং ঠিকলা নিং ধ্যান খাইমা নাং হ্যাঁ বকে ধ্যান খাইরা বো চক্রকে নিং যখন সুষুমনা নারী নাফাং নিং ধ্যান খাইরা নিন আষ্টা মানে বাউঠাইকে নিং জাগাটাইসা যদি বোজম খাইরে ঠিকালা গো বোজম খাইরা নিং যদি নিং আন দিন নষ্ট খাইখা না লাভ খাইখা না লস খাইখা নিং যদি বাউরে ঠিকালা নিং বউ জিনিসকে অনুভব খাইরে ঠিকালা মিথিফেনে ঠিকা নিং দাখানা বউ জিনিসকে খাই নাং নিয়া থিব গো বউ মাসি বো ধ্যান যাবখা বনি মাসি নিয়ম ওদের লাস্ট সাথীদু যে হাতি গাহা বো ধ্যান নি পরে সমাধি সমাধিলা জিং নালাই বোঝা দুটি জিং বুকে থামাইছে থামাইয়াবো জিং থুদু না থুয়া
1: থুদু
0: বনি অর্থ লানা নিং যে সময়া নিং নিং থাঙিনে দং ঠিক আবো নিং নিনি বসাউজাং নিনি আত্মা দংফাইয়া নিনি বাখা মানে নিন বসাউজাং দংফাইয়া বহা জিং বড়া থাঙারবো জিং থামাইয়া থুবা লাউরেন যাবাসতা থিবালাই নিং মুসি থামাইয়া রঙা নারী জাদু যায় নিং মৌসি থামাইয়া বার শিবদু না নারী জাদু থামাইয়া দা সমাও কাছে নিংলা ফাইফিন বাতি ঠিকালা উলিলেই নু সাধু রাও সন্ত রাওলা ধ্যান ফাই দাদা সমাধি আঠাং দু বুঝে সমাধি হা সমাধি আবার দুই তিন ধরনের সমাধি জাদু সেরবাইলা কেজি সা মানে নারী জাদু যায় মিছি দুঃখ সেরবাইলা পুরা পূর্ণ বিলীন জালাংলা দুগো ইলাবা গ্রাফাই দিবি ঠিক আবো গইব হাট ইয়োগা হা এব সাতখান নি মাসে দারা দং এব সাতখান দারাকে ইয়াওয়াই দাদা যখন নিং ইব ইয়োগাকে নিং খাই পালাং রে ঠিকালা নিং বো রাওমা ফ্রামা ওদিক দা দাগলাইনি টিম মতে নিং রাইবান সময় হাবো নিং রাউটিং প্রাটিং জানা গিল যাই দংমা বো গ্রাউটাইকে এরাহা থিরু দাবো গেরমা নিং লাসা মাসে গ্রাউটাই থিবা কর্মযোগনি সাদিহা ব্লামহা এবার কর্মযোগলা যে যোগা খাইবালাই আসন খাইবালাই নিন প্রাণায়াম খাইবালাই বোলা বিদিলা নিয়া ইংরেজি যেন ঠেলালাই ঠিকালা লাইফস্টাইল নি মাসে পার্ট কর্ম না দে জিনিসকা কর্ম যোগা খেলা নুন জিং থামাইলাইকা কর্ম না দে বুকে মিটিমা সিবংলা কর্ম খাইমান নাংদু কর্ম খাইয়ালাই সিবংলা মুসিয়ারি সিবং জাফিয়া না ইব কর্ম নি বিষয় হাক ভগবান শ্রী কৃষ্ণ মজা সি হলে গীতা হা জিনে বুঝাইলাং ইয়াবো দো লাইসে পরীক্ষা মাইনাং এব জিনিসা এব কর্ম যোগা চিরাদা এদিকে সিস্টেম ওরেলা গিরি গো ঠিক আবো দুহা যিনি মহাভাগবত গীতা হা নুবালাই ঠিকালা ভগবান শ্রীকৃষ্ণ যে সময়া অর্জুন যুদ্ধ খাইমা থাংদাদা নুখা যে ওরা দে বুনি বাটা বুফলুং বুনি শিক্ষা গুরু
1: গিজাছে
0: হাইরাও চিরাও গিজাছে দংব ঠিকালা আং দে বুসিয়াং দে যুদ্ধ খাই হা দলাই হা চিরাদা বু বো সময় আছে নুনাবানি যুদ্ধ খাইমা নাম নিং না বা নি দিনে যুদ্ধ জায়গা সব ফাইদা দা

0: অনিশ্চয়তার কারণ
1: না মানে
2: না আপনার বড়ই সুরক্ষা না মা বেহুলা আমার স্বয়ং লক্ষ্মী
1: পুত্র আপনার সোনার চাঁদ অল্প বয়সে যেভাবে সকল নাট্য শাস্ত্রে পারদর্শী হয়ে উঠেছিল তখনই বুঝেছিলাম লক্ষিন্দর মানব নয় স্বর্গচ্যুত কোন দেবতা।
2: তাই তো উভয়ের গণ রাশি মিলতেই সনকার শত বাধা সত্ত্বেও ওদের বিবাহ পাশে আবদ্ধ
1: করলাম।
2: কিন্তু আমি ভাবছি
1: কি ভাবছেন ব্যয়গোসাই?
2: ভাবছি এদের বাসর ঘরের কথা। এই পর্বটা ভালোয় ভালোয় মিটলে তবেই এদের শুভ পরিণয় সুসম্পন্ন হবে।
1: কপালে আপনার চিন্তার ভাঁজ কেন বিআই মশাই?
2: না কই না তো, কিসের চিন্তা? আমি চাঁদ সদাঘর, আমি ভয় পাব কেন? আপনি আপনি আসুন, আমার সঙ্গে পরামর্শ আছে।
1: হ্যাঁ
3: পরামর্শ পরামর্শ রে পামর, আমি আছি তোর কায়ার পিছে। শুভ পরিণয় বাসর ঘর সম্ভব, মোর রসানল হতে পরিত্রাণ পাবি না কভু। একেবারে আমার খেলা। কোথায় কোথায় সর্ববংশরাজ পুষ্কর শিলা উদয় না? যেতে হবে সদালি পর্বতে বাসর ঘরে দংশাইবি লক্ষিন্দরে যেন মরে। নয় তো কঠিন কাজ, বিশ্বকর্মাকে বলে রাখা আছে সুতা সম ক্ষুদ্র ছিদ্র তথায়। লক্ষিত হবে ঠিক, কাল বিলম্ব।

0: না করিয়ে দিক ওদিক, প্রবেশ বিবাসর ঘরে, তারপর আদেশ অনুসারে।
1: খুব দুষ্ট হয়েছো তুমি, এমন এক একটা কথা বলো।
2: তুমি তুমি বুঝি দুষ্টুমিতে ভরানো?
1: মোটেই না, আমি যা বলি অন্তর থেকে বলি।
2: সত্যি
1: বিশ্বাস করো, তুমি যেন জন্ম জন্মান্তরের চেনা।
2: তোমাকে দেখেও না আমারও তাই মনে হয়, যেন আগের জন্যেই আমরা এমনই ছিলাম।

0: কার কোন তুষার?
1: পিতা।
0: কি ব্যাপার বলতো? লোহার বাসর ঘর, তাও আবার সাঁতাল পর্বতে, জঙ্গলি ময়ূর নেউলে রানাগোনা।
1: বড় ঘুম পায় বেহুলা।
0: ঘুমাও সামনে, দিনে রহিব আমি।
1: কেন কেন?
0: কথা নয়, ঘুমাও।
1: তাই হোক প্রিয়ে।
2: কাল নাকিনি, কাল নাকিনি, তাড়াতাড়ি যাও ওই বাসর ঘরে, রাত্রি প্রায় শেষ হয়ে আসে, এখনই গিয়ে আনো কিঙ্গারে অরহ দংশন।
0: আসে কেন? না না না, যেভাবে হোক, স্নানকালের সেই ব্রাহ্মণ বেশি মায়ের অভিশাপ আমায় খণ্ডন করতেই হবে। আমাকে বলেছিল
3: আমার গায়ে জল দিলি বাসনে তুই পতির মাতা কাবি।
0: আমি বুঝেছিলাম ছদ্মবেশী সেই বৃদ্ধা কুজঙ্গ জননী মনসা। আর মাত্র একটি প্রহর বাকি আছে, এই সময়টুকুর মধ্যে ঘুমে চোখ বন্ধ হয়ে আসে কেন? আমি বরং স্বামীর এই পাশটাতে একটু বিশ্রাম নি।
1: বেহুলা কাল নিদ্রায় পেল, দেখো আমায় বোধ হয় কিছুতে কাটলো।
0: কি হয়েছে তোমার? কাল নাকি নেই,
4: তুমি কি করলে?
5: কথা বলো
4: স্বামী, দয়া করে তুমি চোখ মেলে চাও
1: ভুল করেছি আপনার পুত্রের সঙ্গে কন্যার বিবাহ দিয়ে আমি ভুল করেছি।
0: বারে বারে অনুরোধ করেছি যে দেব দেবীর সঙ্গে দ্বন্দ্বে তুমি যেও না, অথচ অহংকারের মত্ত হয়ে তুমি তাই করেছ। আমি বেহুলা, ধর্মে কর্মে যদি এতটুকু মতি থাকে আমার স্বামীকে আমি মৃত্যুরাত থেকে ঠিক ফিরিয়ে আনবো।
1: হ্যাঁ,
0: বাধা দেবেন না বাবা, আমি আমার মৃত স্বামীর সঙ্গে কলার ভেলায় চড়ে স্বর্গের পথে পাড়ি দেবো বাবা। দেখবো আমার এই সংখ্যা সিঁদুর মৃত্যুর হাত থেকে স্বামীকে ফিরিয়ে আনতে পারে কিনা।
1: না
0: না, তা সম্ভব
1: নয়। সংকল্প পরিত্যাগ করবা?
0: মৃত মানুষ কখনো বাঁচে না বৌমা। আমি বাঁচাবো, জীবনের কোন পরীক্ষায় আমি অসফল হইনি মা। 6 মাস প্রদীপ জ্বলে রাখবেন।

0: বাঁচবে?
1: হ্যাঁ বাঁচবে।
2: কাল বিলম্ব না করে গোবরের জলে ভাসার আয়োজন করুন বাবা। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন মৃত স্বামীর প্রাণ ফিরে পাই।

0: শক্তিতে আমি তুষ্ট হয়েছি। শোন, ৬ মাস ভেলায় বসে স্বর্গরাজ্যে যেতে পারলে তুই তোর পতির প্রাণ ফিরে পাবি। তুই জয়ী হবি।
1: সত্যি বলছো মা?
0: তুই জয়ী না হলে আমি যে সবার কাছে ছোট হয়ে যাব মা। নির্ভয়ে তুই এগিয়ে যা।
2: একটু পাচা নিয়ে হনন করে আয়। কুবের, বরুণ, জম, রবি, গণেশ, মহাদেব সব দেবতাদের কাপড় কেচে সকাল সকাল ফিরতে হবে। চুপ মেরে পড়ে থাক,
3: মৃত করে রাখলো অথচ কাজ শেষে বাঁচিয়ে তোলে, আশ্চর্য তো। দেখি
2: কে গা তুমি?
3: আমি আমি এক দুঃখিনী গো মাসি। তুমি এখানে কি করছো?
2: দেবতাদের কাপড় কাচ্ছি।
3: দেবতাদের কাপড়? তার মানে স্বর্গের দেবদেবীদের কাপড় কাচ্ছ?
2: হ্যাঁ।
3: নাম কি তোমার গো?
2: নেতা ভোপানি।
3: আমাকে তুমি আমাকে তুমি স্বর্গের পথটা বলে দেবে মাসি?
2: তা জেনে তো লাভ কি?
3: বলো না মাসি, আমি না হয় তোমার কাপড় কেচে দেবো।
2: কাপড় কেচে দিবি? খুব ভালো হয়। তাহলে

0: একটু বাতাস লাগে, কিন্তু
1: তুমি বলবে না মাসি,
0: বললেও তুই সেখানে যেতে পারবি না।
2: স্বামীকে আমি বাঁচাতে চাই মাসি, তুমি একটু আমায় সাহায্য করবে গো?
0: স্বামীকে বাঁচাবি তাই স্বর্গে যাবি?
1: হ্যাঁ গো মাসি।
0: দেখবো চেষ্টা করে, নে তবে শুরু কর কাপড় কাজ।

0: বাহ, আজ খুব সুন্দর কাপড় কাচা হয়েছে, এমন ধবধবে পরিষ্কার আগে তো কখনো দেখিনি। নেতা
1: প্রভু,
0: আজ এই কাপড় চোপড় কে কেচেছে?
1: আমার এক বন্ধু প্রভু, তাছাড়া স্বামী হারা হয়ে স্বর্গসভায় আসতে চায়।
0: তাই নাকি, নিয়ে এসো দেখি, ভালো করে দেখবো।
1: এখনই আনছি প্রভু।
0: দেবগণ, আমাদের এই পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ দেখে আজ আমি বড়ই মুগ্ধ, বড়ই তৃপ্ত বোধ করি আপনারাও।
2: হ্যাঁ দেবাদিদেব, আমরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছি।
1: এই যে প্রভু, এই আমার বন্ধু, প্রণাম কর।
0: কে তুমি?
1: আমি এক নাচনি।
2: নাচ জানো? বাহ, বোধহীন হয়নি নৃত্য এ স্বর্গ মাঝে।
0: আহ ইন্দ্র!
1: না প্রভু, সত্যি আমি নাচ জানি, দেখবেন আমার নাচ?
2: অবশ্যই অবশ্যই।

0: সত্যবাহ কে তুমি?
1: আমি বেহুলা, চাঁদ সওদাগর, আমার শ্বশুর সনকের শাশুড়ি, লক্ষিন্দার মোর পতি।
0: অপভ্রষ্ট উষার, কি হয়েছে তোমার?
2: বল বল, সব খুলে বল।
1: মনসাদেবীর কোপে আমার স্বামীর প্রাণ গেছে প্রভু, আমি তার জীবন ফেরাতে চাই।
0: সে কি নেতা? তারা করে যাও অমর নগরে, সেটাই পদ্মা আছে সিচুয়া শিখরে, ডাকো তারে।
2: আমি কাছেই আছি পিতা।
0: ফিরিয়ে দাও এর পতির জীবনটা।
2: অসম্ভব, পিতারের ভা গালিগালাজ চ্যাংমুড়ি কানি বলে প্রতিনা তো অপমান সহ্য হয় না।
1: করবে মা, করবে করবে, পায়ে ধরে বলছি তোমার, পূজা নিশ্চয়ই করবে। তুমি আমার, তুমি আমার পতির জীবন ফিরিয়ে দাও মা।
0: দাও পদ্মা, লক্ষিন্দারের জীবন ফিরিয়ে দাও।
1: কিন্তু আমি, আমি তোমায় কথা দিচ্ছি মা, শ্বশুর তোমার পূজা করবেনই করবেন। পিতাময় তুমি, আমার আমার স্বামী প্রাণ ফিরিয়ে দাও মা।
2: বেশ, এই আমার পদ্মহস্ত দিয়ে তোর স্বামীর সমস্ত হার জোড়া করে দেহ সৃষ্টি করলাম। কিন্তু কি দংশন করেছিল তা তো মনে নেই।
1: কান্নাগিনী মা, কান্নাগিনী, এই দেখো, এই দেখো তার পুচ্ছ আছে।
2: ঠিক আছে ঠিক আছে, এখনই নিয়ে আসছি তাকে।
3: আমি কোথায়, কোথায় বেহুলা?
1: স্বামী, স্বামী তুমি স্বর্গ সবাই দেব দেবীদের প্রণাম করব, তিনি বিশ্বহরি মা পদ্মা দেবী তোমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন।
2: যাও, যথাস্থানে ফিরে যাও তোমরা। কি হল, আরো কিছু বলবে?
1: হ্যাঁ মা গো, এতটাই যখন কৃপা করলে আমার সব ভাসুরদের প্রাণ, ধন্বন্তরী শঙ্কর গারুড়ের জীবন, শ্বশুরের সপ্ত ডিঙা যা তুমি নিয়েছো মা, সব ফেরত দাও মা, ফেরত দাও।
2: কিন্তু
0: আমার ভক্ত পুত্রের মঙ্গল কর্মা।
2: কিন্তু পিতা,
1: আমি প্রতিশ্রুতিবদ্ধ, মর্তে তোমার জাঁকজমকে পূজা হবেই হবে মা, দয়া করো তুমি, দয়া করো।
2: বেশ, মোর রোষানলে পড়ি, যা হয়েছিল আহুতি ফিরাইয়ে দিলাম সব, এ প্রতিশ্রুতি।
1: জয় মা মনসা, জয় মা মনসা।

0: মাজামার সবচেয়ে বড় আনন্দের দিন, আমার পুত্রবধূর মহিমায় হারানো মানিক হারানো সম্পদ আমি ফিরে পেয়েছি, ছটা সন্তান সহ নফায়ের জীবন সপ্ত
1: পূজা
0: কার্য সম্পন্ন হয়নি এখনো,
1: সম্পন্ন করবেন আপনি বাবা।
0: আমি
1: করবেন না পূজা?
0: করবো করবো, আমার মা মহাসতী বেহুলা যখন কথা দিয়েছে পূজা আমি নিশ্চয় করবো, নিশ্চয় করবো। মনের সব আশা যিনি পূরণ করে দেন, রুষ্টা হয়েও যিনি তুষ্টা হন, সেই দেবী মা মনসার পূজা মর্তে প্রচলন হবে না, তা কি কখনো হয়? এই এই আমি পূজায় বসলাম, এই এই হস্তে এই হস্তে বাজাও বাদ্য, বাজাও বাদ্য, বাজাও বাদ্য। মস্তিকস্য মূর্ণে মাতা ভগিনী চ বাসুকিস্তথা জগৎকারো মুনে পত্নী মনসা দেবী নমস্তু তে, মনসা দেবী নমস্তু তে, মনসা।

0: যাত্রাপালা দেবী মা মনসা এখানেই শেষ হল। রচনা শৈলেন নাথ, পরিবেশনায় শিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দির। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন চাঁদ সদাগর, অমিত মুখার্জি, অনিরুদ্ধ ও লক্ষিন্দর, গৌতম ঘোষাল, চন্দ্রকেতু, জয়দীপ চ্যাটার্জি, জ্যোতিষী দীপক চক্রবর্তী, সায়েবেনে অশোক ব্যানার্জি, ইন্দ্র সোমনাথ দত্ত, শিব ইন্দ্রনীল সোম, আস্তিক সুমন চক্রবর্তী, দেবতা তরুণ ঘোষ। স্ত্রী চরিত্রে সনকা অসীমা রায়, নেতা ধোপানি করবী চক্রবর্তী, উষা ও বেহুলা, মৌসুমী চক্রবর্তী, পদ্মা ও মা মনসা, সুতপা চ্যাটার্জি, সঙ্গীতাংশে ঋষা চ্যাটার্জি, আবহ সঙ্গীতে মলয় মুখার্জি, দীপঙ্কর চ্যাটার্জি, সুপ্রিয় দাস, অনুপম চক্রবর্তী ও প্রবীর। সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা রামরঞ্জন দাস রায়।
1: যাত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি সঞ্চয়িতা মৈত্রী।

এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮শে জুন রবিবার ঠিক সকাল ১১টায়। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন ২০০-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম যোগ দিবসের ভাবনা, লিখেছেন প্রবীর ভট্টাচার্য। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থে লিখেছেন, যুক্ত করহে সবার সঙ্গে, মুক্ত করহে বন্ধ। মনের বন্ধ জানালাগুলি সব খুলে দিয়ে সকলের সঙ্গে জুড়ে থাকা, এটি যোগ। যোগ শব্দের সঙ্গে তাই যোগাযোগ, এই শব্দটির ঘনিষ্ঠতা আছে তা বলাই যায়। মানুষের সঙ্গে মানুষের, মানুষের সঙ্গে প্রকৃতির, মানুষের সঙ্গে পরমা প্রকৃতির, সকলের সঙ্গে এই মিলেমিশে থাকার যে আনন্দ, তাই মানুষকে শান্তি আর ঈশ্বর অনুভূতি এনে দেয়। এর ফলে জীবনের কোনো অপ্রাপ্তি থাকে না, কোনো দুঃখবোধও থাকে না। অনেকেই বলে থাকেন ভালো নেই। এই ভালো থাকা বা না থাকার মধ্যে একটা মনের সম্পর্ক রয়েছে। শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো যেমন সচল রাখতে নিয়মিত শরীর চর্চা করতে হয়, তেমনি মনের সুস্থতার জন্যও তাকে নিয়মিত চালনা করতে হয়। সঠিক অর্থে মনের বিকাশ ঘটার অর্থই পূর্ণ মানব সত্তার বিকাশ, যে সত্তায় উত্তীর্ণ হলে একজন মানুষের মধ্যে অতি মানবীয় গুণের প্রকাশ পায়। শ্রী অরবিন্দের কথায়, পৃথিবীতে শান্তি, ঐক্য ও পূর্ণতার জীবন গড়ে তুলতে মানুষকে অতিমানব বা দিব্য চেতনায় উন্নীত হতে হবে। যে সাধনার মধ্যে দিয়ে মানুষের মনের বিকাশ ঘটিয়ে অতিমানবীয় সত্তায় উত্তীর্ণ হতে পারে, তাই হল যোগ সাধনা। ভগবত গীতায় চতুর্যোগের উল্লেখ রয়েছে, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ ও রাজযোগ। পরবর্তীকালে মহর্ষি পতঞ্জলি যোগসূত্রের কথা উল্লেখ করেছেন, যেখানে সাধক প্রাণায়াম ইত্যাদির মধ্যে দিয়ে এগিয়ে যান উচ্চতর সাধনার পথে। এর সঙ্গে স্বাভাবিকভাবেই এসেছে শারীরিক শুদ্ধতা ও সুস্থতার সম্পর্ক। শুদ্ধ ও সুস্থ শরীর এবং মন জগৎ কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে। ভারতের এই সুপ্রাচীন বিদ্যা যাতে সমগ্র পৃথিবীর কল্যাণে আসতে পারে, সে কারণেই ২০১৪ সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২১শে জুন তারিখটিকে ঘোষণা করে আন্তর্জাতিক যোগ দিবস বলে। এবছরের যোগ দিবসের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। মানুষকে আরো সুস্থ, কর্মচঞ্চল ও পরিতৃপ্ত জীবনযাপনে উৎসাহিত করাই এই দিবস উদযাপনের তাৎপর্য। যোগ অভ্যাসের জন্য যে ভঙ্গিমায় শরীরকে রাখলে শরীর ও মন স্থির থাকে, অথচ

কোনো কষ্ট থাকে না, তাকে যোগাসন বা আসন বলে। পতঞ্জলি যোগসূত্রে 8টি অঙ্গকে যোগের সংজ্ঞায় নির্ধারিত করেছেন। এগুলি হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এখানে যম কথাটির যথার্থ অর্থ সংযম। মহর্ষি যমকে 5টি প্রকারভেদে ভাগ করেছেন: অহিংসা, সত্য, অস্তেয় অর্থাৎ চুরি না করা, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ অর্থাৎ লোভ না করা। অষ্টাঙ্গের প্রতিটি অঙ্গের মহর্ষি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এর সঠিক অনুশীলন হলে হিংসা ও ক্রোধ শূন্য একটি নির্মল পৃথিবী আমরা গড়ে তুলতে পারব। জীবনের বেশিরভাগ সমস্যার গভীরে রয়েছে মানসিক অস্থিরতা। দৈনিক যোগাভ্যাস মানুষকে সুস্থ ও সবল মনের অধিকারী করে তুলবে। সকলের সঙ্গে মিলেমিশে থাকার যে আনন্দ, তা যোগাভ্যাসের মধ্যে দিয়েই গড়ে ওঠে। রবীন্দ্রনাথ শ্যামলী কাব্যগ্রন্থে আমি কবিতার মধ্য দিয়ে যে অন্তরস্থ শক্তিকে জাগরিত করার কথা বলেছেন, একমাত্র যোগ চর্চার মধ্যে দিয়েই সেই শক্তির প্রকাশ ঘটে। তাই আসুন, জীবনকে সুস্থ, সবল ও নিত্য আনন্দময় করে তুলতে যোগাভ্যাস শুরু করি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন প্রবীর ভট্টাচার্য।

থেকে প্রচারিত বাংলা জাতীয় সংবাদ এবং এর অব্যবহিত পরেই আঞ্চলিক সংবাদ শুনতে পাবেন। তারপরেই শুনবেন ম্যানচেস্টারে আয়োজিত ICC মহিলা টি-20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলার ধারাবিবরণী দিল্লি কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। দেশের 551টি শহর ও বিদেশের 14টি শহরের 5,000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিট ইউজি 2026-এর প্রবেশিকা পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। মহিলাদের FIH হকি নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্পর্শকাতর অন্তর্ভুক্তি চুক্তি পাকা করতে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কাতার এবং পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সংসদের অধ্যক্ষ বাগের গালিফাব এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। এদিকে এই বৈঠকের মধ্যেই ইরান জানিয়েছে, ইসরায়েলে লেবাননের হামলা চালানোয় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী সব রকম জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে চার দেশের মধ্যে বৈঠক হবে। তবে ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ান জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইরানের জন্য মঞ্জুর হওয়া $5 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল যা বর্তমানে কাতারের কাছে রয়েছে তা অবিলম্বে ইরানকে ফেরত দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্য নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত আবশ্যিক। কলকাতা রেড রোডে আজ

0: দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন। কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্যে ও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। তিনি আরো বলেন, বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না।
1: When we speak of yoga for healthy aging, it means that we can work to ensure that age does not reduce human potential. Yoga can help human life to aspire for constant growth. It helps us tune our bodies to be flexible. It keeps our energy level high. It also helps us maintain a calm, stress-free life and helps to keep lifestyle disease away.
0: সংস্কৃতি মন্ত্রক দেশের 100টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চলে দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন লাদাখের লেস পিতুক স্টেডিয়ামে শত শত অংশগ্রহণকারীর সঙ্গে যোগাভ্যাস করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে আয়োজিত যোগাভ্যাসের অনুষ্ঠানে অংশ নেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যোগ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন মেঘালয়ের আপার শিলং এ অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ড হেডকোয়ার্টার্সে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে দোহায় ভারতীয় সম্প্রদায়ের এবং অন্যান্য প্রবাসী গোষ্ঠীর 2000-এরও বেশি যোগপ্রেমী একত্রিত হয়েছিলেন। মাস্কটে ভারতীয় দূতাবাস যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের ঢাকাতেও যোগ দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন বোর্ড নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধ জাহাজগুলি নৌসেনা যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরো শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,
1: ভারত আজ আপনে পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা হ্যায়, ইসলিয়ে আজ ভারত আপনে বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা হ্যায়, নই ক্ষমতা তৈয়ার কর রাহা হ্যায়, নই কানেক্টিভিটি বানা রাহা হ্যায়, নদী জলমার্গো কা বিস্তার কর রাহা হ্যায়, মল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা হ্যায়, সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিসসা হ্যায়।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে 36তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এবং উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। রাষ্ট্রপতি বলেন,
2: রানী দুর্গাবতী ভারত কে নারী শক্তি কে শৌর্য কে প্রতীক, সদৈব নারী শক্তি কে লিয়ে প্রেরণা কে স্রোত রহে। ইস বিশ্ববিদ্যালয় কে আসপাস কে ক্ষেত্র মে জনজাতীয় বনবাসী সংস্কৃতি কি প্রচুর উপস্থিতি হ্যায়। ইস বিশ্ববিদ্যালয় সে জুড়ে রানী দুর্গাবতী কে নাম কি সার্থকতা সভি সিদ্ধ হোগি, জো সভি ভাগীদারী জনজাতীয় সমাজ ওর বঞ্চিত তথা পিছড়ে বর্গ বিশেষকার ইন বর্গ কি বেটিও কি সশক্তিকরণ কে লিয়ে প্রয়াস করে।
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে।

আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। দেশের 551টি শহর এবং বিদেশে 14টি শহরের 5,000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এরও বেশি। ইংরাজি ছাড়াও আরো 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। দুপুর 2টা থেকে বিকেল 5:15 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, জ্যামার, বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবস্থা খতিয়ে দেখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার আগে গতকাল দেশজুড়ে মক ড্রিলের আয়োজন করে। তামিলনাড়ুর পেরিয়া পালায়ামের একটি সি ফুড রপ্তানি প্রতিষ্ঠানে অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটে, 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 70 জন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশেষ রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিক্রিয়া দলের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দোমোহনী আসার পথে উল্লাটাবড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় 6 যাত্রী মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 30 জন। চলতি মাসের 25 এবং 26 তারিখে হরিয়ানার গুরুগ্রামে 21তম ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি মন্ত্রীদের বৈঠক আয়োজন করবে। বৈঠকের লক্ষ্য জ্বালানি সুরক্ষা, স্থায়িত্ব, সহজলভ্যতা ও জ্বালানি উৎপাদনে প্রযুক্তি উদ্ভাবনের ব্যবহার। মহিলাদের হকিতে FIH নেশন কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের গোল করেছেন নবনীত কৌর ও সুনীলিতা টোপ্পো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তাদের এই জয় দেশের তরুণ হকি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল শ্রীলঙ্কাকে 66 রানে পরাজিত করেছে। শ্রীলঙ্কা রাঙ্গিলি ডাম্বুলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 378 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত, পরে ব্যাট করতে নেবে 311 রানে, শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9টায়। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30 লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30 গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কার্বোভারদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্য সুস্থ জীবন যাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর। আজকের বিশেষ বিশেষ খবর হলো, সমগ্র দেশ তথা বিশ্বে আজ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। কলকাতার রেড রোডে আয়োজিত যোগ দিবসের মূল কার্যসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ। গুয়াহাটিতে আয়োজিত রাজ্য সরকারের মূল কার্যসূচিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের অংশগ্রহণ। চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমে ভর্তির চলতি বছরের নিট ইউজির পুনরায় পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন এবং শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে আগামীকাল থেকে অম্বুবাচী মেলা। দেশ বিদেশের সাধু সন্ন্যাসী ও ভক্তদের স্বাগত জানাতে প্রশাসন তথা মন্দির পরিচালনা সমিতির ব্যাপক প্রস্তুতি। এবারে বিস্তারিত খবর। সমগ্র দেশ তথা বিশ্বের নানা প্রান্তে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় কার্যসূচিতে অংশগ্রহণ করে বলেন যে যোগ অনুশীলন বিশ্বশান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং সার্বিকভাবে উন্নত ভবিষ্যতের জন্য যোগ অত্যন্ত আবশ্যক। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রীরামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং শ্যামাচরণ লাহিড়ীর কথা তুলে ধরেন। তিনি বলেন যে এই মহাপুরুষেরা যোগকে

0: আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন। প্রধানমন্ত্রী বলেন,
1: 21 জুন কা এ দিন পৃথিবীকে কুছ ভূভাগ পর সাল মে সবসে লম্বি অবধি কা দিন হোতা হয় আর আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস কে কারণ 21 জুন কা এ দিন বিশ্বকে সবসে বড়ে সামূহিক উৎসব কা দিন ভি বন গয়া হয়। বিশ্বকে অলগ অলগ হিস্সো সে যোগ কি এক সে এক অদ্ভুত তসবীরে আ রহি।
0: আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা হচ্ছে বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে হলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে দেশ বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য মণ্ডিত মোট 100টি স্থানে যোগ দিবসের কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আসামের শিলচর সহ নতুন দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, বিহারের নালন্দা, উত্তরপ্রদেশের সারনাথ ইত্যাদি 12টি স্থানে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্য পর্যায়ের আন্তর্জাতিক যোগ দিবসের কার্যসূচিতে অংশগ্রহণ করেন। গুয়াহাটির ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট উদ্যানে আজ সকালে রাজ্য পর্যায়ে আয়োজিত যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল এবং পর্যটন মন্ত্রী অজন্তা নেওগ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বরাক উপত্যকার 3 জেলায়ও আজ বিপুল উৎসাহ ও উদ্দীপনায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। কাছাড় জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য সমিতির সহযোগিতায় আজ ঐতিহাসিক খাসপুর রাজবাড়িতে যোগ দিবসের মূল কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে পিএম শ্রী গাও গাও যোগ মহাভিযান এবং আমার মাটি আমার নায়ক কার্যসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করে খাদ্য, গণবণ্টন ও গ্রাহক বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেন যে সুস্থ ও সুষম জীবনযাপনের জন্য যোগাভ্যাস অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। অনুষ্ঠানে মন্ত্রী শ্রী রায় জেলা স্তরের যোগাসন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে বিধায়ক রাজদীপ গোয়ালা, জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, জাতীয় আয়ুষ মিশনের প্রতিনিধি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পিএনবি আরসিটি কাছাড়ের উদ্যোগেও আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, জাতীয় স্বাস্থ্য মিশন এবং আয়ুষ বিভাগের সহযোগিতায় আজ করিমগঞ্জ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ টার্মিনালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। সকাল 6টায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, পুলিশ সুপার লীনা দোলে যোগ দিবসের সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী পাল যোগ চর্চার মাধ্যমে সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি এবং সুস্থ বার্ধক্য নিশ্চিত করার গুরুত্ব আরোপ করে প্রতিদিনের জীবনে যোগকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। পরে সকাল 7টা থেকে যোগ প্রশিক্ষক সঞ্জীব দাসের নেতৃত্বে জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক, কর্মী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগাসনে অংশগ্রহণ করে। এরপর গত 19 জুন শ্রীভূমি জেলা গ্রন্থাগার ভবনে আয়োজিত জেলাস্তরের যোগ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শ্রীভূমি জেলার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে যোগ সেল এবং আভ্যন্তরীণ গুণমান নিশ্চয়তা কোষের যৌথ উদ্যোগে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। হাইলাকান্দি জেলায়ও আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। এবছর জেলার কেন্দ্রীয় অনুষ্ঠান হাইলাকান্দি টাউন হল প্রেক্ষাগৃহে আয়োজিত হয়েছে। হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস যোগ দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে যোগ দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে তিনি বক্তব্য রাখতে গিয়ে জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে বলেন,
2: আপনাদের গম পাইছে ইন্টারন্যাশনাল যোগা ডে এবার 12 পিটিশন হয়। তো এই দিন আজি দিন আমার সকল ওয়ার্ল্ড পৃথিবী আমার যোগা ডে পালন করা হয়েছে। আর এই যোগা ডে পালন করা সেইটো কারণে যে অ্যাওয়ারনেস আনিবর কারণে মানুষের মাজত সকলের মাজত যে আমার যোগা থ্রুয়েদি আমার ওয়ার্ল্ড পিস আনিব পারো।
0: ডিমাহাসাও জেলা প্রশাসনের উদ্যোগেও আজ জেলা জুড়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। জেলা স্তরের কেন্দ্রীয় অনুষ্ঠান হাফলং এ আয়োজিত হয়েছে। এছাড়াও জেলার আয়ুষ্মান আরোগ্য মন্দিরে যোগ দিবস পালন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা

0: আজ লোকসেবা ভবনে কৃষি জলসেচ জলসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে বাজেট প্রস্তুতিমূলক এক বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে পৌরোহিত্য করে মুখ্যমন্ত্রী সমগ্র রাজ্যে জলসম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করা সহ জলসেচের সুবিধা ত্বরান্বিত করা ছাড়াও কৃষি পাম্পসমূহের উৎপাদনশীলতা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রস্তাবিত বেশ কিছু পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করেন। মুখ্যমন্ত্রী এর আগে রাজ্যের প্রগতি ত্বরান্বিত করার উদ্দেশ্যে সরকারি তথা ব্যক্তিগত ক্ষেত্রের মিত্রতা এগিয়ে নিয়ে যাওয়া সম্পর্কে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। ইউরোপীয় সংঘ আসামে থাকা ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়টি সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, সংঘ 27টি সদস্য রাষ্ট্রকে আপসপার অধীনে চড়াইদৌ, তিনসুকিয়া ও শিবসাগর জেলা ছাড়া অন্যান্য সব স্থানে ভ্রমণ করার অনুমতি দিয়েছে। এই সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন যে এর মাধ্যমে অশান্ত অঞ্চলের পরিবর্তে দ্রুত উন্নয়নের অঞ্চল হিসেবে আসাম পরিগণিত হয়ে ওঠা প্রতিফলিত হচ্ছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচর এর মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচর এর মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমের নামভর্তি পরীক্ষা নিট ইউজি আজ শান্তিপূর্ণভাবে পুনরায় অনুষ্ঠিত হয়েছে। দেশের 551টি স্থানে এবং বিদেশের 14টি স্থানে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট 22,79,000 পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছে। আসামের মোট 87টি পরীক্ষা কেন্দ্রে আজ এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে আগামীকাল থেকে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামীকাল রাত 9:08:42 অম্বুবাচীর প্রবৃত্তি হবে। প্রবৃত্তির সঙ্গে সঙ্গে কামাখ্যা মন্দিরের দ্বার ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হবে। 23, 24 এবং 25 জুন কামাখ্যা মন্দিরের দ্বার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। 26 জুন থেকে অম্বুবাচীর নিবৃত্তির পর মন্দিরের দ্বার ভক্তদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও অম্বুবাচীর সময় নীলাচলে দেশ বিদেশের ভক্তের সমাগম হবে বলে দেবালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন। গুয়াহাটি পৌর নিগম অম্বুবাচী উপলক্ষে ভক্তদের ভিড় নিয়ন্ত্রণ সহ বিশুদ্ধ পানীয় জল পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। স্বেচ্ছাসেবী সংস্থাগুলো মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য প্রস্তুতি সম্পূর্ণ করে তুলেছে। এদিকে অম্বুবাচী মেলা উপলক্ষে মহানগরের উপ পুলিশ সুপারের কার্যালয় থেকে সাধারণ নাগরিকের যাতায়াত সম্পর্কে কিছু নীতি নির্দেশনা জারি করা হয়েছে। ভক্তরা বিশেষ করে শিশু, শিক্ষার্থী, মহিলা, প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গরা সহ জনসাধারণের নিরাপত্তার প্রতি লক্ষ্য রেখে এই নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া দেবালয়ে আসা যাওয়া করার জন্য বাহন, অগ্নি নির্বাপক বাহিনী সহ অ্যাম্বুলেন্স ইত্যাদি জরুরিকালীন বাহনগুলোর চলাচল সুনিশ্চিত করার প্রতিও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশ্বকাপে আজ রাত 9:30 গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হবে। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম খেলবে ইরানের বিরুদ্ধে। ভারতীয় সময় রাত 3:30 গ্রুপ এইচ এর অন্য খেলায় উরুগুয়ে খেলবে কেপ ভার্দের বিরুদ্ধে। এদিকে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ এফ এর ম্যাচে আজ জাপান তিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়েছে। গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাশাওয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। গতরাতে গ্রুপ ইর অন্য ম্যাচে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করেছে। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস সুইডেনকে 5-1 গোলে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। সমগ্র দেশ তথা বিশ্বে আজ আন্তর্জাতিক যোগ দিবস পালন। কলকাতার রেড রোডে আয়োজিত যোগ দিবসের মূল কার্যসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ। গুয়াহাটিতে আয়োজিত রাজ্য সরকারের মূল কার্যসূচিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অংশগ্রহণ। চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমে নামভর্তির চলতি পরীক্ষা বছরের নিট ইউজির পুনরায় পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন এবং শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে আগামীকাল থেকে অম্বুবাচী মেলা। দেশ বিদেশের সাধু সন্ন্যাসী ও ভক্তদের স্বাগত জানাতে প্রশাসন তথা মন্দির পরিচালনা সমিতির ব্যাপক প্রস্তুতি। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: এবং নতুন শিল্পে বিনিয়োগের মতো বিষয়গুলি, জনকল্যাণ শিবির, অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সরাসরি পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নও বাজেটে অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক সম্মান, সেচ ব্যবস্থা, ফসল সংরক্ষণ, মৎস্যচাষ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন প্রকল্প বা অতিরিক্ত বরাদ্দের আশা করছেন গ্রামীণ এলাকার মানুষ। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা আরও সরাসরি মূল্যবৃদ্ধির চাপের মধ্যে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ভালো রাস্তা, দ্রুত প্রশাসনিক পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে আরও বেশি সুবিধা। অভিরূপ ভট্টাচার্য।

0: আকাশবাণী সংবাদ কলকাতা।
1: উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার উল্লাডাবরি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ছজনের মৃত্যু হয়েছে, আহত 25 জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি সরকারি বাস আজ বেলা 11টা নাগাদ ময়নাগুড়ি থেকে দোমোহনী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পূর্ব বর্ধমানের রায়নায় এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডল ও তার সঙ্গী নিজামুদ্দিন শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। বামদেবের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক আইন, শ্লীলতাহানি, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং খুনের মতো নানা অভিযোগে 2008 থেকে 2024 সাল পর্যন্ত 13টি মামলা রয়েছে। ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে চাকরি দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযোগ দায়ের হয়েছে। এর আগে জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের

0: উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পূর্ব বর্ধমানের রায়নায় এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডল ও তার সঙ্গী নিজামুদ্দিন শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। বামদেবের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক আইন, শ্লীলতাহানি, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং খুনের মতো নানা অভিযোগে 2008 থেকে 2024 সাল পর্যন্ত 13টি মামলা রয়েছে। ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে চাকরি দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযোগ দায়ের হয়েছে। এর আগে জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের সময় সুমিত রায়ের প্রসঙ্গ উঠে আসে, যদিও সুমিত রায় এখনও নিখোঁজ। কলকাতা পুরসভা শহরের সুরাবর্দী এভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। গাঙ্গেয় বঙ্গে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন চার জেলা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ ভারী থেকে অতিভারী, কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং জেলায় রয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে আগামী 7 দিনই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুরে আজ তীব্র বজ্রপাত ও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। তিনি আজ কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপরে শুনবেন খেলার খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। সবিনয় নিবেদন।

সবাইকে নমস্কার, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সবিনয় নিবেদন। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো প্রতি সপ্তাহের মতোই নিয়ে বসেছি আপনাদের চিঠি, আপনাদের ইমেল, ওই যথারীতি ভালো লাগা, খারাপ লাগা, পরামর্শ, অভিযোগ, অনুযোগ, অভিমান সবকিছু। প্রথম যার লেখা দিয়ে শুরু করব, তিনি কিন্তু আমাদের মেল করেছেন। মেল করেছেন কোন ঠিকানায়? সবিনয় নিবেদন @gmail.com, SABINAYNIBEDAN, সবিনয় নিবেদন @gmail.com এই ঠিকানায় লিখেছেন। এছাড়াও কেউ কেউ ডাকযোগেও তো পাঠিয়েছেন। তারা কোথায় লিখেছেন? তারা লিখেছেন সবিনয় নিবেদন, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। তাহলে চলে আসি। প্রথম ইমেল পেয়েছি কাশীনাথ দাসের কাছ থেকে, মানবাজার পুরুলিয়া থেকে এসেছে। আমি একজন অতি পুরাতন শ্রোতা, 1960 সাল থেকে আপনাদের সমস্ত অনুষ্ঠান শুনছি। সকালের সুভাষিত সঙ্গীতাঞ্জলি, সকাল 6:30 কৃষি অনুষ্ঠান, আপনার স্বাস্থ্য, প্রাত্যহিকী, খবর, রবীন্দ্রসঙ্গীত, জানা অজানা, বিজ্ঞানের খবর, বিজ্ঞান ধারাবাহিক, 8:05 সঙ্গীতানুষ্ঠান, শুক্রবারে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, শনিবারে তুবড়ি, 8:20 কথিকা, উত্তরণ, গান্ধী চর্চা, তারপর 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান থেকে শুরু করে প্রথম অধিবেশনের সব অনুষ্ঠানই যেমন আমার প্রিয়, ঠিক তেমনি দ্বিতীয় অধিবেশনের ক্রীড়াঙ্গন থেকে শুরু করে রাত্রে 11টার শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের মাঝে যতগুলি অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানই আমার কাছে অত্যন্ত প্রিয়। তবে দুঃখের বিষয় এই যে, আপনাদের অনুষ্ঠানের মান 100% হলেও প্রচার মান 50-60% বেশি না হওয়ায় আমরা অনেক ভালো ভালো অনুষ্ঠান থেকে মাঝে মাঝে বঞ্চিত হই। এই জন্য ট্রান্সমিটারের শক্তি বৃদ্ধির প্রয়োজন। আমার

এই অনুরোধটুকু প্রসার ভারতীর কাছে নিবেদন করা হোক। আপনাদের কতগুলো ভালো ভালো অনুষ্ঠান একটিবার মাত্র প্রচার হয়, ওই সমস্ত অনুষ্ঠান থেকে কিছু অনুষ্ঠান যেমন বিজ্ঞানের খবর, জানা অজানা, বিজ্ঞান ধারাবাহিক, আপনার স্বাস্থ্য ইত্যাদি অনুষ্ঠানগুলো দ্বিতীয় অধিবেশনেও প্রচার করা হোক। অনুরোধ, সঙ্গীতানুষ্ঠানের জন্য যতটা সময় বরাদ্দ আছে তার থেকে কিছুটা সময় বের করে যদি প্রতিদিন আধ ঘন্টার জন্য ধারাবাহিকভাবে মহান সাহিত্য পাঠের আসর করা যায় তাহলে আমার মতো অনেক শ্রোতাই খুশি হবে। এটি কাশীনাথ দাস, মানবাজার, পুরুলিয়া থেকে আপনি লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। আপনার চিঠি থেকে আমরা একটা ছবি পাই যে আপনি কোন অনুষ্ঠানগুলো শুনছেন, কোন অনুষ্ঠানগুলো আপনার কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে, সেই জায়গা থেকে ধন্যবাদ অবশ্যই আপনার প্রাপ্য। এই ছবিটা আমাদের জন্য খুব জরুরি। আর আপনি বলেছেন যে অনুষ্ঠান সম্প্রচার মান, অনুষ্ঠানের মান আপনার ভালো লাগে, কিন্তু সম্প্রচার মান আরও একটু ভালো হলে আপনার বেশি ভালো লাগতো। দেখুন, এই বিষয়ে তো আমরা এখান থেকে বসে কোনো কথা বলতে পারি না, এটা বলার এখতিয়ার একমাত্র আছে আমাদের কারিগরি বিভাগের। তাই আপনার এই চিঠি, আমরা আপনার বক্তব্য আমরা কারিগরি বিভাগের কাছে পৌঁছে দিয়েছি, এবং পৌঁছে দেওয়ার পাশাপাশি তারা যেটা জানিয়েছেন যে তাদেরও সবসময় একটা চেষ্টা থাকে, সেটাই তাদের কাজ, যেন নির্বিঘ্নে সমস্ত অনুষ্ঠান সুচারুভাবে সব শ্রোতাদের কাছে পৌঁছে যায়। তবু কখনো কখনো কোনো কোনো বিঘ্ন ঘটে। আবার পাশাপাশি এটাও ঠিক, কারিগরি বিভাগ তাদের যে নিজস্ব কারিগরি বা প্রযুক্তি আছে সেটা দিয়ে তারা সবসময় বুঝে উঠতে পারেন না যে ঠিক কোন জায়গায় সেই মুহূর্তে অনুষ্ঠান ঠিক মতোভাবে শোনা গেল না। সেক্ষেত্রে আপনাদের এই চিঠিগুলোই কিন্তু আমাদের বড় একটা মূলধন এই রিসার্চটা করার জন্য বা এই ত্রুটিগুলো মেরামত করবার জন্য। কাজেই সেই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকে, অনুষ্ঠান সম্পর্কিত ভালো লাগা খারাপ লাগা যেমন জানাবেন, তেমনি কোন এলাকা থেকে আপনি অনুষ্ঠান শুনছেন সেটি যেমন আপনাদের চিঠির মারফত আমরা বুঝতে পারি, তেমনি ঠিক কোন এলাকা থেকে আপনি ভালো শুনতে পেলেন না সেটা জানাটাও আমাদের জন্য ঠিক ততটাই জরুরি। জানাবেন, আমরা যথারীতি ঠিক যেমনভাবে আমাদের কারিগরি বিভাগের সঙ্গে এই বিষয়ে সংযোগ তৈরি করি সেইভাবেই আপনার চিঠিও তাদের কাছে পৌঁছে দিয়েছি, আপনার বক্তব্য তারা জেনেছেন। এবারে বলি, কিছু কিছু অনুষ্ঠান একবার সম্প্রচার হয়, আপনি সেগুলির পুনঃ সম্প্রচার চাইছেন। দেখুন, এই পুনঃ সম্প্রচারের কথা যখন আপনি বলছেন তখন আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে আমাদের অনুষ্ঠানের যে সম্প্রচার সময় সেই সম্প্রচার সময় কিন্তু নির্দিষ্ট। যখনই আপনি একটি অনুষ্ঠানকে দ্বিতীয়বার শুনতে চাইছেন অর্থাৎ পুনঃপ্রচার চাইছেন, তখন সেই জায়গায় অন্য কোনো অনুষ্ঠান আছে যে জায়গাতেই একে বসানো হোক না কেন, সকাল দুপুর বিকেল সন্ধে রাত যে কোনো সময় বসানো হোক না কেন, সেই সময় কিন্তু অন্য একটি অনুষ্ঠান সেখান থেকে সরে যাবে। হয়তো দেখা গেল সেই অনুষ্ঠানটিও আপনার খুব পছন্দের অনুষ্ঠান ছিল, বা আপনার হয়তো ততটা পছন্দের নয় যে অনুষ্ঠানটি সরে গেল, অন্য আর এক শ্রেণীর আর এক গোষ্ঠীর শ্রোতারা আছেন যারা সেই অনুষ্ঠান খুব মন দিয়ে শোনেন এবং তাদের কাছে সেটা হতে পারে বিনোদনের বা হতে পারে খুবই প্রয়োজনীয়। কাজেই আমাদের একটি অনুষ্ঠান সরিয়ে আরেকটি জায়গায় নেওয়া বা একটি অনুষ্ঠানের পুনঃসম্প্রচার, এই বিষয়গুলোতে না আমাদের প্রচুর প্রচুর প্রচুর ভাবনা চিন্তা করতে হয়, প্রচুর হোমওয়ার্ক করতে হয়, তবে সেই কাজটা আমরা করতে পারি। আর আমাদের বছরে অন্তত দুবার অনুষ্ঠান সূচির বদল হয়, একবার বড় বদল হয় আরেকবার কিছু অল্প বদল হয়, কিন্তু এই দুই বদলের সময়ই এই বিষয়গুলো আমাদের মাথায় থাকে যে কোন অনুষ্ঠান পুনঃসম্প্রচার করা যায় কি না, যে কতটা চাহিদা আপনাদের তরফ থেকে আসছে, বা পুনঃসম্প্রচার হয় এমন কোন অনুষ্ঠান আপনারা হয়তো একটা বড় অংশ চাইছেন যে পুনঃসম্প্রচারের কোনো প্রয়োজন নেই, তখন সেই পুনঃসম্প্রচার বন্ধ করে সেখানে নতুন অনুষ্ঠানও সংযুক্ত করা হয়। এই সবটা বিষয় আমাদের মাথায় রাখতে হয়। তবে সবশেষে একটাই কথা যে আপনারা যেমনটা চান সেই যাওয়াটাকে কিন্তু আমরা মান্যতা দিই, সবসময় সম্ভব হয় না কিন্তু মান্যতা দিয়েই থাকি। এবারে আপনি বলেছেন যে সঙ্গীত অনুষ্ঠানের জন্য যতটা সময় বরাদ্দ আছে তার থেকে কিছুটা সময় বের করে যদি প্রতিদিন অন্তত আধ ঘন্টার জন্য ধারাবাহিকভাবে মহান সাহিত্য পাঠের আসর করা যায়। আসলে এই যে কথাটা আপনি বলছেন যে সঙ্গীত অনুষ্ঠানের জন্য সময় কমিয়ে সেখানে সাহিত্যের অনুষ্ঠান করা, এক্ষেত্রেও বলবো এই বিষয়টাও খুব সহজ নয়। সব প্রতিষ্ঠানেরই যেমন সমীক্ষা থাকে, আমাদেরও তেমনি সমীক্ষা আছে, সেই সমীক্ষা থেকে যে
কত শতাংশ লোক আমাদের কোন ধরনের অনুষ্ঠান শুনছেন।

এই ক্ষেত্র সমীক্ষা অবশ্যই আমাদের তরফ থেকেও হয়, এবং সেই সমীক্ষার পরে কেন্দ্রীয় পর্যালোচনা হয়ে তবেই কিন্তু এই যে ভাগটা ঠিক হয় যে সঙ্গীতের জন্য এত শতাংশ, সারাদিনের যতটা সম্প্রচার সময় তার মধ্যে এত শতাংশ সময় সঙ্গীতের জন্য থাকবে, এত শতাংশ সাহিত্যের জন্য থাকবে, এত শতাংশ কৃষির জন্য থাকবে, এত শতাংশ মহিলা এবং নারী সুরক্ষার জন্য থাকবে, বা শিশুদের জন্য বা যুবাবন্ধুদের জন্য কতটা কত শতাংশ থাকবে, সেটা কিন্তু সেই ক্ষেত্র সমীক্ষার পরই নির্ধারণ হয়। এবং এটা কোনো স্টেশন একা একা ঠিক করে নেয় না, কোনো কেন্দ্র এককভাবে এই সিদ্ধান্ত নেয় না। এই যে বললাম যে একেবারে কেন্দ্রীয় স্তরে অনেক বড় রকমের পর্যালোচনা আলোচনার পর এই সিদ্ধান্তটা ঠিক হয়। যদি পরবর্তীতে কখনো এই শতাংশের হিসেবের কোনো পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, ক্ষেত্র সমীক্ষাতে তার কিছু প্রতিফলন হয়েছে বলেই এই পরিবর্তনটা হলো। এক্ষুনি এক্ষুনি আপনাকে বলে দেওয়া সম্ভব না খুশি করার জন্য যে হ্যাঁ, আমরা দেখছি যে সঙ্গীতের অনুষ্ঠান পরিবর্তন করে সাহিত্য পাঠের আসর করা যায় কিনা। তবে হ্যাঁ, সাহিত্য পাঠের অনুষ্ঠান সেটা হতেই পারে, সাহিত্যের জন্য যে বরাদ্দ সময়টুকু আছে সেই সময়ের মধ্যে সেটা করা যেতেই পারে। সেক্ষেত্রেও আবার দেখতে হবে যে সাহিত্য পাঠের অনুষ্ঠান করতে গিয়ে হয়তো সাহিত্যের অন্য আরেকটি অনুষ্ঠান তার সময় কমে গেল, সেটাও কতটা গ্রহণযোগ্য হবে সবটাই ভাবনা চিন্তার বিষয়। অনেক ধন্যবাদ কাশীনাথ বাবু আপনাকে চিঠি লিখবার জন্য। লিখবেন চিঠি, সঙ্গে থাকবেন এভাবেই। সাহিত্য বিষয়ক আরো একটি রেখা, নিখিল মণ্ডল লিখেছেন খাগড়া মুর্শিদাবাদ থেকে। মাননীয় সঞ্চালক, আপনার সুন্দর পরিচালিত অনুষ্ঠানের জন্য ধন্যবাদ। অদম্য সাহিত্য সেবক শঙ্করী দাসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যিই তিনি স্রোতের বিপরীতে এত অন্তরায় ঠেলে সাহিত্য সেবা করে চলেছেন, তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। আজকের শঙ্করী দাসের সাক্ষাৎকার থেকে অনেকেই অনুপ্রেরণা পাবেন বলে মনে হয়। নিখিল মণ্ডল লিখেছেন খাগড়া মুর্শিদাবাদ থেকে। ধন্যবাদ আপনাকেও চিঠি লিখবার জন্য। সত্যি শঙ্করী দাসকে নিয়ে যে অনুষ্ঠান হয়েছে, শঙ্করী দাস বা এই ধরনের মানুষ যারা তাদের ভালো লাগার বিষয়কে দেশের জন্য দশের জন্য নানান অন্তরায় বাধা বিপত্তি ঠেলে সীমিত সাধ্যে সীমিত ক্ষমতাতেও তাকে এগিয়ে নিয়ে যান, তার পতাকা বয়ে নিয়ে চলেন, একে তো কুর্নিশ আমাদের করতেই হয়। আর আকাশবাণীর তো এই চেষ্টাটাই থাকে যে এই মানুষদের যারা আমাদের প্রেরণা হতে পারেন আগামীর, তাদের আপনাদের সামনে তুলে ধরা। যদি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে তাহলে সেখানেই আমাদের এই প্রয়াসের সার্থকতা। অনেক ধন্যবাদ, চিঠি লিখবেন, সঙ্গে থাকবেন, ভালো লাগা খারাপ লাগা সবটাই জানাবেন আমাদের। সরসী মাইতি কচুয়া কারিচা হুগলি থেকে লিখেছেন, আমার এই দীর্ঘ জীবনে, আপনি বয়স উল্লেখ করেছেন 85, আকাশবাণী পরিবেশিত বহু সুখশ্রাব্য শ্রুতি নাটক শুনেছি এবং মর্মস্পর্শী সেসব নাটক যার পর নাই উপভোগ করেছি। কৃতদক্ষ শিল্পীদের অসামান্য স্বরক্ষেপণে এবং উচ্চারণ ভঙ্গিমায় ও সার্বিক পরিবেশনা বৈশিষ্ট্যে সেগুলি কালোত্তীর্ণ হয়েছে। রসবোদ্ধা শ্রবণার্থীগণ সে রস আকণ্ঠ পানও করেছেন। কিন্তু সম্ভবত 2025 সালে বেশ কয়েকবার আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অশেষ গুণপনা সম্পন্ন নাট্যকুশীলবগণ নাটক লাইভ নামে যেভাবে চমকপ্রদ ও অভিনব বিভিন্ন এবং বহু চর্চিত নাটকের ক্ষুদ্র অংশবিশেষ গ্রন্থন ও পরিবেশন করে অগণিত শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছেন তার তুলনা হয় না। আমরা রেডিও নামক গ্রাহক যন্ত্রটির সম্মুখে বসে সমস্ত ব্যাপারটির নেপথ্যের কাণ্ডারীদের এবং তাদের মধ্যমণি অভিনবত্ব আনায়নকারী শ্রদ্ধেয় মানস প্রতিম বাবুকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই। ভবিষ্যতে এরূপ আরও নাটক লাইভের অপেক্ষায় থাকছি। ধন্যবাদান্তে সরসী মাইতি কচুয়া কারিচা হুগলি থেকে আমাদের লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। এই চিঠি পড়তে পড়তে আমার পুরনো একটি চিঠি কথা মনে পড়ছিল যেখানে আমাদের এক বন্ধু উল্লেখ করেছিলেন এবং সেই চিঠি আমরা পাঠও করেছিলাম যে নাটক লাইভ তার একেবারেই না পছন্দ, নাটক লাইভ অসম্পূর্ণ অর্থাৎ ওই নাট্যাংশ পরিবেশনে তিনি পূর্ণ রসাস্বাদন পাচ্ছেন না। কিন্তু পাশাপাশি এই যে আপনাদের মতন আরো অনেক অনেক অনেক শ্রোতা লিখছেন নাটক লাইভ তাদের অসম্ভব ভালো লাগছে। আপনাদের ভালো লাগানোর জন্য অনুষ্ঠান, যদি সত্যি ভালো না লাগে তাহলে সে অনুষ্ঠান আর খুব বেশি দূর এগোবে না। আর যদি আপনাদের ভালো লাগে, আপনাদের সমর্থন পাই, আপনাদের সহযোগিতা পাওয়া যায়, এবং সবথেকে বড় কথা ভালো লাগানোর জন্য অনুষ্ঠান, তো যদি সত্যি

ভালো লাগে, তাহলে সে অনুষ্ঠান তার নিজের গতিতে নিজের ছন্দেই এগিয়ে চলবে, একজনের কাছ থেকে আরেকজনে, আরেকজনের কাছ থেকে আরেকজনে। পরিচালক মণ্ডলীও হয়তো বদলে বদলে যাবে, হয়তো বদলে বদলে যাবে, কিন্তু হতে থাকবে, বয়ে যাবে সে অনুষ্ঠান। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য, ভালো থাকবেন। এবারে গগনচন্দ্র ঘোষের লেখা পড়ব, লালবাঁধ বাঁকুড়া থেকে এসেছে। প্রিয় সবিনয় নিবেদন, বেশ কিছুদিন যাবত নাটক লাইভ প্রচারিত হচ্ছে। দেখুন আবারও নাটক লাইভের কথা, নট নটীদের অভিনয় সরাসরি সম্প্রচার হচ্ছে, তাতে নাটকে নতুন মাত্রা আসছে। আকাশবাণীর অধিকাংশ নাটক বেশ উপভোগ্য। যদি মাঝে মাঝে নাট্য সপ্তাহ করে প্রমোদ গঙ্গোপাধ্যায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায় বা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রদের নিয়ে হয়, তাহলে আমরা নাট্যপ্রেমীরা বাধিত হই। বেশ কিছুদিন যাবৎ নাট্য সপ্তাহ হয় নাই। গগনচন্দ্র ঘোষ লালবাঁধ বাঁকুড়া থেকে লিখেছেন। আপনার এই চিঠির উত্তরেও এটাই বলতে পারি যে আপনার এই ইচ্ছের কথা আমরা নাটক বিভাগকে জানিয়েছি, নাটক বিভাগ ভাবছেন এ বিষয়ে। আপনি ওই যে নাটক সপ্তাহ, নাট্য সপ্তাহ বা রেট্রোস্পেক্টিভ যাই বলুন না কেন, না হওয়ার কোনো কারণ নেই, নিশ্চয়ই আবারও কখনো না কখনো কোনো না কোনো সময় শুনতে পাবেন। আর কি বলি, অপেক্ষা করুন। আর যাদের কথা আপনি উল্লেখ করেছেন, প্রমোদ গঙ্গোপাধ্যায়, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, সত্যি আমাদের সবারই, সব শ্রোতাদেরই তো ভালো লাগার শিল্পী এরা, বহু ভালো লাগার উপাদান এরা আমাদের জন্য রেখে গেছেন। আসবো পরে লেখায়। শম্পা দেবনাথ শালতোড়া বাঁকুড়া থেকে লিখেছেন, আমি দর্শনের ছাত্রী এবং শান্তিনিকেতনের প্রাক্তনী। মননে রবীন্দ্র উত্তরাধিকার নিয়ে বেশ আত্মশ্লাঘা অনুভব করি। কর্মসূত্রে প্রত্যন্ত রাঙামাটির গ্রামীণ প্রান্তরে খোলা আকাশের নির্জনতায় প্রকৃতির অকাতর অনাবিল সঙ্গ পেয়ে ধন্য হয়েছি। মনে হয়েছে জীবন তো কম দেয়নি, কিন্তু হঠাৎ করেই একদিন দৈনন্দিন যাত্রাপথে যখন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে গানের ভেলায় ভেসে এলো নির্জনতায় রবীন্দ্রনাথ, নির্জনে রবীন্দ্রসঙ্গীত, অভিভূত হয়ে গেলাম। পাওয়ার এখনো বাকি আছে, শুনছি আর মুগ্ধ হচ্ছি গানের পরে গানের মাঝে সেই না বলা বাণীর উন্মোচনে। রবীন্দ্র মননকে, দর্শনকে এমন করে মানুষের কাছে পৌঁছে দেওয়া তো সহজ কথা নয়, কজন পারেন? উপনিষদের সেই নির্যাস যা কবির শিরা উপশিরায় প্রবাহিত হয়ে বিশ্ব থেকে মহাবিশ্বে পরিব্যাপ্ত হয়ে নিয়ত তার হৃদয় কন্দরে ডানা গুটিয়ে বসে, তার আহুতি ও ব্যাহৃতি বন্দনা গান হয়ে জীবন দেবতার পায়ে পূজার নৈবেদ্য হয়ে ঝরে পড়ে, সে খবর যেন শুনিয়ে গেলেন সঞ্চালক মহাশয়। তাকে আমার আন্তরিক নমস্কার, নমস্কার জানাই আমার অন্তর্জগৎকে গানে, কথায়, শ্রদ্ধায়, প্রশান্তিতে ভরিয়ে তোলার জন্য। জ্যৈষ্ঠের প্রখর তাপ তখন কোথায়? সেই বেতার তরঙ্গের গানের ভেলা নিমেষে তারা ভরা মহাবিশ্বে আমাকে টেনে এনে দাঁড় করিয়ে দিল। কোথায় যেন তিনি রবীন্দ্রনাথের হয়ে আমার জীবন আর দর্শনের সেই মহতী যোগের হারিয়ে যাওয়া সুতোটা এনে দিলেন আমার হাতে। গানের নির্বাচন ও প্রয়োগ সেই সুবাতাস হয়ে আমার অন্তর্লোকের ব্যহৃতিকে চারিয়ে দিল মহাবিশ্বের মাঝখানটিতে। মন বলল এ উড়ান চলুক, এমন অনুষ্ঠান বারবার ঋদ্ধ করুক আমাদের, এমন মহতি প্রচেষ্টার জয় হোক। শ্রদ্ধেয় সঞ্চালক এবং এই সম্প্রচারের সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। লিখেছেন শম্পা দেবনাথ শালতোড়া বাঁকুড়া থেকে। অনেক ধন্যবাদ আপনার এই চিঠির জন্য। আপনার লেখা থেকে আমরা বুঝতে পারছি যে ভালো লাগা তো বটেই, আপনি, আপনার ভালো লেগেছে বলেই আপনি লিখেছেন, কিন্তু ঠিক কতটা গভীরভাবে আপনার ভালো লেগেছে এবং আপনি কতটা মনোনিবেশ করে এই অনুষ্ঠান শুনেছেন, এটাও আমাদের একটা পাওয়া, বিরাট পাওয়া। আমাদের তো সব কিছুই আপনাদের জন্য। আমরা যখন একটি অনুষ্ঠান উপস্থাপনা করি, তার জন্য পড়াশুনো করি, তার জন্য যদি সামান্য গবেষণা কাজ আমরা যেটুকুনি করি, সেই সবটাই আপনাদের কথা ভেবে। সেটি যখন আপনাদের মনকে, আপনাদের চেতনাকে কোথাও স্পর্শ করে, এর থেকে ভালো লাগার আর কি কিছু হতে পারে বলুন? আর যে উপস্থাপক এই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, সত্যি অত্যন্ত সুদক্ষ উপস্থাপক তিনি, আমাদের আমাদের অত্যন্ত ভালো লাগার উপস্থাপক তিনি। কাজেই তিনি অনুষ্ঠান করলে অনুষ্ঠান একটা অন্য মাত্রা পায়, এটা আমরা বারে বারে দেখেছি, বারে বারে শুনেছি। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য, আপনার অনুভূতি, আপনার আবেগের এই প্রকাশের জন্য। সঙ্গে থাকবেন, চিঠি লিখবেন। আশিস ভর লিখেছেন রাজবলহাট হুগলি থেকে।
কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 700।

00001। মাননীয় মহাশয়া, প্রথমেই জানাই শীতল হাওয়ার শুভেচ্ছা। আমার বিনীত নিবেদন, গ্রাম বাংলায় বজ্রাঘাতে বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই বজ্রাঘাতের প্রাথমিক চিকিৎসা কি, কিভাবে এর হাত থেকে রক্ষা পাওয়া যায়, কি কি করণীয়? আকাশবাণী থেকে এই বিষয়ে সচেতন করলে বহু মানুষ উপকৃত হবে ও সাবধান হবে, বিশেষজ্ঞদের পরামর্শ চাই। এর পাশাপাশি লিখেছেন, সাহেব নাটকটি শুনতে চান। বিনম্র নমস্কারান্তে আশিস ভর, রাজবলহাট, হুগলির। শেষ থেকে শুরু করি আশিসবাবু, প্রথমত ধন্যবাদ জানাই আপনার চিঠি লিখবার জন্য। এরপর সাহেব নাটকটি আপনি শুনতে চেয়েছেন, আমরা নাটক বিভাগকে আপনার অনুরোধ জানিয়ে দিয়েছি, তারা তালিকাভুক্ত করেছেন এই নাটকটিকে, নিশ্চয়ই আপনি শুনতে পাবেন। তবে ঠিক কোন প্রচার তরঙ্গে শুনতে পাবেন সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব না, কিন্তু শোনা যাবে। আর দ্বিতীয়ত হল যে বজ্রাঘাতে মৃত্যু হয়, বজ্রাঘাতের প্রাথমিক চিকিৎসা বা কিভাবে এর থেকে রক্ষা পাওয়া যায়, কি কি করণীয়, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠান হয়, প্রতি বছরই প্রায় এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। সাধারণত বিজ্ঞান বিভাগ থেকেই এই অনুষ্ঠান হয়, কিন্তু তাছাড়াও অন্য বিভাগেও কখনো কখনো ছুঁয়ে যায় এই বিষয়, এই ভাবনা, এই বজ্রপাত সংক্রান্ত তথ্য। নিশ্চয়ই এবছর যদি আপনি নাও শুনে থাকেন, এখনো পর্যন্ত শুনতে পাবেন কোনো না কোনো সময়, এটি আমি নিশ্চিত করে বলতে পারি। তা সত্ত্বেও আপনার এই চিঠি অবশ্যই আমি বিজ্ঞান বিভাগে পৌঁছে দেব। চিঠি লিখবেন, এভাবেই সঙ্গে থাকবেন। সব্যসাচী কর্মকারের লেখা আমার হাতে জগদল্লা বাঁকুড়া থেকে এসেছে। আজ সোমবার রাত্রে 8টা থেকে 9টা পর্যন্ত প্রবীণ নাগরিকদের নিয়ে প্রচারিত অনুষ্ঠানটি খুব মনোযোগ দিয়ে শুনলাম। অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল অত্যন্ত সময়োপযোগী ও হৃদয়স্পর্শী। বিশেষ করে যেসব প্রবীণ মানুষ বাড়িতে একা থাকেন এবং যাদের ছেলেমেয়েরা কর্মসূত্রে দূরে থাকেন, তাদের একাকিত্ব ও মানসিক অবস্থা এবং স্বাস্থ্যের দিকগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। উপস্থাপিকা শর্মিষ্ঠা সরকার অত্যন্ত সাবলীল ও আন্তরিক ভঙ্গিতে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন। তার উপস্থাপনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। আলোচনার প্রতিটি অংশ মন ছুঁয়ে গেছে এবং সমাজের প্রতি আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছে। এমন মানবিক ও সচেতনতামূলক অনুষ্ঠান নিয়মিত প্রচারিত হলে শ্রোতারা উপকৃত হবেন। সুন্দর এই আয়োজনের জন্য সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সব্যসাচী কর্মকার জগদল্লা বাঁকুড়া থেকে লিখেছেন। আপনাকেও অনেক ধন্যবাদ চিঠি লিখবার জন্য। ভালো লাগার কথা বললে আর কি বলার থেকে, বলুন, ভালো লাগা তো ভালো লাগাকেই আরো বাড়িয়ে দেয়। ভালো লাগা প্রবাহিত হতে থাকে এক মন থেকে আর এক মনে। কাজেই আপনার এই ভালো লাগার চিঠি আমাদের ভালো লাগছে, যে প্রয়াস কোথাও সার্থক হচ্ছে, আপনাদের কাছে পৌঁছতে পারছে, আপনারা কোনোভাবেও উপকৃত হচ্ছেন, এটা জেনে আমরা ঋদ্ধ হচ্ছি। অনেক ধন্যবাদ, চিঠি লিখবেন। নুরুল হুদার লেখা এসেছে কান্দি মুর্শিদাবাদ থেকে। বন্ধুবর, সবিনয় নিবেদন, দাদু বলতেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। দীর্ঘ অতীত দিনের নিয়মিত অনুগত ও বেতার হিতার্থী শ্রোতা, এই সুবাদে লিখি, পুরনো শ্রোতাদের জন্য অন্তত 10% চিঠি পাঠ সংরক্ষণ রাখুন, বাকিটা নতুনদের। বেতার শুভার্থী নুরুল হুদা, কান্দি মুর্শিদাবাদ থেকে। কি বলি বলুন তো, সত্যি আপনার এই লেখার এই প্রস্তাবের আমি উত্তর দেওয়ার কিছু যেন শব্দই খুঁজে পাচ্ছি না। এভাবে কি করে এটা হওয়া সম্ভব, আর ঠিক কতদিন ধরে তিনি চিঠি লিখছেন সেই মাপকাঠি হলে তাকে নতুন শ্রোতা বলবো, আর কতদিন ধরে তিনি লিখছেন এটা ভাবা হলে তাকে পুরনো শ্রোতা বলবো, আর এর মাঝামাঝি জায়গায় যারা পড়ছেন তাদেরই বা কোন শিরোনামে তালিকাভুক্ত করা হবে, এই বিষয়টা একেবারেই বোঝা গেল না। তবে কেন এই সংরক্ষণের কথা আপনি বলছেন সেইটা আমাদের সত্যিই বোধগম্য হচ্ছে না। চিঠি যেমন যেমন আসে তেমন তেমন আমরা পাঠ করেই থাকি। চিঠি পাঠের ক্ষেত্রে কোনো নাম যেমন অগ্রাধিকারও পায় না, তেমনি কোনো নাম বিশেষভাবে একে সরিয়ে রাখতে হবে, এর পাঠ হবে না এমনটাও হয় না। এটা কোনো জেলার ক্ষেত্রেও হয়, আপনাদের কখনো কখনো কারোর চিঠিতে এই ভাবনাটা আসে যে অমুক জেলার চিঠি আপনারা বেশি পড়েন, অমুক জেলার চিঠি আপনারা ততটা পড়েন না।
আমরা যদি কোনো জেলা থেকে বেশি চিঠি পাই, একদিনের অনুষ্ঠানে যদি দেখি একটি জেলা থেকে চারজন চিঠি লিখেছেন, আবার একটি জেলা থেকে একজন লিখেছেন, আবার কোনো জেলা থেকে কেউ লেখেনি, সেক্ষেত্রে তো আমাদের কিছু করণীয় নেই। আমরা চিঠি বাছাই করার ক্ষেত্রে জেলা, নাম এগুলো কখনোই দেখি না। আমরা

বিষয়টাই দেখি। আর সত্যি কথা বলতে কি, এখন চিঠি লেখার আগ্রহ সবার মধ্যে এতটা কমে গেছে যে আমাদের আগে আরো অনেক অনেক অনেক বেশি চিঠি নিয়ে আমরা বসতাম, চিঠি বাছাই করতে আমাদের হিমশিম খেতে হতো। এখন কিন্তু কাজটা অনেক সহজ হয়ে গেছে, আমাদের এত চিঠি বাছাই করতেই হয় না। আমরা জানি যারা লিখছেন তার থেকে অনেক বেশি সংখ্যক শ্রোতা শুনছেন যারা কোনোভাবেই লিখছেন না, আমাদের সঙ্গে যোগাযোগ সেইভাবে প্রত্যক্ষভাবে তৈরি করছেন না, কিন্তু তারা শুনছেন এবং তাদের মধ্যেও প্রচুর নিবিষ্ট এবং মনোজ্ঞ শ্রোতা আছেন, এবং এটা আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি। এই জায়গাটায় আমাদের একটা সমীক্ষা অবশ্যই আছে। কাজেই যদি এই সুবাদেই আবারও একবার বলা যে যারা শুধু নীরবে শুনছেন তারাও একটু যুক্ত হন না আমাদের সঙ্গে চিঠি লেখার মাধ্যমে, মেল করার মাধ্যমে, আমরা তাহলে আপনাদের ভাবনাও একটু সবার সামনে তুলে ধরতে পারি এবং আপনাদের ভাবনার পরশ আমাদের মধ্যেও একটু সঞ্চারিত হতে পারে। শুধু ভালো লাগার কথা নয়, প্রস্তাব জানিয়েও লিখুন না। তবে হ্যাঁ, একেবারে নতুন চিঠি কি পাই না, কখনো কখনো পাই এবং তা পড়েও ফেলি যে আমি খুব বেশি চিঠি লিখি না, এই এখন চিঠি লিখলাম আবার এত মাস বাদে লিখব, বা এটি আমার দ্বিতীয় পত্র বা প্রথম পত্র, বা এর আগে আমি তিনটে চিঠি লিখেছিলাম, সেরকমও পাই। আবার প্রত্যেক সপ্তাহেই পাঠ হয় এমন প্রেরকের চিঠিও পাই, আবার এক সপ্তাহে একসঙ্গে হয়তো দশটা চিঠি আমাদের কাছে একই প্রেরকের এসে পৌঁছচ্ছে তেমনটাও আমরা পাই, সব রকমই আছে। কিন্তু হ্যাঁ, আপনার এই সংরক্ষণের প্রস্তাবের সঙ্গে খুব সহমত হতে পারলাম না, এর জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। চিঠি চেষ্টা করি যে বিষয়ের ভিত্তিতে আমরা ভাগ করে নেওয়ার। প্রদীপ বসাকের লেখা পড়ব, সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে এসেছে। আজ 16 জুন 2026 গানের ভেলা অনুষ্ঠানে বাংলা গানের কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের যে বিশেষ পর্বটি পরিবেশিত হল তা সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। অনুষ্ঠানটি শুধু গান শোনানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং হেমন্ত মুখোপাধ্যায়ের বর্ণাঢ্য জীবন, কর্ম ও সৃষ্টির নানা অজানা দিক অত্যন্ত সুন্দরভাবে শ্রোতাদের সামনে তুলে ধরা হয়েছে। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন একাধারে একজন অসাধারণ কণ্ঠশিল্পী, সুরকার এবং সঙ্গীত পরিচালক। তার মায়াবী কণ্ঠ আজও কোটি মানুষের হৃদয়ে সমানভাবে অনুরণিত হয়। বাংলা গানের পাশাপাশি হিন্দি চলচ্চিত্র জগতেও হেমন্ত কুমার নামে তিনি যে অসামান্য খ্যাতি অর্জন করেছিলেন তা আজকের অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে উপলব্ধি করতে পারলাম। তার সুরসৃষ্টি, গায়কী এবং সঙ্গীত পরিচালনার পাশাপাশি বাংলা ও হিন্দি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনায় তার গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কেও অনেক মূল্যবান তথ্য জানতে পেরেছি। অনুষ্ঠানের প্রতিটি পর্ব ছিল অত্যন্ত তথ্যবহুল, সুশৃঙ্খল এবং হৃদয়গ্রাহী। হেমন্ত মুখোপাধ্যায়ের অমর গানগুলোর সঙ্গে তার জীবনের নানা স্মৃতি ও ঘটনাকে যে দক্ষতার সঙ্গে উপস্থাপন করা হয়েছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। মনে হচ্ছিল যেন আমরা শুধু একজন শিল্পীকে স্মরণ করছি না, বরং বাংলা সঙ্গীতের এক স্বর্ণযুগকে আবারও অনুভব করছি। আজকের এই বিশেষ অনুষ্ঠান শুনে উপলব্ধি করলাম একজন প্রকৃত শিল্পী কখনো হারিয়ে যান না, তার সৃষ্টি, তার কণ্ঠ এবং তার অবদান যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকে। হেমন্ত মুখোপাধ্যায় সেই বিরল শিল্পীদের অন্যতম যার গান শুনলেই মন শান্ত হয়ে যায় এবং স্মৃতির দুয়ার খুলে যায়, এমন একটি সুন্দর, তথ্য সমৃদ্ধ ও আবেগ ঘন অনুষ্ঠান পরিবেশনের জন্য আকাশবাণীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। গানের ভেলা আজ শুধু বিনোদনই দেয়নি, বরং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল নক্ষত্রকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছে। আশা করি ভবিষ্যতেও আকাশবাণী এভাবেই আমাদের প্রিয় শিল্পীদের জীবন ও কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করে শ্রোতাদের সমৃদ্ধ করবে। হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং গানের ভেলা অনুষ্ঠানের সমগ্র পরিকল্পনা ও উপস্থাপনার সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থাকবেন। নমস্কারান্তে প্রদীপ বসাক, সমুদ্রগড়, পূর্ব বর্ধমানের। অনেক ধন্যবাদ প্রদীপবাবু আপনাকে চিঠি লিখবার জন্য। তবে আপনি 16 জুন এবং গানের ভেলার কথা বলেছেন, সেক্ষেত্রে বলি 16 জুন গানের ভেলায় কিন্তু এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়নি, যা অন্তত আমি বুঝতে পারছি। গানের ভেলার আগে
হ্যাঁ, কানের ভেলায় কিছুটা অংশ এই অনুষ্ঠান সম্প্রচার হয়েছে 9:30 থেকে সকাল 10:30, মোটামুটি এই 1 ঘন্টা সময় এই অনুষ্ঠানটি সম্প্রচার হয়েছে। আকাশবাণী পডকাস্ট শিরোনামে অনুষ্ঠানটি সম্প্রচার হয়েছে। 16 জুন হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, সেই উপলক্ষে এটি প্রচারিত হয়েছে।

এবং বেতারে হেমন্ত মুখোপাধ্যায়, বেতারের সঙ্গে, কলকাতা বেতারের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের যে সংযোগ, যে সম্পর্ক, তাই ছিল এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু। সত্যি এমন সব স্রষ্টাদের, এমন সব শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করতে গেলে যে কত রকমভাবে, কত দিক থেকে তাকে দেখা যায়, তারই একটি উদাহরণ এই অনুষ্ঠান। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আকাশবাণীর নিবিড় সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাকেই তুলে ধরার চেষ্টা এই অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের প্রযোজক করতে চেয়েছেন। এবং তার সঙ্গে আরও তিনজন কারিগর সেখানে ছিলেন, একজন উপস্থাপক এবং একজন গবেষক, হেমন্ত গবেষক, এবং একজন সঙ্গীতশিল্পী, সবাই মিলে একটি অনুষ্ঠান আপনাদের পৌঁছে দিতে চেষ্টা করেছেন। আপনাদের ভালো লেগেছে, এটা আমাদের প্রাপ্তি। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, চিঠি লিখবেন। নমস্কার।

সুতপা চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় শুনলেন সবিনয় নিবেদন, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ প্রথমে রবীন্দ্রসঙ্গীত লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। তোমায় গান শোনাব।

0: শুনলেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি সঞ্চয়িতা মৈত্রী এফএম।

0: রেইনবো এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি সঞ্চয়িতা মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮ জুন রবিবার ঠিক সকাল ১১টায়। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন ২০০-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন এ মাসের গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়, গীতিকার এবং সুরকার দীপঙ্কর চট্টোপাধ্যায়। এ মাসের গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

0: দীপঙ্কর চট্টোপাধ্যায়ের কথায় সুরে সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন এমাসের গান।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ হাওড়া থেকে ট্রেনে চেপে লোকাল ট্রেনের চেনা ছন্দ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম হুগলি জেলার শেওড়াফুলিতে অবস্থিত সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনে। বিদ্যালয়ের পরিবেশ যেমন শান্ত, তেমনই প্রাণবন্ত। আর সেখানে গিয়েই আমরা কথা বলে নিয়েছি এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে।
2: আমি প্রসেনজিৎ রায়, শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক। ভারতবর্ষ স্বাধীন হবার পরবর্তী কয়েক দশক জুড়ে দেশ গড়ার স্বার্থে সাধারণ মানুষ থেকে বণিক শ্রেণী সবাই মেতে উঠলেন। ঠিক এই সময়ে, একটা আবেগঘন সময়ে, আমাদের এই বিদ্যানিকেতন শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন নামে একটি বিদ্যালয় শেওড়াফুলিতে স্থাপনের জন্য কিছু স্থানীয় যুবক মেতে উঠলেন। এগিয়ে এলেন শ্রদ্ধেয় চিকিৎসক ডক্টর বিমল কুমার ঘোষ, শ্রী রাম সুহিত মৈত্র, উমাপদ সিংহ, সীতাংশু মোহন ঘোষ, শ্রী অমলন্দী কুমার ঘোষ, লালবিহারী ঘোষ, শ্রী শ্যামল কুমার ঘোষ ও আরো অনেকে। এই স্বপ্নকে বাস্তবের মাটিতে ফলিয়ে তোলার জন্যে অভিভাবকত্বের ছায়া মেলে ধরলেন এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী শ্রদ্ধেয় শ্রী সুরেন্দ্রনাথ ঘোষ মহাশয়, এবং যার নামে আমাদের এই স্কুলের নাম নামাঙ্কিত হয়েছে সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন। 1962 সালের 7ই সেপ্টেম্বর দীঘাপতিয়া রাজপরিবারের উত্তরাধিকারী অমিতাভ রায়ের কাছ থেকে 35,000 টাকায় মোট 1 একর 63 শতক জমি কিনে বিদ্যালয় গড়ার জন্য দান করে দিলেন সুরেনবাবু। এই 1 একর 64 শতক জায়গার মধ্যে আমাদের এই স্কুল ভবনের পুরনো বাড়িটি ছিল। সেই বাড়ির সংস্কার ও আনুষাঙ্গিক কিছু কাজকর্ম জন্য তিনি তার সঙ্গে আরো 5,000 টাকা দান করেছিলেন। দানপত্রের সাক্ষী হিসাবে ছিলেন মধুসূদন কুমার, উমাপদ সিংহ, স্বাধীনতা সংগ্রামী মন্মথ ঘোষ ও অধ্যাপক ত্রিগুণানাথ মুখোপাধ্যায়। বিদ্যালয়ের প্রথম পরিচালন সমিতি, তার সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ ঘোষ মহাশয় স্বয়ং এবং সম্পাদক ছিলেন ডক্টর বিমল কুমার ঘোষ। সহসভাপতি ছিলেন শ্রী সীতাংশু মোহন ঘোষ। 1963 সালের শুভ দিন 27শে জানুয়ারি, যেটি আমাদের এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস, এতদ অঞ্চলের শিক্ষানুরাগী মানুষের বহু কাঙ্ক্ষিত শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের দ্বারোদ্ঘাটনের দিন, বর্ধমানের মহারানী রাধারানী মহাতাব মহাশয়া বিদ্যালয়ের দ্বার উদ্ঘাটন করেন।

0: বিদ্যালয় থেকে প্রথম মাধ্যমিক পরীক্ষা দেয় 1965 সালে, 1968 সালে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম বছরেই আমাদের বিদ্যালয়ের কৃতিত্ব সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে, কলা বিভাগে সারা রাজ্যে চতুর্থ স্থান অধিকার করে আমাদের বিদ্যালয়ের ছাত্র। বিজ্ঞান বিভাগে শ্রী দীপক কুমার ঘোষ রাজ্যের 20তম স্থান অধিকার করে এবং জাতীয় বৃত্তি লাভ করে। এরপরে প্রতিটি পরীক্ষায় ছাত্রদের ধারাবাহিক সন্তোষজনক ফলাফল এতদঞ্চলের একটি ভালো স্কুলের খেতাব পেয়ে গেল আমাদের এই বিদ্যানিকেতন। এই সময় শ্রদ্ধাবনত চিত্তে যে দুজন মানুষকে স্মরণ করতেই হয়, বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও অগ্রগতির প্রসঙ্গে এদের মধ্যে একজন ডক্টর বিমল কুমার ঘোষ, যিনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক, আর অপরজন হচ্ছেন এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক এবং তার অভিন্ন হৃদয় বন্ধু শ্রী উমাপদ সিংহ মহাশয়। প্রকৃতপক্ষে শ্যাওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের প্রাণ পুরুষ রূপকার ছিলেন বিমল বাবু। বিদ্যালয়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত বিমল কুমার ঘোষ স্মৃতিভবনও আজও তার কর্মময় জীবন স্মৃতির সাক্ষ্য বহন করে। অন্যদিকে বিদ্যানিকেতনের প্রথম প্রধান শিক্ষক উমাপদ সিংহ মহাশয়ের নাম শ্যাওড়াফুলি নিবাসী প্রতিটি মানুষ আজও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন। তিনি শিখিয়েছিলেন শিক্ষকতাকে শুধু চাকরি হিসাবে নয়, পরিবার জ্ঞানে দেখতে। স্বার্থশূন্য এই সব মানুষদের অসীম আগ্রহ ও কঠোর পরিশ্রমে যে বিদ্যানিকেতন তৈরি হয়েছিল তা এখন মহিরুহে পরিণত হয়েছে। আমরা প্রতিটি ছাত্র শিক্ষক আমাদের এই বিদ্যালয়ের ভাবাদর্শ বজায় রাখতে বদ্ধপরিকর। এই সব মহান ব্যক্তিদের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ আগামী দিনেও আমাদের বিদ্যালয়কে আলোর পথে এগিয়ে নিয়ে যেতে।
1: স্যারকে অনেক ধন্যবাদ জানাই। এখানে এসে বুঝতে পেরেছি বিদ্যালয়ের পঠন পাঠনের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশ অত্যন্ত সমৃদ্ধ। এবার আপনারাও সেটা বুঝতে পারবেন। আসুন তাহলে শোনাই এই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর কণ্ঠে একটি নজরুল গীতি।
2: নমস্কার, আমি শুভম দাস। আমি শ্যাওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের নবম শ্রেণীর একটি ছাত্র। তো আজ আমি একটি নজরুল গীতি করে আপনাদের শোনাবো।

0: ধন্যবাদ।
1: চমৎকার গান শুনলাম। আর এবারে এই বিদ্যালয়ের একজন শিক্ষিকা মহাশয়ের সঙ্গে আমাদের কথা হলো।
2: আমার নাম কাকলি ঘোষ, আমি শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের দর্শন বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি কথা বলবো আমাদের বিদ্যানিকেতনের ছাত্র শিক্ষক সম্পর্কটা ঠিক কিরকম সেই বিষয়ে। আসলে শিক্ষকদের একটা মস্ত সুবিধা আছে, তাদের ফেলে আসা স্কুল জীবন কর্মজীবনেও জড়িয়ে জড়িয়ে থাকে, কুড়ি থেকে ফুল ফুটে ওঠার সাক্ষী থাকি আমরা। এমন সতেজ প্রাণের সংস্পর্শে থাকার সুযোগ শিক্ষকদেরই আছে। আমাদের বিদ্যানিকেতনের ছাত্র শিক্ষক সম্পর্ক অতি মধুর। সোশ্যাল মিডিয়া যেভাবে কৈশোর শৈশবকে গ্রাস করছে, তার প্রভাব থেকে ছাত্রদের রক্ষা করা এখন একটা আমাদের বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের শিক্ষকরা ছাত্রদের খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে অংশগ্রহণে সর্বতোভাবে উৎসাহিত করেন। ছাত্রদের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ খোলামেলায়, যে কোনো সমস্যায় তারা নির্দ্বিধায় শিক্ষকদের কাছে আসে। বিভিন্ন মানসিক অসুস্থতা অবসাদ এখন কিশোর কিশোরীদের কাছে একটা বিশেষ সমস্যা। এক্ষেত্রে আমাদের ছেলেদের নিয়মিত কাউন্সেলিং করেন শিক্ষকেরা। বড় বড় মনীষীদের জন্মদিন পালন, তাদের জীবনী ছাত্রদের কাছে তুলে ধরে তাদেরকে জীবনের ইতিবাচক দিক সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়। ছাত্র শিক্ষক ফুটবল এবং ক্রিকেট ম্যাচ, যার বেশ কিছুদিন আগে থেকেই অনুশীলন শুরু হয়ে যায়, সেটা একটা স্কুলের অত্যন্ত সাড়া জাগানো বিষয়।

0: উৎসাহ উদ্দীপনায় সেই ম্যাচ চলতে থাকে, পথ চলতি মানুষও দাঁড়িয়ে পড়েন, অভিভাবকদের ভিড়ে ঠাসা থাকে মাঠের চারপাশ। গরিব ছাত্রদের অর্থনৈতিকভাবে সাহায্যের চেষ্টা করা হয় আমাদের বিদ্যানিকেতন থেকে। দুর্গাপূজায় গরিব ছাত্রদের শিক্ষকদের তরফ থেকে জামা কাপড়ও দেওয়া হয়। আমাদের ছাত্ররা সরস্বতী পুজোতে অপূর্ব সুন্দর প্যান্ডেল করে। সরস্বতী পুজোয় ছাত্র শিক্ষক সম্পর্কটা তো আসলে বেশ খানিকটা দূরত্ব কমিয়ে কাছাকাছি আসার সুযোগ করে দেয়। আমাদের ছাত্ররা স্কুল পাশ করেও ঠিক প্রাক্তন হয় না, বেশিরভাগের সঙ্গেই আমাদের বছরের পর বছর ধরে যোগাযোগ আত্মীয়তা থেকেই যায়। পারিবারিক অনুষ্ঠানেও উপস্থিত থাকার স্বনির্বন্ধ অনুরোধ আসে। আমাদের ছাত্ররা যারা ডাক্তার, পুলিশ বা বড় অফিসার হয়েছে, তারা বিদ্যানিকেতনের প্রয়োজনে অপ্রয়োজনে সর্বদা এগিয়ে আসে। বিদ্যানিকেতনের প্রাক্তনীদের নিয়ে গঠিত পথিকৃত নামে একটি সংঘ আছে। পথিকৃত প্রতি বছর মহাসমারোহে বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন করে। পথিকৃত বিদ্যালয়ের ভালো মন্দ বিষয়ে তাদের সুচিন্তিত মতামত দিয়েও সহায়তা দেয়। আসলে শিক্ষকতা কোনো একমুখী পেশা নয়, ওরাও কিন্তু প্রতিনিয়ত আমাদের শেখায়, ছবি আঁকতে শেখায়, ম্যান্ডোলিন বাজাতে শেখায়, মোবাইলের খুঁটি নাটি শেখায়, ফুল গাছের যত্ন শিখিয়ে অনেক কিছুই শিখছি আমরা আমাদের ছাত্রদের কাছ থেকে। সুতরাং আমাদের বিদ্যানিকেতন ছাত্র শিক্ষক দুমুখী প্রক্রিয়ায় সর্বদা মুখরিত থাকে।
1: দিদিমণিকে অনেক ধন্যবাদ জানাই। আসলে বিদ্যালয়ের এই সুন্দর পঠন পাঠনের আবহেই শিক্ষার্থীদের সুন্দর শিল্পমন গড়ে ওঠে। তাই তো গানের পাশাপাশি অসাধারণ আবৃত্তিও তারা উচ্চারণ করতে পারে।
2: আমি জিষ্ণু ব্যানার্জি, আমি শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণীর খ বিভাগের ছাত্র। আমি আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি আবৃত্তি করে শোনাব। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনি ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার।
1: অসাধারণ একটি আবৃত্তি শুনলাম। এবার বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ সম্পর্কে জানতে ইচ্ছে করছে, তাই এবারে এই বিদ্যালয়ের একজন শিক্ষক মহাশয়ের সঙ্গে আমরা কথা বলে নিলাম।
3: নমস্কার, আমার নাম সৌমিক দত্ত, আমি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের বাংলা বিভাগীয় সহশিক্ষক। আমাদের সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের একটি গর্ব এবং অহংকারের জায়গা হলো আমাদের সুরেন্দ্রনাথ ভবন। সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের রজত জয়ন্তী বর্ষে স্বপ্ন স্মারক হিসেবে নির্মিত হয় এই সুরেন্দ্র ভবন। তৎকালীন প্রধান শিক্ষক উমাপদ সিনহা, শিক্ষক কৃষ্ণচন্দ্র ভর ও বেশ কিছু সংস্কৃত পিপাসী শিক্ষকের উদ্যোগে বিদ্যালয়ে একটি

0: গৃহ নির্মাণের স্বপ্ন দেখার শুরু। কিন্তু এই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য প্রয়োজন ছিল বিপুল পরিমাণ অর্থের। আবেদন রাখা হয় তৎকালীন শিক্ষক শিক্ষিকা বৃন্দের কাছে। এই মহৎ উদ্যোগকে সফল করতে এগিয়ে আসেন তারা, এগিয়ে আসেন দেশ বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন ছাত্রবৃন্দ। দাতা ঘোষ পরিবার, বিশেষত তৎকালীন সম্পাদক অমল কুমার ঘোষ মহাশয় অগ্রণী ভূমিকা নেন। স্থাপিত হয় ভিত্তিপ্রস্তর। সেই সব সংস্কৃতি মনস্ক শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে স্বপ্ন বাস্তব রূপ পায়, গড়ে ওঠে সুরেন্দ্র ভবন। ভবনটি যখন নির্মিত হয় তখন কোনো দর্শক আসন ছিল না। পরবর্তী সময়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাননীয় জীবেশ চট্টোপাধ্যায় মহাশয় তার তহবিল থেকে সুরেন্দ্র ভবনের দর্শক আসন নির্মাণ করে দেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাননীয় আকবর আলী খন্দকার ভবনের ফল সিলিং নির্মাণের জন্য দান করেন। 800 আসন বিশিষ্ট এই সুরেন্দ্র ভবন বিগত কয়েক দশক ধরে শেওড়াকুলি বৈদ্যবাটী অঞ্চলের সংস্কৃত মনস্ক মানুষদের চাহিদা পূরণ করে চলেছে। সরকারি উদ্যোগের অভাব এবং অর্থাভাবে যথেচ্ছ রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি বর্তমানে ভগ্নপ্রায়। তবুও অর্থাভাব অথচ হৃদয় শৈল্পিক তৃষা, যাদের কাছে সুরেন্দ্র ভবন আজও এক এবং অদ্বিতীয় হয়ে আছে।
1: স্যারকে ধন্যবাদ জানাই। আর এবারে একটি রবীন্দ্রসঙ্গীত শোনাই আপনাদের। একটু আগেই এক শিক্ষার্থীর কণ্ঠে নজরুল গীতি শুনছিলাম, এবারে এক শিক্ষার্থীর কণ্ঠে আমরা একটি রবীন্দ্রসঙ্গীতের কিছু অংশ শুনে নেব।
2: নমস্কার, আমি মনীষ রানা, সরাফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনে আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র। তো

0: এইসব তো আপনাদের জানালাম এই বিদ্যালয়ের সম্পর্কে, এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পর্কে। এবারে শিক্ষার্থীরা খেলাধুলা বিষয়ে কতটা দক্ষতা অর্জন করেছে সে বিষয়ে আমাদের জানালেন এই বিদ্যালয়ের একজন শিক্ষক মহাশয়।
1: আমি ডক্টর সুখেন্দু দাস, অ্যাসিস্ট্যান্ট টিচার, সারা পুলিশ সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন। স্কুলে ছাত্রদের শরীর স্বাস্থ্যের উন্নতিকল্পে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। খেলাধুলা শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। এর মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, মানসিক চাপ কমে এবং শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনার বিকাশ ঘটে। তাই শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলার সুযোগ আমাদের বিদ্যানিকেতনে করে দেওয়া হয়। এরই সুযোগের অন্তর্গত স্কুলে সারা বছরব্যাপী ছেলেদের ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। ছেলেদের ফুটবল এবং ক্রিকেট নিয়ে যে উন্মাদনা সেটা আমরা লক্ষ্য করতে পারি। তার আগে থেকে তার অভ্যাস, স্যারেদের এবং ছাত্র তাদের অভিভাবকদের একটা উন্মাদনা লক্ষ্য করা যায়। আশেপাশে মানুষজন ভীষণ রকম ইনভলভ হয়ে পড়ে। আমরা ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট এবং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি আমাদের স্কুল সংলগ্ন যে আমাদের বিদ্যানিকেতনের ময়দান, সেখানে সেখানে প্রায় দিন দু সপ্তাহ, তিন সপ্তাহ ধরে আমাদের উৎসব চলে এক ধরনের। এবং তাদের পড়াশোনার পাশাপাশি এই যে মানসিক বিকাশ খেলাধুলার মাধ্যমে, সেটা আমরা এই খেলার মাঠে তাদের দিয়ে থাকি। এবং এই ফুটবল ক্রিকেট থেকেই আমাদের বেশ কিছু প্লেয়ার উঠে এসেছে। তাদের মধ্যে অন্যতম পুরনো দিনের স্কুলের সূচনা লগ্নের দুই বিখ্যাত ফুটবলার হেমন্ত ডোরা এবং প্রশান্ত ডোরা, তারা এই শায়রাফুলেরই সুসন্তান। তারা কলকাতার সমস্ত নামী ফুটবল ক্লাবে খেলেছে। তারা

0: ইন্ডিয়া টিমের খেলেছে, তারা আন্তর্জাতিক খেলোয়াড় এবং তারা ইন্ডিয়ান যে ফুটবল লীগ সেখানেও চ্যাম্পিয়ন হয়েছে। এই সমস্ত ক্রীড়াবিদ আমাদের স্কুলের সুসন্তান। এর বাইরেও আমাদের স্কুলে যে সমস্ত খেলাগুলো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ভলিবল। আমাদের প্রথম দিকে আমি যখন এই স্কুলে জয়েন করি তখন আমাদের এক নামি ভলিবল প্লেয়ার সুমিত ঘোষ, সেই সুমিত ঘোষ আমাদের এখানে ডিস্ট্রিক্ট, স্টেট এবং ন্যাশনালে চ্যাম্পিয়ন হয়ে সে এখন কলকাতা পুলিশে কর্মরত রয়েছে এবং তারই সুদক্ষ কোচিংয়ে আমাদের স্কুলে বেশ কিছু ছেলে পরপর উঠে আসছে। তার মধ্যে অন্যতম আনন্দ দাস, সুমিত টাকি, যে গত বছরও খেলো ইন্ডিয়ায় অংশগ্রহণ করেছে, ডিস্ট্রিক্ট, স্টেট এবং ন্যাশনাল স্কুলের নাম তুলে ধরেছে। এর বাইরে রয়েছে আমাদের বাস্কেটবল। বাস্কেটবলে অভিযান জানা খুব ভালো পারফরমেন্স করেছে, সে ন্যাশনাল খেলেছে। তারপরে রয়েছে আমাদের জুডো। জুডো আমাদের অনেক খেলোয়াড় রয়েছে, তার মধ্যে সায়ন দীর্ঘাঙ্গী, জিৎ দাস, সন্তু মাহাতো, সৌম মুখার্জি, সায়ন্তন দে, সৈকত মোদক, এরা জুডোর প্রভাবশালী খেলোয়াড়, নামী খেলোয়াড়। তারা ডিস্ট্রিক্ট, স্টেট এবং ন্যাশনাল খেলেছে এবং এর মধ্যে একজন আন্তর্জাতিক প্লেয়ার রয়েছে যে খেলো ইন্ডিয়ায় অংশগ্রহণ করেছে, তার নাম সায়ন দীর্ঘাঙ্গী। অন্যান্য খেলাগুলোর মধ্যে অন্যতম চেস, সুইমিং, অ্যাথলেটিক, খোখো, ক্যারাটে, এই সমস্ত খেলাগুলো বিভিন্ন ক্লাবে ছাত্রছাত্রীরা খেলে এবং সেখান থেকে তারা আমরা তাদের নামগুলো এনরোল করি এবং তাদের ডিস্ট্রিক্ট, স্টেট এবং ন্যাশনালে খেলার সুযোগগুলো আমরা এখান থেকে করে দিই। এর বাইরে আমাদের যোগাসন একটা বড় ভূমিকা নিয়েছে আমাদের স্কুলে। আমাদের স্কুলে প্রত্যেক বছর আমরা যোগা দিবস পালন করি, বহুদিন ধরে স্কুলে চলে আসছে এবং সেই যোগা ডেতে আমরা শুধুমাত্র ছাত্রেরা যে অংশগ্রহণ করে তা নয়, আমাদের শিক্ষক, শিক্ষিকা এবং আমাদের যে প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী প্রসেনজিৎ রায় মহাশয়, তিনিও তাতে অংশগ্রহণ করেন এবং সবাই মিলে এখানে ছাত্ররা যেমন প্রদর্শন করে তার সাথে সাথে শিক্ষক, শিক্ষিকারাও সেইখানে প্রদর্শন করে তার সর্বতোভাবে সেই অনুষ্ঠানটা আমরা সফল করে তুলি। আমরা এ সমস্ত খেলাধুলোর মাধ্যমে ছেলেদের পড়াশোনার পাশাপাশি শারীরিক, মানসিক বিকাশ সাধনে সর্বতোভাবে সচেষ্ট। আমরা চাই ছেলেরা পড়াশোনায় যেমন উন্নতি করুক, সেরকম শরীর স্বাস্থ্য সচেতন হোক। শরীর স্বাস্থ্য ভালো থাকলে তবেই সে সর্বতোভাবে সামনের দিনে এগিয়ে যেতে পারবে। আমাদের সেই প্রচেষ্টা সর্বতোভাবে সবসময় থাকবে এবং আমরা সবাই সেভাবেই এগিয়ে চলব। বিদ্যালয়ের ছাত্রদের সুস্থ, সবল, সুশৃঙ্খল জীবন গঠনের লক্ষ্যে, শরীর স্বাস্থ্যের উন্নতিকল্পে, তাদের সার্বিক বিকাশে আমরা নিরলসভাবে কাজ করে চলেছি। ধন্যবাদ।
1: শিক্ষার্থীদের খেলাধুলায় বিশেষ খ্যাতির কথা আমরা জানলাম, গান শুনেছি, আবৃত্তি শুনেছি, পঠন পাঠনের বিষয়ে আমাদের জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যন্ত্রসঙ্গীতেও কিন্তু বেশ পারদর্শী। আর এবারে তাই ম্যান্ডোলিন বাজিয়ে শোনালেন এই বিদ্যালয়ের এক শিক্ষার্থী।
2: আমি সৌম্যদীপ সাহা, শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্র।

0: ম্যান্ডোলিনের সুর সত্যি মন ছুঁয়ে গেল। আর এই সুরের রেশ নিয়েই এবার আমরা কথা বলে নিয়েছি এই বিদ্যালয়ের একজন শিক্ষিকার সঙ্গে।
1: আমার নাম জয়শ্রী দত্ত, আমি ইংরেজি বিষয়ের শিক্ষিকা। আমাদের এই জমিদার রোডে শ্যাওড়াপল্লী সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন, সেই স্কুল শুধু তার চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের এই এলাকার একটা সম্পদ। জেলা বা রাজ্যের শিক্ষা মানচিত্রে সেই এলাকার অবস্থা নির্ভর করে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানের ওপর। এলাকার আর্থসামাজিক ক্ষেত্রেও আমাদের স্কুলের বিদ্যানিকেতনের একটা বিরাট ভূমিকা থেকে যায়, কারণ এই স্কুলকে কেন্দ্র করে স্কুলের খুব বেশি দূরে নয় কিছু দোকান গড়ে উঠেছে, বইয়ের দোকান যেখান থেকে ছাত্ররা বই সংগ্রহ করতে পারে, তাদের প্রয়োজনীয় পেন্সিল পেন যা যা লাগে সেগুলো তারা সংগ্রহ করতে পারে। তাছাড়া যে দূরাগত যে শিক্ষক শিক্ষিকা বা ছাত্রদের অনেক সময় এখানে কাছাকাছি থাকতেও হয়, সেদিক থেকে এলাকার অর্থনীতি সমৃদ্ধ হয়। তাই স্কুলের উন্নয়নে আমাদের এই এলাকারও একটা ভূমিকা রয়েছে এবং তার সঙ্গে স্কুলও ওতপ্রোত ভাবে জড়িত। আর আমাদের বিদ্যালয়ের যে অডিটোরিয়াম আছে তা স্কুলের শুধু প্রয়োজন মেটায় না, এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে তাদের অনুষ্ঠান করতে পারেন,

0: এইভাবে আমাদের স্কুল এলাকার সঙ্গে গভীর একটা সম্পর্কে জড়িয়ে রয়েছে। তো আমি দেখছি ছাত্ররা এখন আরো অনেক বেশি কালচারালি এনরিচ হয়ে পড়ছে অনেকে, এবং এই প্রশিক্ষণটা কিন্তু আমাদের টিচার দেয়। আমাদের একজন ম্যাডাম আছেন যিনি শান্তিনিকেতন সুরুল বড়বাড়ির আর কি কন্যা, উনি শান্তিনিকেতনেই পড়াশোনা করেছেন। ওই ম্যাডামের প্রশিক্ষণে ম্যাডাম খুব সুন্দর নাচ গান আবৃত্তির ক্ষেত্রে আমরা সবাই থাকি, ভালো করে গানটা গাইলে আরো আরো ভালো করে প্রেজেন্ট করা যায়। আমাদের সমস্ত স্যার ম্যাডামদের তত্ত্বাবধানে চলে এই প্রশিক্ষণ, তবে ক্লাসের ফাঁকে ফাঁকে, ক্লাস হ্যাম্পার করে নয়, টাইমটা খুব সুন্দরভাবে মেনটেন করে 11টার মধ্যে ঢুকে যাও। আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই এটা চেষ্টা করেন, যা একটা খুব ডিসিপ্লিন এবং খুব সুন্দর একটা পরিবেশ আমাদের স্কুলে এখন রয়েছে।
1: দিদিমণিকে অনেক ধন্যবাদ জানাই। শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, শিক্ষার্থীদের প্রতিভায় আজকের পর্বটি হয়ে উঠল অনন্য। তবে এবার বিদায় নেওয়ার পালা। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে এক বিশেষ উপহার। একটু আগেই শুনছিলেন এই বিদ্যালয়ের এক শিক্ষিকার কথা। শান্তিনিকেতনের আলো হাওয়ায় তিনি বড় হয়ে উঠেছেন। তার কণ্ঠেই আমরা শুনব একটি রবীন্দ্রসঙ্গীত। আর এই গানের সুরের মধ্য দিয়েই শেষ হবে শ্যাওরাফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন থেকে আমাদের আজকের শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন।
2: আমি মহুয়া সরকার, আমি শ্যাওরাফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনে বাংলা পড়াই। আমি এখন একটা গান শোনাচ্ছি, পূজা পর্যায়ের গান, চৌতাল বেহাগ রাগ।

0: শুনছিলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার

শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮ জুন রবিবার ঠিক সকাল ১১টায়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী ঘোষণা একটু পরেই।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
2: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold-এ।
3: আপনারা টিউন করেছেন যেহেতু এফএম গোল্ড, তাই বলছি যে বাকি সময়টা অর্থাৎ এখন থেকে পুরো 12টা পর্যন্ত কল্পলাল এবং শ্রাবস্তী কথা দিয়েছিল আপনার কথা থেকে বিদায় নেবার সময় যে রবিবারের বৈঠকে আরো একবার কথা হবে, এবং আজকে স্পেশাল কিছু দিন আছে, সেই দিনগুলো নিয়ে একটুখানি।
4: একেবারেই তাই, আজ 21শে জুন, আজ বিশ্বযোগ দিবস, বিশ্ব সঙ্গীত দিবস, এবং এই যে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে আমরা পালন করি বাবা দিবস বা পিতৃ দিবস, এবং এই বিশ্ব দিবসে আমরা শুনব আপনাদের থেকে আপনাদের বাবার স্মৃতি, বাবাকে নিয়ে কিছু কথা।
3: একদমই, আসলে এই বাবাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা বা কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটা দিন তো নির্দিষ্ট নয়, তবু আমরা কোনো একটা দিনই তো সবসময় উদযাপন করে আসি, কিন্তু প্রতি 365 দিনই কিন্তু বিষয়টাকে যাতে আরো বেশি আমরা মাথায় রাখতে পারি সেই জন্যই বোধ হয় একটা দিনের গুরুত্ব থেকেই যায়, কারণ পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে বাবার স্থান কিন্তু একটু অনন্য। একজন বাবা শুধু পরিবারের উপার্জন করছে এমনটা নয়, তিনি একজন অভিভাবক, একজন শিক্ষক, একজন বন্ধু, একজন জীবনের প্রথম নায়ক।
4: একেবারেই তাই, বাবার ত্যাগ, ভালোবাসা এবং অবদান এটা কিন্তু অনেক সময় নীরব থেকে যায়, একদম পেছন থেকে বাবা আমাদের যেন সাপোর্টটা দেয়, তাই না? হয়তো বাবারা আমাদের মুখে কিছু বলছেন না, কিন্তু পছন্দের মাছ কিনে আনছেন, পছন্দের খাবার কিনে আনছেন, এইভাবেই কিন্তু সবসময় আমাদের পাশে থেকেছেন, বা ঘুমিয়ে পড়ার পর অনেক সময় আদর করেছেন, মাথায় হাত রেখেছেন, আমরা বুঝতে পারিনি, এবং আমাদেরও কখনো বলা হয়ে ওঠেনি আমরা তাকে কতটা ভালোবাসি। আজ কিন্তু রবিবারের আড্ডায় আমরা সেটাই বলবো।
3: দেখো, আমরা যখন ছোট থাকি তখন হয়তো বুঝতে পারি না, তুমি একটা কথা যেটা বললে যে বাবার ত্যাগের গভীরতা ঠিক কতটা, আমাদের একটা হাসি ফোটানোর জন্য, আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বাবারা কিন্তু নীরবে অনেক সংগ্রাম করেন, অনেক কষ্ট সহ্য করেন, নিজের ইচ্ছে অনিচ্ছে, শোক আহ্লাদ অনেক সময় ত্যাগ করে তিনি সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য কিন্তু নিজেকে পুরোপুরি উৎসর্গ করে দেন। অবশ্যই আপনাদের জীবনেও তো তেমন কিছু ঘটনা আছে বাবাকে নিয়ে, তাই না?
4: একেবারেই তাই, এবং সেই ঘটনাগুলোই শুনবো, সেই স্মৃতিগুলো শুনবো, বা আপনাদের বাবা সম্বন্ধে যা বলতে ইচ্ছে করছে আপনার হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করতে পারেন 9903059992 নম্বরে, বা চলে আসতে পারেন টেলিফোন লাইনে 2248 8085 আমাদের নম্বর।
3: কল্পলাল এবং শ্রাবস্তী আছে আজ আপনাদের জন্য, আপনাদের সঙ্গে রবিবারের বৈঠকে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন এফএম গোল্ড।

0: না, বাবারা হয়তো সব সময় নিজের অনুভূতি প্রকাশ করেন না, কিন্তু তাদের সেই নীরব ভালোবাসা, ত্যাগ আর দোহাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। আর আজ আমাদের শ্রোতা যারা আছেন তারা কিন্তু একটু সময় বার করে বাবাকে বলুন সে কথা যে, বাবা আমি সত্যি তোমায় ভালোবাসি। আর সেই ভালোবাসার কথাই আমরা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন 2248880 85 একজন শ্রোতাকে রয়েছেন, একটু জেনে নিই।
1: হ্যালো,
2: হ্যালো,
1: কে বলছেন?
2: আমি ঢাকুরিয়া থেকে শম্পা মান্না বলছি।
0: বলুন শম্পাদি।
2: আমার বাবার কথা বলতে গেলে মনে হয় অনেকখানি সময় চলে যাবে।

0: কারণ আমার বাবা ছিলেন শ্রী মানিকলাল বিশ্বাস, যিনি যার আদর্শে আমরা বড় হয়েছি। ছোটবেলায় ঠিক অতটা বুঝতাম না যে এগুলো তার আদর্শ, যখন বড় হলাম বুঝলাম যে হ্যাঁ এই আদর্শেই এগুলো আমাদের পথ চলার যে কতখানি সাহায্য করছে যে বলে বোঝাতে পারবো না। যে আর একবারে কি করে তিনি সামলাতেন এখন আশ্চর্য লাগে, মানে একবারে নামি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন, অফিসের কাজ অত্যন্ত দক্ষতায় করতেন, আবার অন্য ধারে তিনি রাজনৈতিক একটি দলের কর্মী ছিলেন, তারপরে লেখালেখি করতেন, ওনার অনেকগুলো বই প্রকাশ পেয়েছে, তার এছাড়াও মিউজিক কনফারেন্স প্রতি বছর বছর তিনি মিউজিক কনফারেন্স করতেন, ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স করতেন, তারপরে বিভিন্ন রকম সংস্থা জড়িত থেকে করতেন। তারপরে আমি বাজার মানে ব্যাগ হাতে বাজার করতেও বাবাকে দেখেছি, যে বাড়ির যে খেয়াল রাখতেন না এমনটাও নয়, বা কিছু হলে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া আমাদের, তো কি করে যে করতেন সত্যি অবাক লাগে এখন ভাবলে, যে এত কিছু কি করে সামলাতেন বাবা। তো তার নীতি বা আদর্শটা যেন পেয়েছি বলে এত গর্বিত লাগে। আর বাবার যেটা সব থেকে বেশি মিস করি, বাবা কোনদিন আমাদের কলিং বেল দেয়নি, অফিস থেকে এসে আমার নামটা ধরে ডাকতো, আমি বড় মেয়ে তো মানে আমার ডাক নাম ধরে বাবা নিচ থেকে ডাকতেন, মানে কোনদিন কলিং বেলটা দিতেন না, মানে আর ওই ডাকটার অপেক্ষা রাখতাম যে এই বাবা আসার সময় হয়েছে বাবা এরকম ডাকবে আমাকে, ওইটা। আর তারপরে বাবা যখন রিটায়ার করেছে, তারপরে বিয়ের পরে আমার অনেক পরেই বাবা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ফোন করতেন, তো আজকে 5 বছর বাবা নেই, কিন্তু মনে হয় যে একবার যদি ফোনটা আসতো, বাবাকে ঠিক বলা হয়নি যে
1: বুঝতে পারি যে
0: বাবাকে ভালোবাসি কতটুকু বলা যায়নি
1: না, সত্যি তাই আমরা অনুভব করি পরে যেটা বলা দরকার ছিল কিন্তু বলে উঠতে পারিনি সেই সময়টা,
0: তখন তো ওটা নরমাল জীবন যাপনের মধ্যে দিয়ে চলেছি, কিন্তু বাবার একটু শরীরটা খারাপ হলে ভীষণ অস্থির লাগতো, সেটা তো হতোই। মনে আছে বাবা প্রত্যেক শনিবার মানে অফিস থেকে শুক্রবারে, শনিবার রবিবার বাবা ছুটি থাকতো, প্রতি শুক্রবার অফিস থেকে আমার শুক্রবারে এসে আমাকে দেখে বাবা তারপর বাড়ি যেতেন রাত্রে, ওরকম একটা শুক্রবার বাবা আসতে পারেনি, তখন এত তো মোবাইল ফোন টোনও ছিল না, ল্যান্ড ফোনও আসেনি, সেই আজ থেকে আমি 38-37 বছর আগের কথা বলছি, আর আমি কান মানে কাঁদতে বসে গেছি যে বাবা এলো না, মানে বাবার নিশ্চয় খুব শরীর খারাপ, পরের দিনই সকালবেলা আমার হাজব্যান্ড বলছি চলো আগে, বাবা নিশ্চয়ই শরীর খারাপ, তো তখনই আমি গেছি হ্যাঁ বাবার শরীরটা সেদিকে একটু খারাপ হলো বলে বাবা আসতে পারেনি, তো এই আর কি বাবার কথা যত বলবো ওই যেন মনে হয় কম হয়।
1: ঠিকই ঠিকই, তবে হ্যাঁ এই
0: বইগুলো এখনো পড়ি মাঝে মধ্যে, যে ভাবি বাবা কি অনবদ্য ভাবে মানে অনবদ্য লেখা, এত সাধারণ ভাবে কত সুন্দর গুছিয়ে লিখেছেন বইগুলো। আমার দাদু সাধক সঙ্গে ছিলেন, মানে তার মানে আদর্শ জামাই আমার বাবা আমি মনে করি আর কি।
1: এইভাবেই বাবার আশীর্বাদ আপনার উপরে সারাক্ষণ থাকবে, এই যে চোখের জলেও আজকে আপনি বুঝিয়ে দিলেন যে বাবা আপনার কাছে বাবাই, তার কোনো বিকল্প নেই যেই আসুক জীবনে।
2: বাবা ছাড়া জীবনে আর অন্য কোনো, নিজের বাবা ছাড়া অন্য কোনো পিতৃস্থানীয় ব্যক্তির কথা বলতে ইচ্ছে করে?
0: আমার শ্বশুরমশাই।
1: আচ্ছা,
0: যা করেছি তাতেই প্রশংসা পেয়েছি, মানে একটু তালের বড়া বড়া করে দিতাম তো তার প্রশংসা, একটু পিঠে করলেই তার প্রশংসা। আমার বাবা অতটা খাদ্যরসিক ছিলেন না, আমার শ্বশুরমশাই খাদ্যরসিক ছিলেন এবং যা বানাতাম তাতেই ভীষণ খুশি হতেন, মানে তার কথা না বললেও না, যা করতাম আমি বিয়ের পরে যখন বিকম পাস করলাম তার আনন্দ সব থেকে বেশি, তারপরে যখন আবার আমি পোস্ট গ্রাজুয়েশন করলাম তারপরে আমাকে গিফট দিলেন, তুমি এরপর পোস্ট গ্রাজুয়েশন দুটো বাচ্চা নিয়ে করলে হলে আমাকে গিফট দিয়েছিলেন বাবা,
1: এরকম
0: ভীষণ উৎসাহ প্রশংসা, মানে আমার শ্বশুরমশাই কথা তোমার বলতেই হয়, তার কথা না বললাম।

0: অনেক ধন্যবাদ আপনাকে,
1: খুব ভালো লাগলো আপনার সঙ্গে এভাবে এই আজকের এই রাতেই বলবো কথা বলে। এবং সত্যি বাবাদের ভূমিকাটা যে আমাদের জীবনে কতটা সেটা হয়তো আমরা সময় উপলব্ধি করতে পারি না, কিন্তু ওই যে নীরবে ছাতার মতো যিনি যে মানুষটি আশ্রয় দেন, সেই ছাতাটি যখন মাথার উপর থেকে সরে যায় তখন আমরা প্রত্যেকটা মুহূর্তে অনুভব করি যে না, একবার অন্তত বলা দরকার ছিল যে বাবা আমরা তোমায় খুব ভালোবাসি।

আপনি শুনছেন রবিবারের বৈঠক কল্পলাল এবং শ্রাবস্তীর সঙ্গে। আর আজ সত্যি বাবাদের অবদান আমাদের জীবনে ঠিক কতটা, সেই সব গল্প, ফেলে আসা জীবনের স্মৃতি কথা আপনাদের স্মৃতিপটে যদি ভেসে ওঠে অবশ্যই বাবাকে নিয়ে, যেহেতু আজ ফাদার্স ডে, তাই আমরা শুনবো আপনার কাছ থেকে। আর এই মুহূর্তে কেউ আছে কিনা একবার দেখে নি, 2248 না, যোগাযোগটা কোনোভাবে করা গেল না, কিন্তু অনেকক্ষণ ধরে ফোনের আলো।

0: ব্লিঙ্ক করছিল। কিন্তু আমরা তো আরো এই যে আবার চলে এসেছে আমাদের সঙ্গে, কে রয়েছে? নমস্কার।
1: নমস্কার
0: নমস্কার,
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: অনিমেষ বাবু,
1: আমার পিতৃদেব ঈশ্বর মহেশচন্দ্র ভট্টাচার্য খুবই ডিসিপ্লিন ছিলেন, সবাইকে আমাদের ডিসিপ্লিন হতে বলতেন এবং তিনি ক্রমাগত চেষ্টা করতেন, আর উনি মাছ ধরতে খুব ভালোবাসতেন।
0: আচ্ছা,
1: মাছ ধরে নিয়ে সবাইকে দিতেন, আর কবিতা লিখতেন, গল্প লিখতেন, গিটার বাজাতে খুব ভালোবাসতেন, গিটার বাজাতেন। এবং সেই সব কবিতাগুলো যে লিখতেন ওগুলো ছোট ছোট পত্র পত্রিকা, স্থানীয় পত্র পত্রিকায় সেগুলো প্রকাশ হতো। আমার বেশি করে মনে পড়ে, যেহেতু আমি রেসিডেন্সিয়াল স্কুলে পড়াশোনা করতাম,
0: আচ্ছা,
1: তো প্রথম দিকে উনি পৌঁছে দিয়েছিলেন, নিয়ে এসেছিলেন, তারপরে যখন বাইরে চাকরি করতে গিয়েছিলাম তখন তিনি আমাকে সেখানে পৌঁছে দিয়েছিলেন এবং ক্রমাগত ফোনে প্রতি সপ্তাহে আমার সাথে যোগাযোগ রাখতেন, খবরটা নিতেন, এবং যখন সেই চাকরির মেয়াদ শেষ হয়ে যায় তখনও উনি সেই জলপাইগুড়িতে গিয়ে আবার আমাকে নিয়ে এসেছিলেন। আর সব থেকে যেটা মানে গুরুত্বপূর্ণ দিক সেটা বলবো যে সবাইকে উনি বলতেন ডিসিপ্লিন, যে সময়ের কাজ সময় করতে হবে, এটা না হলে অসুবিধে হবে। আর বাবা ছাড়াও আমি আরেকজনের কথা বলবো, তিনিও আমার পিতৃতুল্য, তিনি আমার ইংরাজির শিক্ষক শ্রী উদয়ন বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমি যতদিন কানাইলাল বিদ্যা মন্দিরে পড়েছি ততদিন ইংরেজির ব্যাপারে যা কিছু অসুবিধে হতো কোনো অসুবিধাই কিন্তু উনি আমাকে বুঝতে দেননি। তিনি বিনা বেতনে আমার বাড়িতে এসেও পড়িয়েছেন। যখন আমি রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে পড়তাম তিনি সেখানে গিয়েও আমার সঙ্গে দেখা করে এসেছেন, এবং সবসময় যখন যা বইপত্র দরকার হয়েছে, তখন যখন আমি এমএ পড়তাম তখন আমার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল,
0: আচ্ছা,
1: তো এমএ ক্লাসে যা কিছু বইপত্র আমার প্রয়োজন হয়েছিল বেশিরভাগ বই কিন্তু ওই মাস্টারমশাই উদয়ন বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছিলেন, এবং তাতে আমার অনেক উপকার হয়েছিল। এখনো আমি ওনার সাথে যোগাযোগ রাখি এবং ওনার পরামর্শ অনুযায়ী আমি চলি, এবং তাতে আমার অনেক ভালো হয়, উপকার হয়, এই জন্য আমি তার কথা এখানে আমি বললাম।
0: বেশ বেশ, নমস্কার। এই দুজন পিতৃদেবের আশীর্বাদ আপনার উপর আগামী সময়ে বর্ষিত হবে, এই প্রত্যাশা আমরা রাখি। এবং অপর অপর আমাদের যে সমস্ত শ্রোতারা রয়েছেন তারা আজ কিন্তু আসতেই পারেন, নিজের জীবনে বাবার অবদান ঠিক কতটা, কতটা বাবা আপনাকে আপনা তার ছত্রছায়ায় রেখে আপনাকে নিরাপদে রাখতে পেরেছেন, আজ ভীষণ মনে পড়ে যাচ্ছে সে সমস্ত কথা। কিংবা এটাও হয়েছে যে আপনি তখন হয়তো বলে উঠতে পারেননি যে বাবা তুমি ছাড়া আমার জীবন অচল, সেরকম কথা আজ বলতে ইচ্ছে করছে। যদি ইচ্ছে করে তাহলে চলে আসুন শ্রাবস্তী কল্পলালের কাছে রবিবারের বৈঠকে।

0: হ্যাঁ, একদমই তাই। এইভাবে আমরা কিন্তু আপনাদের সঙ্গে থাকছি। তবে একটা কথা, ঘড়ি কথা এই মুহূর্তে বলছে, রাত 9:56 হয়ে গেছে। তাই 56 মিনিট হওয়ার কারণে আমাদের ঠিক 10:00 থেকে 10:10 পর্যন্ত একটা সংবাদ বিরতিতে থাকতে হবে।
1: একেবারেই তাই, কিন্তু আমরা আবারও ফিরে আসবো 10:10 মিনিটে এবং থাকবো কিন্তু রাত 12টা অবধি। তাই আপনাদের থাকতে হবে, শুনতে হবে 100.1 FM গোল্ড।
0: লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে আপাতত এই পর্ব থেকে কল্পলাল এবং শ্রাবস্তী জানাচ্ছে সাময়িক বিদায়। শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ড।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শক্তিশালী সামুদ্রিক সক্ষমতা কোনো দেশের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তিনি আজ কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী আজ কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। বিশ্বের নানা দেশে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ স্পেন সৌদি আরবের বিরুদ্ধে খেলছে। বেলজিয়াম ইরানের এবং উরুগুয়ে কার্বোভারদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শক্তিশালী সামুদ্রিক সক্ষমতা কোনো দেশের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তিনি আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রায় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরো শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক।
1: আইএনএস বিক্রান্ত সে লেকর আজ তক কি যাত্রা কেবল নয়ে যুদ্ধপোতোঁ কি যাত্রা নহি হ্যায়, ইয়ে ভারত কি বড়তি আত্মনির্ভরতা কি যাত্রা ভি হ্যায়। আজ আইএনএস অগ্রয়, আইএনএস দুনাগিরি অর আইএনএস সংশোধক उसी यात्रा को नई गति दे रहे हैं। ये तीनों पोत भारत के तीन महत्वपूर्ण संकल्पों के भी प्रतीक हैं।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই তিনটি জাহাজ নৌবাহিনীকে হস্তান্তর এক যুগান্তকারী মুহূর্ত। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তার সঙ্গে এই যোগাভ্যাসে সামিল হন। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনকারীদের সঙ্গে নিজেও যোগব্যায়ামে অংশ নেন। তিনি মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা, বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়াম কেবল শারীরিক অনুশীলন নয়, এটি কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ থাকে না, বরং এটি হল মানব আত্মারই অভিব্যক্তি।
1: যোগ কেবল শারীরিক শ্রম কা সাধন নহি হ্যায়, যোগ কিসি এক আয়ু বর্গ কে লিয়ে সীমিত ভি নহি হ্যায়। ভারত মে হাম জানতে হ্যায় অর দেখতে আয়ে হ্যায়, যোগ মানব কে জীবন কা চেতনা কে সাথ ঊর্জা কে সাথ এক প্রকাশ ভি হ্যায়।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাস রাজ্যে ফিরে এসেছে। রেড রোডের অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দোহায় ভারতীয় সম্প্রদায়ের এবং অন্যান্য প্রবাসী গোষ্ঠীর 2000-এরও বেশি যোগপ্রেমী একত্রিত হয়েছিলেন। মাস্কাটে ভারতীয় দূতাবাসের যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের ঢাকাতেও যোগ দিবস পালিত হয়েছে। সেদেশে ভারতীয় হাইকমিশনের অধীনস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আইজিসিসি এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে গতকাল রিয়াদে যোগ দিবস উদযাপনে 500 জনের বেশি অংশগ্রহণ করেন। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5000

হাজারেরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ আবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এরও বেশি। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়। দুপুর 2 থেকে বিকেল 5 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। তামিলনাড়ুর পেরিয়াপালামের একটি সি ফুড রপ্তানি প্রতিষ্ঠানে অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনায় 7 মৃত্যু হয়েছে, আহত আরও 70 জন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশেষ রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিক্রিয়া দলের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি 3 উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে 24 মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন। এই প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। নিহত প্রত্যেকের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার উল্লাডাবরি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 6 মৃত্যু হয়েছে, আহত 25 জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি বাস আজ বেলা 11 নাগাদ ময়নাগুড়ি থেকে দোমোহনী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, বাস চালককে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12 বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্পর্শকাতর অন্তর্বর্তী চুক্তি পাকা করতে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। কাতার এবং পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সে দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংসদের অধ্যক্ষ বাগের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে এই বৈঠকের মধ্যে ইরান জানিয়েছে ইসরায়েল লেবাননে হামলা চালানো হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে হরমুজ প্রণালী সব রকম জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে 4 মধ্যে বৈঠক হবে। তবে ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান জানিয়েছেন যুদ্ধ বন্ধ করতে ইরানের জন্য মঞ্জুর হওয়া 6 মার্কিন ডলারের তহবিল যা বর্তমানে কাতারের কাছে রয়েছে তা অবিলম্বে ইরানকে ফেরত দিতে হবে। ভারতীয় নৌবাহিনীর স্টেলথ ফ্রিগেট আইএনএস তরকাশ গতকাল মরিশাসের পোর্ট লুইসে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে অভিযানের অংশ হিসেবে এই সফরের লক্ষ্য হল ভারত ও মরিশাসের মধ্যে সামুদ্রিক সহযোগিতা জোরদার করা। এছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করাও এই সফরের অন্যতম লক্ষ্য। আইএনএস তরকাশ মরিশাস ন্যাশনাল কোস্ট গার্ডের কর্মীদের জন্য পেশাদার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হয়েছে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হয় ভারতীয় সময় রাত 9:30। শেষ পাওয়া খবরে স্পেন 2-0 গোলে এগিয়ে রয়েছে। খেলার 10 এল ইমাল, 21 এম ওয়ারজাবাল গোল করে স্পেনকে এগিয়ে দেন। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30 লস এঞ্জেলেস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30 গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মায়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কার্বোভারদের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে গ্রুপ এফ এর ম্যাচে জাপান তিউনিশিয়াকে আজ 4-0 গোলে হারিয়ে দেয়। গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাওয়ের ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হয়। মহিলাদের হকিতে এফআইএইচ নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেন নবনীত কর ও সুনেলিতা টোপ্পো। গোটা টুর্নামেন্টে ভারত অসাধারণ পারফরমেন্স করে, সমস্ত ম্যাচেই তারা অপরাজিত ছিল। নেশনস কাপ খেতাব জয়ের মাধ্যমে ভারতীয় মহিলা দল হকি প্রো লীগের পরবর্তী সিজনে জায়গা করে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

0: ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল শ্রীলঙ্কাকে 66 রানে পরাজিত করেছে। শ্রীলঙ্কার রঙ্গেলি রামবুলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 378 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত, পরে ব্যাট করতে নেমে 311 রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের যশ ঠাকুর 3 উইকেট নিয়েছেন, বৈভব সূর্যবংশী 29 বলে 94 রানের ঝোড়ো ইনিংস খেলেন, তিনিই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD চলতি মাসের 27 তারিখ পর্যন্ত অরুণাচল প্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম এবং মেঘালয় পর্যন্ত আসামে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। IMD জানিয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মণিপুর, ওড়িশা, ত্রিপুরা, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায় আগামী 4 থেকে 5 দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন শক্তিশালী সামুদ্রিক সক্ষমতা কোনো দেশের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তিনি আজ কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য 3টি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। পশ্চিমবঙ্গের নতুন সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold।
2: গোল্ডে ফিরে এলাম আপনাদের সঙ্গে আরো একবার রবিবারের বৈঠক নিয়ে, শ্রাবস্তী এবং কল্পলাল। আর আজ কথা হচ্ছে বাবাদের নিয়ে, যাদের অবদান আমাদের জীবনে খুব নীরব ভাবেই রয়েছে, কিন্তু কোথাও একটা দিনের বা দিনের শেষে এসে তাদের কথা যদি মনে করা হয়, তখন সেই অবদানের কথা মনে করতে করতেই বোধ হয় চোখের কোণাটা কোথাও যেন একটু ভিজে ওঠে। ইন্দ্রজিৎ শহরে চাকরি করত, কাজের ব্যস্ততায় গ্রামের বাড়িতে থাকা বাবার সঙ্গে খুব একটা কথা বলা হতো না। বাবা প্রায়ই ফোন করতেন, কিন্তু ইন্দ্রজিৎ বলতো, বাবা আমি এখন খুব ব্যস্ত, পরে কথা বলবো। না, বাবা কিন্তু কখনো অভিমান করতেন না, শুধু বলতেন ঠিক আছে বাবা, নিজের খেয়াল রেখো। একদিন হঠাৎ খবর এলো বাবা অসুস্থ, ইন্দ্রজিৎ ছুটে গেল গ্রামের বাড়িতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ বাবা আর নেই। কিন্তু বাবার আলমারি গোছাতে গিয়ে সে একটি খাম পেল, খামের ওপর লেখা ছিল আমার ছেলের জন্য। কাঁপা হাতে চিঠিটি খুলল ইন্দ্রজিৎ। চিঠিতে লেখা ছিল,
3: বাবা তুমি যখন ছোট ছিলে তোমার একটি কথাও যেন মিস না করি, তাই সারা দিন তোমার পাশে থাকতাম। এখন তুমি বড় হয়েছ, ব্যস্ত হয়েছ, সেটাই স্বাভাবিক। আমি শুধু তোমার কণ্ঠটা শুনতে চাইতাম মাঝে মাঝে। আমি তোমার সাফল্যে গর্বিত। মনে রেখো, পৃথিবী তোমাকে যত বড়ই বানাক না কেন, আমার কাছে তুমি সেই ছোট্ট ছেলেটাই থাকবে যে আমার হাত ধরে হাঁটতে শিখেছিল। যদি কোনোদিন আমি না থাকি কষ্ট পেও না, শুধু নিজের পরিবারের পাশে থেকো যেমন আমি তোমার পাশে ছিলাম।
2: আর চিঠির শেষ লাইনে লেখা ছিল, তুমি যখন এই চিঠিটা পড়বে হয়তো আমি থাকবো না, কিন্তু আমার এই ভালোবাসা তোমার সঙ্গে থাকবে।
3: চিঠি পড়তে পড়তে ইন্দ্রজিতের চোখ ভিজে গেল। সে বুঝতে পারল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে সে ভালোবাসি বলার সময়ই পায়নি।
2: আর সেদিন সে মনে মনে বলল, বাবা তুমি যেখানে আছো শুনে রেখো, আমি তোমাকে ভালোবাসি। আমাদের শ্রোতারা যারা আছেন তাদের জীবনও হয়তো এরকম অনেক

0: গল্প লুকিয়ে আছে, আজ সেই গল্প শুনতে শুনতে চোখের কোণ কিন্তু একটু হলেও ভেজে উঠছে। আর না, ভিজে ওঠার কাহিনী হয়তো সেভাবে না বললেও চলবে, কিন্তু আপনার জীবনে বাবার অবদান ঠিক কতটা, সেই অবদানের কথাই আজ বলে ফেলুন শ্রাবস্তী এবং কল্পলালকে। বাবা দিবসের এই সময়টাতে আমরা প্রত্যেক দিন বাবাকে যেমন মনে করতে চাই, কোনো একটা দিন তো উদযাপনের দিন, ফলে সেই দিনটা একটু স্পেশালি তাদেরকে একটু স্মৃতিতে কিভাবে ভেসে ওঠে সেই বিষয়টাও জানতে চাই। সেই জানার জন্যই আপনাদের জন্য দুটো দরজা খোলা আছে, 2248-8085 এই হচ্ছে টেলিফোন নাম্বার, আর 9903-05-999-2 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো একটা নাম্বার।
1: তাই এবং দেখতে দেখতে টেলিফোনে কেউ রয়েছেন, হ্যালো,
0: আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, সরাসরি কথা বলে নেব। নমস্কার।
1: হ্যালো
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: আচ্ছা সব্যসাচীটা বলুন।
2: শুধু আজকের এই গল্পটা নয়, অনুষ্ঠানের প্রথম থেকেই শুনতে শুনতে চোখ জলে ভিজে আসছে
0: একদম।
2: আর আমাদের যাদের বাবা নেই তাদের কাছে তো একটা আলাদা দিন হয় এইগুলো, এবং যখন তারা ছিলেন তখন কিন্তু অনেক সময় এগুলো কি দিন কেন দিন আমরা অতটা এ নিয়ে ভাবতাম না, কিন্তু এখন যেন মনে পড়ে যে তখন বোধহয় আরেকটু সেলিব্রেট করলেও ভালো হতো। তো আমার নিজের বাবার কথা বলার আগে, আজকে 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবস, সেই জন্য আমি আর এক বাবার কথা বলতে চাই, এবং বাবা এবং ছেলের কথা, যাদের ছাড়া মানে মানে সুরে সুরে যাদের কোনো বিকল্প নেই, শচীন দেব বর্মন এবং
0: রাহুল দেব বর্মন, একদমই তাই।
2: এই মানে শচীন দেব বর্মন রাহুল দেব বর্মনের সাফল্য অনেকদিন অব্দি মেনে নিতে পারেননি, পছন্দ করতেন না, বারংবার তাকে বলতেন বিদেশি সুর যাতে সে কম শোনে, কম নিয়ে তার এক্সপেরিমেন্ট করে, কিন্তু আস্তে আস্তে ছেলের প্রতিভার প্রতি তার খুব একটা ভালোবাসা এলো, ভালো লাগা এলো, কিন্তু আর ডি বর্মন নিজে সেটা বুঝতে পারছিলেন না। তো 1974 সালের 1 অক্টোবর সেদিন শচীন দেব বর্মনের জন্মদিন, রাত্রে পিতার সঙ্গে ডিনার করবেন বলে শচীন দেব বর্মনের বাড়ি আড্ডি গেছেন, এবং দরজায় যখন বেল বাজলো তখন মীরা দেব বর্মন গিয়ে দরজাটি খুললেন, তখন আড্ডি বর্মন চমকে উঠলেন, দেখলেন যে একটা একটা করে রেকর্ড শচীন দেব বর্মন টেবিলে সাজিয়েছেন, এবং কোনোটা কাটিপাতা, কোনোটা অমর প্রেম, কোনোটা আজনাবি, এবং একের পর এক রেকর্ড প্লেয়ারে চাপাচ্ছেন এবং গান শুনছেন। তো যখন শচীন দেব বর্মনের কাছে আড্ডি বর্মন গেলেন, তাকে প্রণাম করলেন, তিনি সঙ্গে সঙ্গে ছেলেকে জড়িয়ে ধরলেন, এবং আড্ডি বর্মন বুঝলেন যে সেদিন তার প্রকৃত সুরকার হিসেবে সার্থকতা এলো। আমার কথা বলার উদ্দেশ্য এটাই যে পিতারা হচ্ছেন এমনই যারা একদম মানে বেশি এক্সপ্রেস না করে, এক্সপ্রেশন না দিয়ে তারা সন্তানের যে আনন্দকে, গৌরবকে, সাফল্যকে তারা খুব ভরে উপভোগ করেন।
0: ঠিক তাই।
2: আবার সন্তানের ব্যথায় তারা কিভাবে নীরবে থাকেন, সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় আপনারা যদি তার জীবনী পড়েন, তার ছেলে জয় 14 বছর বয়সে সে মারা যায়, তার দুরারোগ্য একটি ব্যাধি ছিল, ম্যাসকুলার ডিস্ট্রফি, এবং সে সময় সেটা কোনো চিকিৎসা ছিল না। আশুতোষ সারা মানে ভারতবর্ষের বহু জায়গায় ঘুরেছেন, সাধু সন্ন্যাসীকে নিয়ে সঙ্গ করেছেন, চিকিৎসা চেষ্টা করে কিন্তু সফল হননি, ছেলে চলে গিয়েছিল, কিন্তু তার মধ্যেও তার সৃষ্টি কিন্তু থেমে থাকেনি। সবাই যখন তার ছেলের অসুখ নিয়ে কথা বলতো উনি কোনো কথা বলতেন না, কিন্তু নীরবে বাথরুমে গিয়ে তিনি কাঁদতেন। অর্থাৎ আমার চোখের জল, পিতা কখনো চোখের জল নিজের কাউকে দেখাতে চান, চোখের জল পড়ে সবাই জানে পড়ে, কিন্তু সবাইকে দেখাতে চান না। আর আমার বাবা একটা খুব ভালো গল্প বলতো, কথা বলতো আমাকে, যে বাবার সঙ্গে ছেলের পার্থক্য কোথাও একটা, বাবাকে নিয়ে খুব ভালো কথা মানে বলা হচ্ছে, ছেলে সেখানে গিয়ে সবার সামনে বলবে আমার বাবা, আমার বাবা, মানে আমার বাবা সম্বন্ধে এত ভালো কথা বলছে, কিন্তু ঠিক উল্টোটা যখন হয়, অর্থাৎ বাবা যখন দেখেন যে ছেলে সম্বন্ধে খারাপ কথা বলা হয়, তিনি ভালো কথাই বেশি রিয়াক্ট করেন না, কিন্তু ছেলে সম্বন্ধে খারাপ কথা শুনলে তিনি সেখানে গিয়ে বলেন যে আমার ছেলে করেছে, বলো তার কি অন্যায়, তাকে আমি সংশোধন করব। এই হচ্ছে বাবা, এই হচ্ছে বাবা ছেলের সম্পর্ক,
0: একদমই তাই,
1: একেবারেই তাই। এখন একটু জানতে ইচ্ছে করছে, নিজের বাবা

0: হিসেবে বাবাই দিবস কিরকম কাটে, কিরকম লাগে?
1: এখনকার তো ছেলে মেয়েরা প্রচন্ড রকমের মডার্ন, তারা তো, আমরা তো একদম ছেলে মেয়ের সঙ্গে বন্ধু হয়ে গেছি। আমার মেয়েও একটা খুব সুন্দর কেক এনেছে, আমাকে দিয়েছে, এবং যেটা খুব বড় আমার কাছে একটা, আমি অন্তত আজকের দিনে আমি একদম জানতেই পারিনি যে সে কেক, সে কেক নিয়ে আসবে, নিজে গিয়েই নিয়ে এসছে। আমার মনে হয় এই ছোট ছোট জিনিসগুলো আছে বলেই আমাদের অনেক কিছুর মধ্যে আমরা এই আকালেও স্বপ্ন দেখি বেঁচে থাকা।
2: একদমই ঠিক কথা, এবং এর মধ্যে আড়ম্বর নেই, কিন্তু কোথাও যেন একটা অন্তরের ভালোবাসা এবং অন্তরের তাগিদ আছে।
1: একদম, আমার সমস্ত লক্ষ্মীর মতন মেয়েরা ভালো থাক, আমার মতন বাবা যারা তারা সবাই ভালো থাক, এইটুকু শুভকামনা জানাতে পারি আপনাদের মাধ্যমে।
2: একদম একদম, আপনিও খুব ভালো থাকুন, এভাবেই আমাদের সঙ্গে শুভরাত্রি জানালাম আপনাকেও। খুব ভালো থাকবেন, এবং সত্যি এটা একটা বড় পাওয়া যে নিজের সন্তানই আজকের দিনটা যখন মনে রেখে আলাদা করে একটা উপহার আমাদের চোখের সামনে নিয়ে আসেন, তখন সত্যি গর্বে বোধহয় বুকটা ভরে ওঠে। এবং ওই যেটা আমরা আমাদের বাবার কাছ থেকে পেয়ে এসেছি, সেটা অবশ্যই আমরা আমাদের সন্তানের মধ্যে ছড়িয়ে যেতে দিতে পারি, সেই প্রচেষ্টাটা তো অবশ্যই থাকবে। খুব ভালো থাকবেন সব্যসাচিতা, এবং অপরাপর বন্ধু যারা আছেন তাদেরকেও বলবো যে আপনারাও চলে আসতে পারেন বাবা দিবসে।
0: এবং যখন আপনি বললেন শচীন দেব বর্মনের কথা, তখন তার কণ্ঠে আমরা একটা গান শুনে নিই।

0: 2248085-এ একজন বন্ধু কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব সরাসরি তার সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো, আমি খালিশহর থেকে বলছি। খালিশহর থেকে সুজন বলছি।
0: আচ্ছা,
1: বাবা যেহেতু, হ্যালো,
0: হুম হুম শুনছি, বলো।
1: হ্যাঁ, বলছি যে বাবাকে নিয়ে, যেহেতু আজকে ফাদার্স ডে, তো মানে সকাল থেকে সন্ধ্যে অব্দি মানে প্রচুর মেসেজ দেখলাম, কিন্তু একটা জিনিস, এই আকাশবাণীর সঙ্গে জড়িত, আমি যখন প্রথম

0: আকাশবাণীতে কোন একটি মানে ডিপার্টমেন্টে পরীক্ষার জন্য গিয়েছিলাম, বাবাই প্রথম নিয়ে গিয়েছিল আমাকে, এবং সেদিন প্রথম আকাশবাণীকে বাবাই দেখিয়েছিল আকাশবাণীতে এরকম হয় পদ্মফুলের পাপড়ির মতো, মানে প্রতিদিন শুনতাম এটা, তো জেনে এখন বাবা মা কেউ আপাতত নেই, তো আজকে তোমাদের প্রোগ্রাম শুনতে শুনতে
1: আপাতত নেই মানেটা কি, মানে
0: মানে বাবা মা দুজনের কেউই নেই আপাতত, মানে আমাকে ছেড়ে আপাতত তারা দুজন তাদের যে মানে
1: আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি
0: সেখানে দুজন পাড়ি দিয়েছে, কিন্তু মানে তাদের কথা মনে পড়লো প্রথমত তোমাদের এই জাস্ট প্রোগ্রামটা শুরুতেই শুনেই। আর আরেকটা ছোট্ট কথা বলবো, মানে মানে একটা ছোট বাবার গল্প, মানে বাবার গল্প বলে একটা ঘটনা বলছি। বাবা হচ্ছে মানে প্রচন্ড, আমার আমার বাবা প্রচন্ড রাগী ছিলেন, তো মানে কোনো ভুল করে আসলে তার সপাটে মার তো পড়বেই পিছে। তো আমি একটি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলের একটি জায়গা থেকে বেশ কিছু ছোট বয়সে যা হয় অনেকে ওই টুকরো মানে আমের কুড়ি বাই জাতীয় জিনিসগুলো যে কুড়োয় বা নারকেলের মানে গুটি এরকম টাইপের ওগুলো নিয়ে খেলা হতো, ওই জোর বিজোর খেলা হতো।
1: আচ্ছা,
0: তো সেই বন্ধুদের পাল্লায় স্কুলে নিয়ে যেতে হবে যে অনেক যে যত আনতে পারবে তাহলে খেলাটা অনেকে মিলে খেলা হবে। তো ওরকম একজনের বাড়ি থেকে আমি ওই তলায় পড়েছিল আমের কুড়ি কিছু তুলেছিলাম, তো তারা এসে বলেছে যে আমার বাবাকে জানিয়েছে যে তারা আমি নাকি মানে বাড়ি মেরে গাছ থেকে আমের কচি কচি কুড়িগুলোকে পেরেছে। তো সপাটে বাবা সোনা মাপটা একদম সন্ধ্যাবেলায় সপাটে চর এবং সপাটে মারধর পিছের উপর পড়লো, কিন্তু রাত যতটা গড়া মানে সন্ধ্যা থেকে রাত যখন গড়াতে শুরু করলো তখনকার দিনে একটি বিস্কুট পাওয়া যেত, আশা বিস্কুট, মানে বাদাম বসানো বিস্কুটটি থাকে।
1: আচ্ছা,
0: তো সেই বাদাম বিস্কুট নিয়ে হাজির, মানে যেহেতু আমি তার সঙ্গে কথা বলছি না মারধর খাওয়ার পর, তো বাবা দেখলো যে মান ভাঙাতে একটাই পথ আছে, সে যেহেতু আমি এই বিস্কুটটি খুব ভালো খাই, তো ওই বিস্কুটটি নিয়ে এসে আমার মান ভাঙানোর চেষ্টা করলেন, কিন্তু তাতেও আমি খুব একটা সাড়া দিইনি। তো আজকে ফাদার ডে থেকে মানে এসে মনে পড়লো তাদের এই মানে ছোট ছোট আরো অনেক ঘটনা আছে, কিন্তু এখন এতটা ঘটনা বলতে গেলে প্রোগ্রামটা অনেক আমার পুরো প্রোগ্রামটাই আমাকে নিয়ে করতে হবে, একটা ব্যাপার বলতে হবে, কিন্তু এই ছোট্ট মানে সবাই সবার বাবাকে যেমন বাবা শুধু মানে বাবাকে মনে করছে তা না, কিন্তু আমার বাবা মা যেহেতু দুজনের কেউই আপাতত আমার কাছে নেই, তো মনে পড়ছে তোমাদের প্রোগ্রামের মধ্যে দিয়ে, বেশ ভালো লাগবে। তবে আর যাদের বাবা আপাতত মানে তাদের কাছে আছে তারা মানে এই সময় মানে স্বল্প সময়ে বাবাকে আর মাকে অবহেলা করতে বারণ করবো, কারণ হচ্ছে পরে যখন তারা পাবে না আমার মতো খুব মানে আফসোস করবে, মানে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আফসোসের পর্যায়ে।
1: খুব সুন্দর একটা বার্তা দিলে তুমি, খুব সুন্দর বার্তা, মানে হয়তো আমরা বলি না যে থাকতে হয়তো সেভাবে আমরা বুঝতে পারছি না, অনুভব করতে পারছি না, যাদের নেই তারা জানে যে কি জিনিস হারিয়ে ফেলেছে, এবং যে জিনিস আর হয়তো কখনোই পাওয়া যাবে না তার কোনো বিকল্প হবে না।
0: আর একটা জিনিস একটু বলবো,
1: হ্যাঁ হ্যাঁ বলো বলো,
0: বলছি যেটা সেটা হচ্ছে আমি একটু কোন একটি বইতে মানে পড়েছিলাম যে দু তিন থেকে মানে আমার অতটা মনে পড়ছে না, সম্ভবত কোন একটা বইতে পড়েছিলাম দু বছর বা তিন বছরের বাচ্চার কাছে তার বাবাই নাকি হিরো হয় সবচেয়ে, মানে হিরো শব্দটার মানে হচ্ছে তার বাবা, মানে সে নাকি ভাবতে বসে যে তার বাবাই হচ্ছে একমাত্র এত শক্তিশালী যে কোনো যুদ্ধে বাবাই মানে যে কোনো মানে যুদ্ধে তাকে বাবাই বাঁচাতে পারে। এটা আমি একটা কোন একটা বইতে পড়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না পুরোটা, তো মানে বাবা মা দুজনেই সবচেয়ে আমাদের কাছের মানুষ, মানে সবার বাবা মাই সবার কাছে কাছের মানুষ, কিন্তু বাবা মাকে যেন কেউ অবহেলা না যাতে না করে, কারণ তাহলে আমার মতো কিন্তু ভুগতে হবে। মানে আমি এখন এই মানে একটা ছোট্ট ঘটনা বলি, এই রিসেন্টলি একটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, এই মানে এখনই রিসেন্ট মানে এখন মনে হচ্ছে কেউ যদি পেছন দিক দিয়ে এসে বলতো বাবু আমি পেছনে বসে আছি তুই পর আমি দেখছি, এটা খুব মিস করছি আজকে বসে বসে তোমাদের প্রোগ্রামে।
1: না না না সুজন, নিশ্চয়ই বাবা মায়ের আশীর্বাদ তোমার উপর থাকবে, তুমি ভালো থেকো,
2: ঠিকই যান কোথাও গিয়ে তারা ঠিকই যান,
1: তুমি ভালো থেকো এবং প্রতিষ্ঠিত হও, তাহলেই নিশ্চয়ই তারা যেখানেই থাকুক তোমাকে তোমার এই সাফল্য দেখে তারা ভালো ভালো লাগবে, তাদের
0: খুব ভালো থাকবে, প্রোগ্রাম মানে খুব ভালো হচ্ছে।
1: ঠিক আছে, তুমি ভালো থেকো, আজকের মতো শুভরাত্রি জানাই।
2: বেশ, অনেক ধন্যবাদ। চলে যাই একটু হোয়াটসঅ্যাপ মেসেজে, মেসেজ তো জমা হচ্ছে। সন্ধ্যা বিশ্বাস শান্তিপুর থেকে লিখছেন, আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার মেয়ে হিসেবে আমি গর্বিত বোধ করি। বাবা ইন্দিরা গান্ধীর তাম্রপত্র নিজের হাতে তুলে নিয়েছেন, এই সম্মান এখনো আমার কাছে আছে। এই দামি জিনিস বাবার এই স্মৃতিগুলো আজকে খুব মনে পড়ছে, আজ খুব মিস করি। সন্ধ্যা বিশ্বাস লিখছেন,
1: মানে গর্বে বুকটা ভরে ওঠে এই কথা ভেবে, কিন্তু মিস করছেন তো অবশ্যই, তাই
2: একেবারেই তাই,
1: বাবার কন্যা হওয়াটা একটা বড় ব্যাপার আর কি, এবং আজকের দিনে তো সেটা মিস করারই জায়গা আছে।
2: আরো একটা হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে,
1: হোয়াটসঅ্যাপ

0: পাঠিয়েছে শুভ দত্ত দত্তপুকুর থেকে, লিখেছে গুড ইভিনিং, আমি শুভ দত্ত দত্তপুকুর থেকে। আজ ফাদার্স ডেতে আমার বাবাকে খুব মনে পড়ছে। 2010 সালে যখন আমি ক্লাস সেভেনে পড়তাম তখন বাবাকে হারাই। বাবা যতদিন পাশে ছিলেন ততদিন তার ভালোবাসা আর ত্যাগের গভীরতা বুঝিনি, কিন্তু তিনি চলে যাওয়ার পর জীবনের প্রতিটি মুহূর্তে তাঁর শূন্যতা অনুভব করছি। আজ শুধু এটুকুই বলতে চাই, বাবা তুমি যেখানে আছো ভালো থেকো, তোমাকে আজও খুব মিস করি। শুভ দত্ত দত্তপুকুর থেকে। এবং এটা বোধ হয় সত্যি শ্রাবস্তী, আমরা যারা বাবাকে হারিয়েছি আমাদের মনের কথা উনি বলে দিলেন, যে সময়ে হয়তো মায়ের ভালোবাসাটা ছিল অনেক প্রকাশ্য, মায়ের উপরেই যত রাগ অভিমান সবটাই করতাম, কিন্তু বাবার ভালোবাসা ছিল নীরব। তাই সত্যি আজকের দিনে ইচ্ছে করে অপরাপ শ্রোতাদের মতো বলতে যে বাবা তোমাকে সত্যি আমি খুব ভালোবাসি।
1: একেবারেই তাই, প্রচুর মেসেজ এখনো রয়েছে, আমরা পড়ব সেই মেসেজ।

0: 2248-8085-এ আমাদের সঙ্গে কিন্তু একজন শ্রোতা রয়েছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন কিছু বলবার জন্য ফাদার্স ডে উপলক্ষে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি বর্ধমান থেকে
0: রূপসুন্দর বলছি। হ্যাঁ বলুন।
1: সকল পিতাকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। বাবা হচ্ছে মাথার সার, বাবারা না থাকলে নিজেরা দায়িত্ব পারতাম না।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের হোয়াটসঅ্যাপেও বোধহয় প্রচুর মেসেজ আসছে।
2: হোয়াটসঅ্যাপে মেসেজ রয়েছে, পড়ে ফেলি একটু একটু করে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, শুভ সন্ধ্যা দিদি দাদা।
0: শুভ সন্ধ্যা।
2: আমার বাবা নিজের জন্য কিছুই করতেন না, সবই সংসারের জন্য করতেন। আর বলতেন ভালো পথে চলতে, ভালো পথে চললে তোমার ভালো ছাড়া খারাপ হবে না। আজ 9 বছর হল বাবা পৃথিবীর সংসার ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। বাবা যেমন বলেছিলেন সৎ পথে থাকতে, তাই করেছি। মা বাবা আজ কেউই নেই, তাদের ভালো উপদেশ মেনে চলেছি, ভালোই হচ্ছে। ঠাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, এবং উনি লিখেছেন যে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে।
0: ধন্যবাদ দিদি। আমাদের সঙ্গে আবারও বোধ হয় কেউ চলে এসেছেন 2248-8085-এ। কে রয়েছে? নমস্কার।
3: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
3: আমি সিঙ্গুর বাসমাটি থেকে তপন চক্রবর্তী।
0: বলুন তপন বাবু।
3: আজকে বিশ্ব পিতৃ দিবসে সমস্ত পিতাদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আর সংক্ষেপে বলি, আমার বাবা ছিলেন সিঙ্গুর মহামায়া হাই স্কুলের অত্যন্ত মানে শরীর চর্চাকারী একজন মানুষ, যার বুকে ছাতি মানে বিশাল। এবং তিনি ওই সিঙ্গুর মহামায়া হাই স্কুল থেকে দুটো মুগুর পেয়েছিলেন, সেটা আমি ছেলেবেলা থেকে স্মৃতি দেখেছি। আর বাবা কোনো নেশা করতেন না, বাবা রাইফেল বিল্ডিং এ চাকরি করতেন। আমাকে কলকাতায় নিয়ে গিয়ে তার চেয়ারটা দেখিয়েছিলেন যে আমি এখানে বসতাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ট্রান্সফার হয়েছিলেন বহুদূরে বলে চাকরিটি ছেড়ে দিয়ে আমাদের চরম দারিদ্রের মধ্যে পড়তে হয়েছে। পরবর্তীকালে বাবার টিউশন এবং হোমিওপ্যাথি ডাক্তারি করে কোন রকমে কষ্ট করে সংসার চালিয়েছেন। বাবার অনুপ্রেরণা আমাকে অনেক দারিদ্রের সঙ্গে লড়াই করে পড়াশোনা করে আমি এখনো টিউশনই করি এবং পঞ্চায়েতে চাকরি করেছি দীর্ঘ 37 বছর। বাবার আশীর্বাদ, প্রত্যেক দিন বাবাকে স্মরণ করি। পিতরী প্রতিমা পণ্যে প্রিয়ন্তী সর্বদেবতা। নমস্কার নেবেন?
0: নমস্কার নেবেন। আপনি খুব সুন্দর বললেন, এভাবেই আমাদেরও শ্রদ্ধা ভালোবাসা সবটাই বর্ষিত হোক আজই পিতৃদিবসের দিনে। শুধু আজকের দিনে নয়, বারে বারে বলছি, প্রত্যেকটা দিনই আমরা আলাদা করে তাদেরকে শ্রদ্ধাভক্তি জানাবো। ওই যে নীরব ভালোবাসা, নীরবে একটা ছাতার মতো আমাদের মাথার উপরে যে মানুষটি থাকেন, কখনোই প্রকাশ্যে আসার চেষ্টা করেন না বা করার ইচ্ছেটাও থাকে না, কিন্তু সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো পালন করে যান, তিনি হলেন আমাদের প্রিয় বাবা। যে বাবার ভালোবাসা কিন্তু ততটা প্রকাশ্য থাকে না, সব সময় নীরব, কারণ সে তার নীরবে থেকেই দায়িত্ব পালন করতে ভালোবাসেন। বাবারা হয়তো খুব বেশি আমি তোমাকে ভালোবাসি কথাটা বলেন না, কিন্তু ভালোবাসাটা থেকেই যায়। এ কথা আমরা অন্তত তার সন্তানরা প্রত্যেকটা মুহূর্তে আজ এই সময় সে অনুভব করছি। সকলে এভাবেই আজকে এই বাবা দিবসে ফাদার্স ডেতে বাবাকে নিয়ে ভালো কথা বলুন। হ্যাঁ, বলতে বলতে অবশ্যই আমার আর শ্রাবস্তির মতো আপনাদেরও চোখের কোণাটা হয়তো মুহূর্তের জন্য ভিজে উঠছে, কিন্তু কোথাও একটা ভালো লাগায়ও কিন্তু আমরা ভরে উঠছি, আপনাদের কথা
2: অনুভব করছি, একদম ভালো লাগায় ভরে যাচ্ছে আমাদের মন। প্রচুর মেসেজ রয়েছে, আমরা পড়ব সেই মেসেজ। আপনি চলে আসতে পারেন টেলিফোন লাইনেও।

আজ বছর দশ পর দীর্ঘশ্বাস করে ভর।

আজ বছর দশ পর দীর্ঘশ্বাস করে ভর খুঁজতে গেলাম কফি হাউসে স্মৃতির নুড়ি পাথর। সেই তো চেনা চেনা কফির গন্ধ আর পুরনো পাকাগুলো ঘুরতে চায় না আর

0: আসলে যে বিষয়টা আজকে আমাদের ধরা হয়েছে, আজকে বাবা দিবস অর্থাৎ ফাদার্স ডে, প্রত্যেকটি মানুষের জীবনে তার অবদান নতুন করে বলার অপেক্ষা রাখে না। অসুস্থ হলে তার উদ্বেগ, পরীক্ষার ফলের আগে বাবার অপেক্ষা, জীবনে কঠিন সময়ে বাবার সাহস জোগানো, এসবই বাবার অদৃশ্য ভালোবাসার একটা রূপ। এবং সেই রূপের সন্ধান বা সেই রূপের খোঁজ যদি কেউ দিয়ে থাকেন তাহলে আমরা জেনে নেব কে রয়েছেন এই মুহূর্তে। নমস্কার। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার দাদা, আমি পায়েল বলছি বেলকুড়িয়া থেকে।
0: হ্যাঁ হ্যাঁ পায়েল বলো।
1: হ্যাঁ দাদা, দেখুন আমার মনে হয় যে বাবা মানে জিনিসটা এমন না যে মারা যেমন কোন একটা কিছু প্রকাশ করতে পারে, তো যেমন আপনারা বলছিলেন, কিন্তু এদের ভালোবাসাটা খুব নিরহ হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাঝে মাঝে বুঝে নেওয়াটা খুব প্রয়োজন, মানে সন্তান হিসেবে যে এনারা কি আমাদের থেকে আশা বাবা মারা নর্মালি করেন না, কিন্তু আমাদের একটু মনের ভাষাটা বুঝে নিতে হবে এদেরকে। আর আরেকটা জিনিস খুব প্রয়োজন যে এনারা কিন্তু বেশ কিছু চান না, জিনিসপত্র বা এমন কিছু না, দুটো কথা এমনি পাশে বসে বলা। কেন, বয়স বাড়ার সাথে সাথে কি হয় ব্যাপারটা, মনের মধ্যে না বিভিন্ন কনফ্লিকশন চলতে থাকে, বিভিন্ন ধ্যান ধারণা চলতে থাকে, মানে মানুষের যেরকম হয়। তো সেই পরিস্থিতিতে তাদের পাশে বসে কটা কথা জিজ্ঞেস করা, তাদের সাথে আলোচনা করা, এই সময়টুকু কিন্তু তারা চায়, আর বেশি কিছু নয়। আর একটা কথাই বলবো যে যাদের কোনো সন্তান নেই তারা অবশ্যই বৃদ্ধাশ্রমে যায়, কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, এটুখানেই চাওয়া।
0: অনেক ভালো লাগা তোমার এই কথায়, আমাদের মনটা ভরে গেল। একদমই তাই, জীবনের শেষ ঠিকানাটা যেন তার সন্তানের কাছেই হোক, বাবা কিংবা মা যাই হোক না কেন। এবং